যতনানো ফুঙ্কা হাম তেলাম সগ 101.6 মেগাহার্স এফএম উজিন্ত স্টুডিও নি জরা খগ ফুংনি দাম দক তামই সতি কাইনি ইংজাক তেও জরা সংখনা লায়েন তিনি নি শালকামা পান্দাও রচামুং তাংসা গসপেল রচামুং অরুণ জমাতিয়ানি কক দেখে

0: 那个寒夜过落差在该差多几度，也差多点过落差在讲，你北山都可能在个北山冷嘛，甚至再长。北山很热吧？我那么寒夜哦，三门两门寒夜，一天三门六个分个大里长的。
1: 嗯。
0: 家不喏，在呀你那么长起来在不？家不，为了不喏。我那些来龙喏，不避开找你那难，不避开家里那难，不避开看你那难，我你不看到不避开干啥该找你那难。阿婆玩出鬼，当那难我，搞啥那难我，不能那难我。该阿不能嘛你喊呀，该侬不拉嘛喊呀，我听起来咋？
1: 嗯。
0: 该样子侬不嘛不怕，大哭不哭你喏，阿婆带着。阿婆，这来龙都不如玩出嘛你。我看到王叔叔，王叔叔啦，王叔叔啦，各位，我到王叔伯，爸爸叫王叔叔过来了，应该。
1: 好，阿伯喏，正各帮妈 parents， 阿爸不嘛不怕松，正努子过出来了，喏，各帮妈，阿伯还啥都比得来嘛呢？对，各帮妈出来了，喏，得了么个发哟，嘿，对吧？大家看，不哭，看个对不？哭啥来呢？喊拜。
0: 嗯，那是开拜是嘛？喊拜。
1: 喊拜。Sung Nukjago, Sinirosimia, Chinarokito, Eba Ziniha, Hawo, Zinihastio Hanimano, Amohaitung, Asak Nukzagiafano, Taukitakisa, Sring Limani, Hying Tangatirok, no victims, Ebatung, harassment, Climani, Eba, Bona physically torture, Eba been emotionally, Eba been mentally denosing pressure, money, Ebatung, Bono, Chaya, or Kick Limani. Hagia broke no, Sung.কাশুনানি নাঙ্গো এবা সং শাকথারই এবা নিজিনি বুশানোবা সং কবাংমা অবহাইরক নুগুই দংখা কেবো বনো অমহাই টর্চার ক্লাই দংখা বা কেবো বনো অমহাই প্রেসার রুই দংখা হংগাগা আবনো সং মামা থাকলাইনে এবা মাচাই টকলাইনে বনো কাউন্সেলিং মা ক্লাইনে অমহাই চরাইরক উমর এবা 18 জের এবা চং 18 বছরনি জে শকাং চরাইরক আবরকনো নুগো অমহাই ক্লাইজাক মানে এবা অমহাই জংজালক লাই মানে তাঙ্গে অমঙ্কা উমর শকশকিয়া এবা ওয়ানসুকনা নিরঙ্গিয়া এবা চং সামুং গবাং মা ক্লাইথাই ক্লাইমাইয়া এবা চং গাহাম হামিয়া শিয়া আবহাই জরাওনো বড়রক চড়াইরকনো হ্যারাসমেন্ট ক্লাইনানি চাইতগ এবা বন পদরে পথ সামুং সিদ্রা ক্লাইনানি চাইতগ এবা বিনি শাখাও সামুং সিদ্রা ক্লাইও গে আবরকনো সং কাশুনানি বাগে নিনি আনি যত্ন ক্লাই ফান্নাঙ্গো এবা ইয়াক বাক্সা নাঙ্গো যে চং অবহাই নগুই দংখাই দাইডি দাইডি ফাট ফাট চং গভর্নমেন্ট এবা অবহাই নাই কলি দং নাই যে চিনি ত্রিপুরা পাবলিক কমিশন এবার চং আরও রক সং সাইমানো বরকন দাইতি দাইতি কল খাই অবহাই নগুই দংখা লামা রগ ফানো কেব সাতক পিতক খাই জাগি দংখাঙ্কে চং আবরকন সংখ্যা শুনানি বাগে চিনি বেলাইখিন বার জাক কতর দঙ্গ হ্যালো ফুঙ্কাহাম তাকুক নাগান্দি বকুক
0: আং মান্দানি মান্দা জেতরি
1: আও শাড়ি শাড়ি
0: কেনি চড়াই রং নি তুই না
1: এই চড়াই রক ন সং সাতক পিতক খাই যাক পানি নুগো হেদা
0: আমি তো তেন চড়াই রক ন সাতক পিতক খাই না নি তো জং কো গ্যা জং বুমা বুখাং এই জং পত্র কো মা তং না
1: এই জং আবো বুমা বুফা সিমিয়া দো বুমা বুফা নি ইয়াগো সিমি জং এঙ্গিয়া
0: তো নি বসানো হাতা নি বনি বুমা বুফা ন আও দিনি বনন বুমা বুফা
1: আও ফাতার নি বড়ক জে সিনিয়া জে সিনিয়া নুক ইয়া
0: বুমা বুফা ন কাইসাও করাং কাই জে কাই জে তাই
1: আও
0: ইয়া কো হাচা কেনং
1: দিনি
0: বাবে বনন তাই তো মা তো মা চা নং কাইসা বন সায়া ও যখন কলাইয়া তে কেনং বন মা সানাই มาครึ่งหน้าจ้ะอือๆอะไรอ่ะอะไรที่นึงผู้จองใครนึงบ่เนาะอืมน้องก็มันน่ะแบบก็คือว่าอืมน้องก็บ่บ่บ่าคันนี่พ่อน้องรอบ่นึงอาจจะคันนี้ยังปีนี้บ่ครองเนาะเต็นชนกองใครเชียงมาตัวบ่หลายไงจ้ะอือก็อยู่ที่อึ้งจองค่ะก็เจ้าผู้น้องหามเมียที่นี่ชอบทางข้างใครบ่ที่นี่นึงก็หามอืมใครนึงก็บ่สลีปิริได้บ่บ่ก็หันนูทางไหนอือ
1: Kaya
0: siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, siya, si

এদিকে তিনি সালো তামো তামো পাতিখা এবার তিনি সাল না তামো হুঞ্জাক আপনার তৈরি যেন কিসাসা চেরে নালে নেই কুনিয়ংখা ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন্স ভিকটিমস অফ এগ্রেশন আবংখা 1982 বিশ্ব পহিলা ইউনাইটেড নেশন চিংলাংমানি বিশিবুন ন ফরজন ন পালাই যাব উমর শকশকিয়া চড়াই রক ন ফিজিক্যাল হ্যারাসমেন্ট মেন্টাল তাই ইমোশনাল সাফার খ্লাই তংনাই রক ন বাহাইকে মথাংনানি বাগে তিনি হাই সাল অসাল পালাই যাব যেন তিনি তাকলাইনি থিমংখা চিলড্রেন অব এগ্রেশন এবা চড়াই রক যে সাতক পিতক খ্লাই যাগি তংমানি আর জাগাও খরাং টিশানানি তাঙ্গে হিমালয়ের চড়াই রক্ন সঙ্গ গোবাং মানো নুক যাগো অমহাই চড়াই রক যে মেন্টালি হ্যারাসমেন্ট এবার ফিজিক্যালি হ্যারাসমেন্ট খ্লাই যাক তঙ্গাই রক্ন কা শোনানি এবার কাটির নানি বাগাই চেন গোবাং মা পদরে পথ লাম না হাট যাগো তাই চিনি হাস্তিও তুমুং নরক অমহাই নগুই তঙ্কা গাই ত্রিপুরা কমিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইটস আর জাগাও চেন ব্রগনি বাগাই খরাং টিসাই মানো হাই হিনি তিনি ও সাল ন বিশ্ব ব্রুম ব্রুম ন ইন্টারন্যাশনাল ডে অব ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অব এগ্রেশন হলে পালাই যাব বিচি চিজুকু বা বিচি চিজুকুরা বা চিজুকু বিশ্ব তিনি হাই সাল ন বার হায়ক থানি চবা খ্লাইনাং খ্লাইলাংনাই সি রাজা গোপাল চারিন স্বতন্ত্র পার্টিস নামানির বাগে সাকলাই জাখা তাই তিনি হাই সালন নৈশাই নৈচিচার বিশিব কাইসা লাইবুমা গুনা ভারত গণতন্ত্র হাকতর স্নামথানি লোকসভা চংমারিও গোবাং বুথ মানমানি সাকলাই জাখা আবুবাই জুত হাপং খাজাখা তাই তিনি হাই সালন ভারত হাকতর উল্লি বেরামনি এবার হেনরি ফুডস গথাং কুবই অঙ্গই এবা কাহাম অঙ্গই তিনি পালাই জাকমানি শাল তাই তিনি শালন বেলাইখানো মুং গনাং এবা বেলাইখানো রচাপ গ্রং বলিউড নি খরকসা থংলুক গ্রং বিনি মুং নতুন হনাই সিনি জাগো বিনি আচাই মানি শাল ব অপারেশন ব্লু স্টার বেলাইখানো মুং খালাইলাঙ্কা বিসি চুকুচি

0: রা চার চিব্রেয় বিনি আচাইমানি শাল তিনি হাই শালন আমসে দোয়াতেই যেন তিনি খানালাইকা লাই থাংজা জরারগ তামো তামো এংলাংখা বা তিনি নিশালন তামো হানি পালাই যা
1: আও হাইটি তাবো সং সাকাম গ্রানি কগ কিসা থাংলাই নেন তিনি নিবাগে সাকাম গ্রানি ক খানালাই নেন পাইলস বেমানো তুই থাইজা থাইনে পাইলস সংকা খিলাম এবাকে খিলাম নে কিসা তলা রবন মানি নজাগো অব খিলাম নে বিশৃঙ্গ এবাকে ফাতার ফানো অঙ্গি মানো বন সৈ সৈ ইংমানি শিশু গিয়া ফানো জেনেবাকে ইঙ্গি টঙ্গ আবুনি বিশৃং রব নুকজাগো খি কষা এবাকে দায়রিয়া সাল কলক মা ইঙ্গি টংহাকে মই কথং এবাকে বুকুর গনাং সামুং রক সায়া টংমানি এবাকে তৈ কিসা নংমানি তমু যাইতে গোষ্ঠী রগ এবাকে বংশ রগ তমুই টংহাকে আবনো কারিব বসা খিলি মানে উমর গবং খাঙ্কে লিবারনি জঞ্জাল টংখাঙ্কে সানসুগুই খিউনো টংখাঙ্কে এবার জরা কদু কে খিকাকে অবেবার মানজাগনানি লামা অঙ্গো তবে অবেমার মানজাগৈ টংখাকে বাহিকে সং সিনি লাইনাই খিফ্রু তুমুন থুই ফাইকাকে খিক্র বুমুগ্র তুমুন ক খাকে খিপ্রু তুমু ইয়গৈ টংখাকাই এবাকে টেক্ট কষ্টঙৈ টংখাকাই অ বেমার মানজাকা হানে সং সাইমানো তাবো সিনি খ্রাইটাই তামো অ বেমার মানজাকাকে নাংমা জরাতৈ মই গথং এবাকে বুকুর গনান সামুং সানানি নাংনাই তৈ সালো ইয়া হমানি ন গ্লাস থাইসি নংনানি নাংনাই সামুং গবাং খ্রাইয়াওই টংনানি নাংনাই সালো দামদক নিসিমে দামসার জরা থুনানি নাংনাই সা হিলেকমানি ন হলসা মা খ্রাইনানি নাংনাই ডাক্তি গেলেজাকনাই আবহাই সামুরক সানানি নাংনাই তাই সানসুগুই খিয়াওই টংনানি নাংনাই তাবো অ বেমার মানজাকাকে তামো তামো সানানি নাংনাই ডাল সেলাই দই পনির গাজর চাকুমরা লেবু কখৈমানৈ ফল বেল কয়ফল কুমন আপেল কমলা খাজুরি টকতৈ আ তহান আটা তে মাই অবেমার মাজাকৈ টংহাকে বিথিব্রাই সেনথাম সানানি নাংনাই আবুনি বিশৃঙ্গ জবা কসাক লাইসিনি বাসক বলাই লাইথাম নাওই সাবলুই সেরুই সালসিনি রমুই সাকাকে কিসিসা হলসা অঙ্গ আবন কারিব হাসিং বাই লেবুরস লগিব চামচ কাইসা মধু সাবলুই সালাওয়াইনৈ নাকাকিব আ বেমার কিসিসা হলসা অঙ্গ আবন কারিব তাম তামো খালাইনানি নাংনাই হিঙ্গাকে কুমুদো খিনানি নাংনাই তমুং আ বেমার মানজাগৈ তমানি জরাও সতৈ এবাকে সতৈ কথং তৈ কুতুং গ রুয়ৈ ফুটি রুয়ৈ নাংনানি নাংনাই তাই পিয়াস কথং রব জাকাকেবো অ বেমার কিসিসা কাসুজাগো আসুজারা পাইলস বেমানতৈ থাইজে থানি ক সং সিলাইগা
0: ফাইদি দাবো তাং বিদিনি ফাইসিংগো সং থাংলাইন তাং বিদিও থাইপুং কাইমানতৈ সানাই থাইপুং বুথাই বেলাইখেন কথক বুথাই হেনে সিনি জাকনাই বুথাই ভারত হা কতর গবাং কিসাকে থাইপুং মানথগ চিনি হাওয়াকে বেলাইখেন গবাংকে থাইপুং বুথাই মানথগ রংথং আজিনানি ফাইসিং নাহারে নাইখে থাইপুং কায়ে ব বুথাই ফালৈ আজুই মান চিনি হাও যত হাওন এবা মুরা রগ হাইন কাইব কাহাম বথাই মানমারি মানে মানো ফাংব্রৈ ফাংবা থাইপং বুফাং কায়ে তরৈ বথাই থাইরুই মানখে ন জং হাতি হাবাও তিখলাইব ফালে মানো থাইপং ন তাবুক ফাইডি সাইমালায়েন বাহাইকাই গাইনানি বা বজরা গাইনানি থাইপং ন বিনি

0: kami panchayat ni bukhakte kaisa bufang kaimung pandabo songsar jagana hnai shaka aro man jagana khwai jila parishat ni tangphang tai kubangma lukrok ni chubachu mannani bagai kami amchaini lukrok bo man jagana amsa jaratai khwaiyo khana O panda palai jagana hnai shaka.
1: Oh, abono kari bote bo juda juda thai rogo bo khanani tongkhor je World Environment Day palai jakne ni thangai tongo abuni bisingo ishwar pathshala English medium rung nogobo phongni damsi tamani jorao o salno palai jakne ni bagai sajakha. Abuni kari ami ya phawo tongo Tripura Global Pineapple Festival abongnani thangitongo obisini juntalni sal neisisini simi neisisuku salmari jora abo unai Major Dhyan Chand National Stadium New Delhi o abono karai CUET PG wo je amjukmung Ranairok, Borok Regular Course MA, MCOM, MHC, BET Klaina Nibagui Form Flap Ngui Tongo Paitak Salmari Inka Obisini, Juntal Nishal, Chibri, Salmari, Jora Abono Karibo NIT UG English Division is Sinisi Dokni তেওঁছা হয় নহয় আবো আমজুমুং উফিনাই অ বিসিনি জুনতালনি সাল নৈচিসা সালমারি ও জরাঙ্গাকে শারিক নে দাম নাই তামানি সিমি দামবা নৈচি ছটি জরা আবো ন্যাশনাল টেস্টিং এজেন্সি নি বখাকি অ ককমং সাকলাই জাখা তাই প্রেস এবাকে ফ্রেশ এডমিট কার্ড বরক ডাউনলোড ক্লাইমান্নাই অবিসিনি জুনতালনি সাল সিব্রি সালমারিনি সিমি আসুজরা ককঠুম রক্ষনা বাইখা তাবু সেবগো বরকলামানি খানা লায়েন
0: স্টাফ সিলেকশন কমিশনি বখাকতেই কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল আমজকপং অনলাইন তেই নাহার জাকি তঙ্গ নৈশাই নিচি দকনি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট খবই জুদা জুদা বুকচা থায় বরক সুপুং জাক নাই আবনি বাগৈ উমর নাংনা নি নাংনাই বিসি চি জার্নি সিমি নিচি সিনি তাই বিচি বিসি থামসিনি সিমি থামসিনি জরা আবনর কইবলাই রহনানি পাইথাক শালমারি এবা ও তালনি নই সিনি এবা 22 তারিখ জুন জরা নর হরনি দামজিসা এবা 11টা জরা অনলাইনতে আবনো নরক বুকচা থাইন সুপঙ্গই মানাই তেবো কামকাই সাইমানে নিবাগে https://scc.nic.in থাঙ্গাই কামকাই নাইনানি নাংনাই
1: আওয়ানিয়া ফতঙ্গ হাইকোর্ট অফ ত্রিপুরা ও বেবাগে বুকসা সুথায় কাইবা ও সুপঙ্গনানি কইমংবলাই সানজাখা বুকসা আসুথায়কা জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আনিজাবনি বাকে কাইনই সন্দুক বসংরনি বাকে কাইনই এছিরনি বাকে কাইশা অবুকস আসুথানি বাকে রমারি নানি নাঙ্গো এমএ ইংলিশ ও তাই কম্পিউটার সায়েন্স ফি নাঙ্গাই আনিজাবনি বাকে 600 এসটি এছিরনি বাকে হাঙ্গাকাই 300 কমিউলাই রনা নে পাইথাক সালমারি অবিসিনি জুন তালনি সাল সিথাম সালমারি জরা উমর উনানি নাংনাই গবাঙ্কু খমানিন বিসি ব্রিজি জরা দরমাই তংনাই তাল 5700 নি সিমি 24000 তেব কাম কে সিনানি মগে ওয়েবসাইট নাই মান্নাই https://sct.nic.in gov.in

0: চন্দ্রানী জমাতে নিরসা ফুনে লগে লগে তিনি ফুনে হায়ুনি খরং পান্ডা অরণ্য মথাক লাইসিনাই আং তিনি টঙ্গ অজয়
1: আং সবিতা
0: যতনন হামবায়।

হয় গিয়া হয় নহয় শালগামা পান্ডাও লামশক ফিরো নরক যতনন তে জং তিনি সাই তংলাই মানে চিলড্রেনস ভিকটিমস এগ্রেশন দিয়ে জং জরাই রকন শতক পিতক খ্লাইজাক মানে ইয়াকনি কাশুনানি বা নুগুই দংমাও জং বাইকে খ্লাইনানি অবহাই জরাই রকন বাহাকে ফিয়কনানি আবনতই জং ছালাই দংলাইও ফাইদিংকে অজরাও সব ককদকুতং করেঙ্গাই নাই নাই হ্যালো হ্যালো জয়দা থাঙ্গা সাইমালিয়া যিনি স্টুডিও চড়াখ ফোনি দাম দক দামে

0: ক্ষতি বাঁচিস নি যাক। হ্যালো,
1: হ্যালো,
0: ইফুন কাহাম?
1: ফুন কাহাম ভাই,
0: ইফুন কাহাম
1: খরাং
0: কতর খাই সারি ঈশান ডান চাকা
1: এসানি
0: কক্তুপ চয় থাকা হাইন হাইন রকি সংসার আচাই ভাইকে যতন কাহাম হামিয়া নগো হায়দা যতন সং জানি জানি মুচুংমানি জানি জানি খাইনানে মুচুংতুই টংনানি চাইতগো ফিয়া অজরাও ন এবার জেফ্রু সং বারসানি চেঙ্গ এবার জেফ্রু সং ইয়াফ্রি সেনানি চেঙ্গ আজরা অন সং কেবাই মূসাস খাই যাকে যালাইখানো ইমোশনালি এবার ফিজিক্যালি এবার মেন্টালি সং আবো প্রেসার এবার ডিপ্রেশন মানো এবার বাকসা বাকসা নগো রং নগ রগ থাকাকে এবার যুগো গানাগিনী বড় রগ অবহাই টর্চার ক্লায় এবার গবং মা নক নখুঙ্গ বড় কৃষিনী আবহাই তাবুক তো গবং মানো অঙ্গো গবং মা তাম হাই সিনি হাসি অব অবহাই গবং মা পদ্রে পট চায়া সামুং ক্লাই জাগৈ জেরাই বসা রক্ন বুথার জাকমানী এবার জেরাই রক্ন উমর শক সগিয়া সিনি বিনি লংমানো শাশু খিপজাগ এবার বনো গবং পদরিব ফিজিক্যালি টর্চার খাই ফিজিক্যালি বনো হেরাসমেন্ট খাই অমহাই খাই জাকবেন ফিয়া অমং কা চিনি বেলাইখানো কাইসা উইকনেস পয়েন্ট এবার চিনি চায়া হানি মানো চিনি বেলাইখানো নজর এবার চিনি নাহার মানে বেলাই চায়া ব্রী বসারক যতনি স্লাই অবহাই জঙ্গালক লাই হনে আং খাকাও এবার নুবু নুগু সং ফাইডিংগা অবনো তৈন কগলাম সালাইনে অজরাও হ্যালো জয় থাঙ্কা হাইনো হাই নরকরং ফিরদি কগদুকো
2: ম্যাম
0: হ্যালো
2: হ্যালো
0: এই এই খনাই দে তো
2: এই খনা বলে
0: আও শাদি
2: চরাই রকনে শতক পিতক তিনিন টপিক
0: এই এই চরাই রকনো হ্যারাসমেন্ট ক্লাই যাক মানে বা বিনি শাকাও জং হ্যারাসমেন্ট ক্লাই যাক মানে আবনো খরাং টিশানা নি বাকি আও আও
2: চরাই রক ভবিষ্যৎ যত চরাই না যত নি যত কোন ভান ভবিষ্যৎ লে বরং মত
0: খেলাধুলা
2: সম্ভব কিসা মিশা খাদা কলম রকমানো হেল্প খাই চুবা সই কাইসা গরিব বসা বা রং পয়সা গরিব পরে মিয়া স্কুল থামে দমান গবন খাদা কলম থানো কিসা মিশা হেল্প খেলা সরি বড় খাই রহরি মাঙ্কে আবো ভবিষ্যৎ

0: ট্যালেন্ট সিকিউরিং বহরব
1: ও গে শাক হাম মানে ডক্টর
0: অফ নাইজ হাসতে ও তো নাই বাই খা আর আবু হসে হাঙ্গলা খাই মা তো খাতার ও সামনে আকর হই মা ওয়ান সং কলকাতা
1: আও শাক তুমং ন লগিরিয়া হাঙ্গা কাই বখা বচন আবু
0: বাই নানি বেবাং নু বেবাং নু ডিস্টার্ব সাইট তো খাতা নি ছুইম র ইদার ন র বই করিম মা র
1: আও দাইতি হাম তো সং ইশনি থানি আবন নি নি ন ন হামরে নে বাই রাই শান নাই নি নি বাগাই
0: লাল জমাতে বিডিও রূপমানি কাইছা সরাই চিকেন চিকেন পুরাই ছয় সাত বিশি রং নি হাই না আবর নাসি মুই ফালনা ও বকবর কথাম আতক লাই যাক আতক উই ফালাই দং কেবা আ চিনি এমএলএ নগুই বেলা কে বব মকল মুক তুই ফাইজা খা বর ন আসক অমর সক সুই আসে ও মুই ফালাইছি রাংমা আজি নাই কেবা বতংই মালিয়া জন 300 300 খলাই রবই ব যে মান থাক পাই গই নর নব থাংসি দি হিসি মার হসি ও গলাই কে বন নগই
1: আ মনি জরা আজ রাই রং নি উমরন কা পরে না নি জরা সি হে দা
0: আ পরে না নি আ বহাই নি হি গভর্নমেন্ট কবাং মা গাইডলাইন রই রগো 18 বছর নি তলা ন সামু ও ফনাং মিয়া দে নি নি আগির ও তং মা হাই বিনি নগ নগর ও সরাই নাই ও আ করং হই যে আগির ও
1: তাই মেনি আবরো
0: হাই লাইন চাইয়া কে স্পেশালি আংখে গভর্নমেন্ট নো নো বেশি বার জানা নই মাসঙ্গ তাঙ্গই বাবু নি যে ফেসিলিটি
1: করিনি বাগে
0: চাইল্ড এডুকেশন নি যে কোন মা গাইডলাইন ফায়া দেবা এই যে নরক সামা হাই ও ফেল খাই মাইয়া ছাতক পিতক কে চাইল নো বুতক খাই সিগ্রি সবর কে ফুরঙ্গই মাইয়া আবার কোন মা গাইডলাইন তঙ্গু কে রাইপা নবো নো ঠিক ঠিক অ্যাপ্লাই খাই যা গিয়া তাবু সরকার রুলস কবং মা রুলস তো জং সাউ সাবয়া হেবা না অ্যাপ্লাই খাইতে গিয়া তাঙ্গই বাহর সং সং বুয়াব হজা করি দো সিনি বড় তো এমনে রঙিয়া সিয়া বুয়া আবু বুসু রুলস তং বাইকে নাইকানি খাইনা নাং বুসা বুতুইন আর নি লগে সিনি সবচেয়ে কেবেং মু হুকে সিনি আজে গরি
1: গরি ন খুন
0: সু জ্ঞানি আবু কাইসা কতর কো কেবেং মু
1: আমন জকন ইসলাই
0: আবন যত নিসলাই কে আর জাগা সিনি হাসতে হাফাংবু বেথায়ার নুনু মাহনু আসু নাইকল মুং হামিয়া টাউন দলিও সিমিচিং সসাকলাই উংকল কে আগ্রে সিত্রা ফনাঙ্গুই আয়াং বেবাগ ন রহই তং গে অর জাগাবন সিনি অব হাইং তং খতা
1: মাইনাস
0: আপনি বাউই না আনি কক কচান ওকে কিসাব অনু যে হাসতে হাফানো নাইয়াগুই আং বুই বাহিকে তং জাবনো সুং দেখিসা মকল থিয়াগু সিরনানি নাং তং খতা মানে আং বল ফালফানাং মিয়া ফালই ফালফানা নু বুসাবুতিন নাং নি বাগই মকল পারই ক্লাংনানি অবশ্যা দেবা কে ইহি অব হাইরং নু যতন সালাই খা মা ফানো নু বেশি দূর অবু হাইনু বত সালতাল ফুনু নাই বা বিনি নু কবাং কুক তো খাই থাই তিনি আজ কলক মুং আ কলক গইন দংসনে অবহাইতা আরে বগই তুম এডুকেশন নগন টেক্সাস রাই রগন সিতমনা নাং তংখা
1: গামি গামি রগ সানান থাঙ্গাই তাবু নুক জাগো কবাং মা কসে করে খা রং নগ রগ চলাই রা কয় নাই এবা ফুরনাই বকরই হেনি মানো কাম ফুরে নাই
0: তাঙ্গই বাছি ও করিনি আমসাই ও হকে বাংলা মিডিয়াম দো কে মাং বাংলা মিডিয়াম ওকে মাস্টার বউ রহলি আছি মতো এই স্টুডেন্ট রগ্নবু সাব রজাক দিয়া তাকে গার্জেন রবু খাকালিয়া জানি যা হা পাথাও খাসরাই স্কুল থাকা থাঙ্গিয়া সিলিয়া ও তাংসি বা দ্রব আউট মাহাই ও যে এক্সাম নি যে ইনখারি কারি ফ্রকে যতন পাস খাই রখা কি অব হাই কে এই পাস খাই কাকে এই পাস খাই কাকে মুংসে স্কুলতে বো এডমিশন চুগলিয়া তা ও মাকে কবাং মা আনি যাইতে গুসি রবো ওয়াই কেন কজাই তো ওয়াই

0: ए पास ओंखा मानो बब पाइखा गे बहाय जन बेलाखे वन संसद गवर्नमेंट इनिशिएटिव नाथाय बहायराव एलका नुजाग सिजाग रावबो कोचिंग सेंटर खायबो ड्रप आउट र खाय लायो बहायराव जों सिन जों नुबासाया तो
1: মকল কাইসমই নাশিকে বই তো তাই নাশিকলি হ্যাঁ দেবা কামিয়াম চাইয়া তো সাপ থং সাপ থাংবা ও যে কতর কতর বরক তথা নথাঙ্গিয়া গে চেং নাই বা চেং নাই থাই আবো
0: বরক সাইফা নাইয়া বরক সিমি কাউই যে কক সাই তং তিনি তিতিনি বহাই নথিনি হাক্তরনি অমিত শাহ সার ফাইনা ও বুসু সাইমা নাই বাগত লস বাতে কক
1: তলা ও সিমি সিব তং নাই তে নুক নাই
0: কিবা হচিনি কপাল খেও আগনি জাগা বা আগনি জাগা নতা আও খাই দি মলাকে হামবাই
1: হামবাই নিনি শাক শরী কা হাম তং থুং দাইতে ঘেন সং বাই শাল ব্রুম ব্রুম ন করেন গই মান্না নিং থুং
0: আবান
1: আও বেলাকে ন নাংমানি কক তে বিনিশ তাকু শাল ব্রুম ব্রুম করেন নাই গে তিনি নি বাগিলে আমসক টং সিতং কুবনি শালগো হাই ন হাই আবনতেই সং খুরসালাইনাই বা কক সালাইনাই তাইব কাহাম কাহাম কক লাম রক বাই ক্রিং হর নাই জং বাহাইকে চরাই রক্ন লেখা এবা সাতক পিতক খ্লাই টংমানি জাগানি কাশুই টংমানি ন খরাং টিসানানি আবনতেই সং তাইব সালাইনাই হংকে জড়াত গবাং কুক রেখা হানি মানো ফুংনি দামসিন তামই সতি নেচিব্রে অঙ্গি দংখা জরাও তে মুখফ্লি জি হাইসে আনি ইয়াফাও জরা দঙ্গ গেন রত্ন অবন ক গজান্নাই তুমুং ন অমহাই চেরাই নগুই দংখাই নরক চাইল্ড রাইটস এডুকেশন এবার চাইল্ডস ডিপার্টমেন্ট ওয়ান জিরো ফোর এইট কক দুখলাই সাহর দি জে মু চেরাই মহাই অঙ্গি দংখা নাই যতন ফুঙ্কাহাম রুই মা বা চাষে নাই আসে জরাতে নরক নিক চারা নরক নিক বুকুক সবিতা তঙ্গনে হাই নাই কুবনি শালক ফাইফিউ নাই

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 জন শিল্পী বারাণসীর

0: সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6টি পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্কফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফুমভিয়ানের সঙ্গে দশম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল, যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতার সম্পর্ক রয়েছে যা বৌদ্ধধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed. And today, we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিক জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদ দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারে আলোচনার সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের

জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের চারটি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ড নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকার সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় দুদিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়াই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সব দিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। চারদিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান তিন বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী ছয়জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর এখনকার মতো শেষ হল। পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুদিনের রাজ্য সফরে আসছেন। তিনি সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলা আসবেন। আগামীকাল 5ই জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামোড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ শিলং এ উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্কফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়েও এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আজকের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ঊনকোটি জেলার বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী গতকাল কৈলাসহরে

কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙ্গুর চাষের উপর ক্ষেত্র দিবস ও ক্ষেত বাঁচাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙ্গুর চাষের উপযোগী এবং একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙ্গুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী দিনে আঙ্গুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়েছে কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র। উল্লেখ্য যে, কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিজস্ব 1500 জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ ও গবেষণায় সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী শেফাত তেল বিপণনকারী সংস্থাগুলিকে তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কর্মকাণ্ডের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলিকে ATF মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য 10,000 কোটি টাকার এককালীন বাজেটীয় সহায়তা অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ার সংকট থেকে উদ্ভূত জ্বালানি মূল্যের চলমান অস্বাভাবিক অস্থিরতার সময়ে বিমান সংস্থাগুলির জন্য ATF এর স্থিতিশীল মূল্য নিশ্চিত করতে সংস্থাগুলিকে এই সহায়তা প্রদান করা হবে। নয়াদিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে এই কথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত বিমান চলাচল ব্যবস্থার উপর নির্ভরশীল 77 লক্ষ চাকরি রক্ষা করবে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি NCR এলাকায় পুরনো ট্রাক ও বাস প্রতিস্থাপনের জন্য ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন প্ল্যানিং বোর্ড NCRPB কে সহায়তা প্রদানের প্রকল্প অনুমোদন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূয়সীর ভূমিকার প্রশংসা করেছেন। রামনগর 3 নং রাস্তায় রামকৃষ্ণ ক্লাবের রক্তদান শিবিরে গতকাল তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গতকাল বলেছেন, রাজ্যে গত অর্থ বছরে GST সংগ্রহের পরিমাণ বেড়েছে। ইকফাই বিশ্ববিদ্যালয়ে 3 দিনের নেক্সট জেনারেশন GST রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় নিজের বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশের GST ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থার স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিকরণ প্রভৃতির বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্প সফলতার সঙ্গে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রামের পঞ্চায়েতের অজগরটিলা গ্রামে গতকাল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। আবহাওয়া খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গনাঙ্গই আদিবাসী হদানি বেবাক বখাকতই হামক্রাইতই হুকুমুনক রাগ খাইনানি সাকা ফান বকশিনকা মিয়া দিল্লি কতালনি বিজ্ঞান ভবন আদিবাসী নতই ককচংলাই নকবাই সংসাজাক আদিবাসী রকনি হামক্রাই মথা রকনক রাগ খাইনানি তৈ আদিবাসী হামক্রাই তাং বতাং বেচেব বসংকুথুম লাইমাব রাষ্ট্রবক্রক অকক্ন নারেখা রাষ্ট্রবক্রক আদিবাসী হামক্রাই যত বেচেব হামক্রাই তুবুনানি বাকই সাকা আদিবাসী হদানী সিকলা রকনি বাকই বরম গুনাং সেবুক যত আদিবাসী স্রাই রকনি বাকই রংনক মানসক রুনানি নাংনাই বসাকা আদিবাসী সিকলা রকন থংমুঙ্গ মানজাকানী খাতুং রুনানি বাকই ক্রংজাক তাংফাং সংন জাইখে বার জানা হারনানী কবকমুঙ্গ নারেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র

0: মোদিনী সংসদীয় কেন্দ্র বারাণসীও দিনী সিমি ব্রিক্স সংস্কৃতিক সামুবতাংনি উল নই ককলাম সালাইমা চেং জাগানো নকাশালিনী অককলাম সালাইমাও চীন ব্রাজিল মিশর ইথিওপিয়া ইন্দোনেশিয়া নকবই কাই চিসা হাকতনি লুকু আদংরক মান জাগানো আর জুদা জুদা নাগুমা বাবাইনতুই ককলাম গানো ককলাম সালাইমানরগৈ কাশিনী জি আই টেক মানজাক তৈ উডি উপি মানিকনৈনতুই ফুনুক মুংব সংসার জাগানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সালনৈনি হাস্তে বেড়াইমাও ফায়ানো বতিনী সানজাও গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলাও ফায়ানো খনা আগরতলানি কচাম রাজভবনী পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হা মতাই রুমাও মানজাগানো দিবর সালথাং ত্রিপুরা হাঙ্কনি লঙ্কামুড়াও বিএসএফনি আরি ক্যাম্প বেড়াইনায়ানো আবনিউলো ব সালবাগানো বিএসএফনি আউলি নাইখুঙ্গ কুচুক বেরেমনি পান্দাও মানজাগানো পান্দাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিবকরা পুলিশ নিদাগি ফাঙ্গকরা বিএসএফনি আইজিন খবৈ কুচুক কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আচুক ফাংবাই তিনি শিলং উত্তর সালকা পর্ষদনি এবার এনইসি নি ফিল্ডস নি চিথাম ককলাম পান্ডা সংসার জাগানো ককলাম পান্ডা আও আমচাইনি হামক্রাইনি বাকি খাজাক কুচুক বেরেমনি টাস্ক ফোর্স রকটি সামুং চাসার মানতই ককলাম অঙ্গানো বেড়াইখিরি হুকবার রাং ফনামুং বাংরানী দু তক্তই আকরক বাংরানী থংমুং বেকরে ফামক্রাই তৈ ইয়াকনিস নামজাক মানিনি সাকাব ককলাম তিসা জাগানো নর্থ ইস্ট ভিশন প্ল্যান নই সাই ব্রিজি সিনিনি বিশিঙ্গ উত্তর সালকানো কুচুক হামক্রাইয়ত লাংনানি বাকি অককলাম সালাই জাগানো তিনি ককলাম পান্ডাও উত্তর সালকা আমচাই এবার ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ডিয়া তাই ডোনার মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার উত্তর সালকা কাইচার হাস্তেনি হাস্তে ফাতেই মন্ত্রী অক্রারক মান জাগানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনী বাই থাং মুচুঙ্গুই থৈ রুমাও জুদা জুদা ক্লাব তৈ হদানী সামুংন বলাইখা মিয়া রামনগরনি তিন নং রোডনি রামকৃষ্ণ ক্লাবনি যুগালিজাক থৈ রিমুং শিবির ককনারক থানী বসাকা সা খামনকনি ব্লাড ব্যাঙ্ক রগ থৈমানথক রুবৈতনি থানী মৌসা কেবেং মুং করৈ আরো মানজাকা আউলি নাইক্রাই মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা উনকৌটি হাঙ্কর বানিয়াতৈ কতাল আঙ্গুর হুকবার খ্রাইনানী চেংজাখা আব হাস্তিনি লাইবুমাও পুইলা হুকবার মন্ত্রী মিয়া কয়লা শহরনি উনকৌটি হুকবার ছয় সিমুং কেন্দ্র বুসকাঙ্গ আঙ্গুর কাইমানী সাকাও অসামুবতাংন চেঙ্গৈ অকক্ন নারখা বুসকাং সালো আঙ্গুর কাইমানী বিশিংতৈ হাস্তিনি রাংথং কাহাম অঙ্গানো পান্ডাও থংমন্ত্রী টিঙ্কু রায়সাকা বুসকাং সালো আঙ্গুর কাইনানী নতৈ কতাল দগলাম ফিয়গৈ রেখা কয়লা শহরনি হুকবার সৈসিমুং কেন্দ্র পান্ডাও ককনারেখা উনকৌটি জেলা পরিষদনি কাসকুয়করা অমলেন্দু দাস হুকবার দাগিফাং ডক্টর ফণীভূষণ জমাতিয়া মহারাষ্ট্র পুণেও তংনাই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেভসনি দাগিফাং ডক্টর কৌশিক ব্যানার্জি আকসং পান্ডাও হুকবার খ্লাইনাই রকনি বিশিঙ্গ হুকবার নিমানেই বাগজাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই মিয়া কামালগাটো ইকফা ইউনিভার্সিটি নি পান্ডা কাইসাব শাখা হাস্তেও থাংনাই রাং বিচিব জিএসটি নি থুমমারি বাংখা ইকফা ইউনিভার্সিটি ও সালথামনি নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক্স গ্রোথ বুমুঙ্গৈ ককলাম পান্ডাও ককনারকথানি ব অকক শাখা পান্ডাও ইকফা ইউনিভার্সিটিনি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিপ্লব হালদার তৈ রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ জিএসটিনি জুদা জুদা বখাকনতুই ককনারেখা হাস্তিনি ব্রৈরক ন সাকবাইথাং চুকজাক খ্লাইনাও গ্রামীণ জীবিকা মিশন তাংবতাং চাসামানি লগে কাইসা খুরসা জাকনাই সামুং খ্লাই তঙ্গ মিয়া খোয়াই ব্লকনি সালথাং সোনাতলা গ্রাম পঞ্চায়েতনি অজগর তিলা কামিব ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন তাংবতাংনি রাংনি চুবা চুবাই বাইথাং চুকজাক বদলনি ব্রৈরকনি আকরান সিনামানি স্নামখর্ণ চেঙ্গৈ রোজাখা আবনো চেঙ্গৈ রেখা খোয়াই জেলা পরিষদনি আচুকফাং অর্পণা সিংহ রায় তাবুক নবার্তিবানী ককতুমা ভারতনি নবার তিবার বেদেগ সাজাখা বুসকাং দামনি চিব্রৈনি বিশিঙ্গ সালগ্রা সালথাংনি নকবার কেরল হাফায়ানো ইয়াং বুসকাং সালদক তৈ সালচনি জুন সালমারিব ত্রিপুরা মণিপুর মিজোরাম তৈ নাগাল্যান্ড কবাংখে ওয়াতৈ ওয়াইমানো আগরতলানি নবার তিবার নাইখুংনি বখাক তৈ সাজাখা বুসকাং দামনি চিব্রৈয় সালথাং দলাই খোয়াই তৈ সিপাহীজলা হাঙ্কর কুতুং নবার শিবচাওই মানো তিনি সালনি সাকানি তুংমারি থামচি দক ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈ চি স্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনিও তঙ্গানো আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈ চি চার ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রিজি বাবো
1: আকাশবাণী আগরতলা।

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে এই মিষ্টি সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি নিতাই, আর আমার সঙ্গে
1: আমি রশ্মিতা। মানব জীবনের বিশাল অংশ জুড়ে রয়েছে পরিবেশের বড় অবদান। পরিবেশ যত সুন্দর হয় মানুষ তত রুচিশীল হয়। সুন্দর পরিবেশ সাধারণত মানুষের মানসিক ও শারীরিক সুস্থতায় প্রধান ভূমিকা পালন করে থাকে। কেননা কথায় বলা হয়ে থাকে, সুস্থ দেহে সুন্দর মন বসবাস করে থাকে। আর এই সুস্থ দেহ তখনই সম্ভব যখন চারপাশের পরিবেশ সুন্দর থাকে এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। সুন্দর পরিবেশ বলতে সাধারণত স্বাস্থ্য উপযোগী পরিবেশকে বোঝানো হয়, অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশে হচ্ছে সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশে মানব সন্তান তার জীবনের সকল কিছু পূরণ করতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দর একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ পায়। তাই তো আমাদের সকলকে পরিবেশ সুন্দর রাখার উপায়গুলো জেনে রাখতে হবে। পৃথিবীর প্রতিটি মানুষ কোনো না কোনো পরিবেশে জন্মগ্রহণ করে সেই পরিবেশে ছোটবেলা থেকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিজের জীবনকে কাটিয়ে দেয়। পরিবেশ সাধারণত মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই জড়িত। মানব সন্তান জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং বার্ধক্য জীবন প্রতিটি ক্ষেত্রে এই পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশ বলতে সাধারণত আমাদের চারপাশে যা কিছু আছে, অর্থাৎ যেখানে আমরা জন্মগ্রহণ করে থাকি এবং যেখানে বেড়ে উঠি, সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। মূলত আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে এই পরিবেশের অবদান রয়েছে। সুন্দর পরিবেশে একটি শিশু বেড়ে উঠলে শিশু সকল পরিবেশে সহজেই নিজেকে খাপ খাইয়ে চলতে পারে। এছাড়া সুন্দর পরিবেশ শিশুর সুস্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি সুন্দর পরিবেশ কেবল আমাদের শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং মানসিক প্রশান্তি ও গভীর আনন্দের উৎস। এ মানুষকে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করে এবং জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করে। তাই আগামীকাল 5ই জুন, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসে, চলুন আমরা সকলে মিলে গাছ লাগাই, পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করি।
0: এবারে আপনাদের জানিয়ে দিই আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ। 1920 সালের আজকের দিনটিতেই প্রথম বিশ্বযুদ্ধে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির ত্রিয়ানো চুক্তি স্বাক্ষরিত হয়। 1924 সালে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিক্সের উপর তার গবেষণাপত্র, যেটি পরবর্তীতে বোস আইনস্টাইন কনডেন্স টুইন নামে পরিচিত, আইনস্টাইনের কাছে পাঠানো হয়। 1942 সালে আজকের

ভিত্তিতেই প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্র শক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়। 1902 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক ও ভারতের প্রথম ঘূর্ণায়মান মঞ্চের প্রবর্তক সত্যেন্দ্রনাথ সেন। আবার মার্কিন অভিনেত্রী, কৌতুক অভিনেত্রী এবং চিত্রনায়িকা রোজান ডিন্সরাঞ্জ 1907 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। নতুন ভারতীয় অভিনেত্রী যার নাম নতুন নামে পরিচিত, তিনি 1936 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন। আবার 1946 সালের আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রহ্মণ্যম।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব লিখছি তোমায় পর্বে। প্রথম চিঠিখানি লিখেছেন লাভপুর বীরভূম থেকে অসীম মণ্ডল। লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, সবুজ হোক ধরার প্রাণ। এটি একটি স্লোগান বা বাক্য নয়, এটি বর্তমান সময়ে আমাদের পৃথিবীর বড় আকুতি এবং আমাদের বাঁচার একমাত্র পথ। প্রতিনিয়ত নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সবুজ প্রকৃতি আজ সংকটের মুখে। তাই জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং এবং ক্রমবর্ধমান দূষণের হাত থেকে আমাদের একমাত্র বাসস্থান রক্ষা করতে সবুজায়নের কোনো বিকল্প নেই। আমাদের এই প্রিয় ধরিত্রীকে আবার সবুজ শ্যামলে ভরিয়ে তুলতে আমরা প্রত্যেকে ব্যক্তিগত ও সামাজিকভাবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন, নিজের ছাদ বারান্দা, উঠোন বা রাস্তার পাশে সাধ্যমতো গাছ লাগানো, নিম, জাম, বট ও তুলসীর মতো পরিবেশ বান্ধব গাছ বেশি করে রোপণ করা প্রয়োজন। সামাজিক বনায়ন, যেমন বিভিন্ন ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দলগতভাবে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করতে হবে। অর্থাৎ সবুজায়নই একমাত্র পথ যা আমাদের ধরিত্রীকে আবার প্রাণবন্ত ও বাসযোগ্য করতে পারে। পরিবেশ যত্নের মধ্যে প্লাস্টিকের ব্যবহার বর্জন, জলের অপচয় রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা করা আবশ্যক। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা কমায় এবং মাটির ক্ষয় রোধ করে। নির্বিচারে গাছ কাটার ফলে আজ জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের মতো ভয়াবহ সংকট দেখা দিচ্ছে। শুধু বিশ্ব পরিবেশ দিবস বা ধরিত্রী দিবসের মতো বিশেষ দিনগুলোতেই নয়, প্রতিদিন আমাদের এই বসুন্ধরাকে ভালো রাখার শপথ গ্রহণ করি। আসুন আমরা একসাথে অঙ্গীকার করি যে নিজেদের স্বার্থেই এই সুন্দর বসুন্ধরাকে আগামী প্রজন্মের জন্য আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলি। কারণ প্রকৃতি বাঁচলে বাঁচবে ধরিত্রী, আর ধরিত্রী বাঁচলে তবেই টিক

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: এবারের চিঠিটি পাঠিয়েছেন ডক্টর নিত্যারঞ্জন খা, পাহাড়িপুর মেদিনীপুর থেকে। সবুজ হোক ধরার প্রাণ, আপনার দেয়া এই বিষয়ে লিখতে বসে মনে পড়ে গেল কবির কথা। ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলে ফলে, নিত্যল চরণ তলে মুক্তি পায় ধরা। ছন্দে মেতে যৌবনেতে রাঙিয়ে ওঠে জরা। হ্যাঁ, নর্তকীর মতো প্রকৃতিও যেন নাচতে নাচতে এগিয়ে চলে। বৃক্ষলতাদের শাখা প্রশাখাগুলিও সেই ছন্দময় নৃত্যের তালে তালে ফুল ও ফলে ফড়ি উঠে। মাটির পৃথিবী ঋতুচক্রের পাকে বৈশাখ জ্যৈষ্ঠের কাঞ্চন সন্নিভ তপ্ত বায়ুতে শোধিত হয়ে বৃষ্টির ছোঁয়া পায়। বুকে গড়ে উঠে সবুজ, সতেজ ও প্রাণবন্ত যৌবন। জরা ও জড়তামুক্ত ধরাতে ফিরে আসে অসীম আনন্দ। প্রকৃতির সেই ছন্দময় মধুর আনন্দের যৌবন সাগরে ডুব দিতে মানুষও কাল বিলম্ব করে না। প্রেমিক প্রেমিকা খুঁজে চলে তাদের প্রেম রসদ। আসে বর্ষা, গগন ভরি জাগায় ভুবন ভরসা, কবির ভাবনা ঝরে পড়ে তাতে, তিনি গাইতে থাকেন। এসেছে বর্ষা নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন বর্ষা, দুলিছে পবনে শন শন বনবীথিকা, গীতিময় তরুলতিকা। ধরাতে তখন কতই না আনন্দের সুর। সবুজ ভরা সবুজ প্রাণে জরা জড়তাই তারুণ্য আনে, শান্তি সমৃদ্ধি অগ্রগতি সবুজে গড়া মোদের প্রকৃতি। দেখি গাছপালা গাছ দাদারা গাছ লাগিয়ে ভরায় ধরা। মেদিনীপুর শহরে 2025 সালে একটি দিন রাস্তার সম্প্রসারণে এটি মহিরুহ অশ্বথ বৃক্ষ কাটার নির্দেশ হল। কিন্তু সেই বৃক্ষ কত শত পাখির বাসা, কত শত কীট পতঙ্গের আশ্রয়, রোদ বৃষ্টিতে পথিক জানের বিশ্রামাগার, স্থানীয় বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদেরও প্রাণীর ভালোবাসা সেই মহিরুহ প্রাচীন বৃক্ষ। পাখিদের কলকাকলিতে মুখরিত হয় সুপ্রভাত। সব শিক্ষার্থীদের চেনা, শত শত পাখি কীট পতঙ্গের মতো সেই গাছ তাদেরও প্রাণ। গাছ কাটা শুরু হয়, শিশুরা দৌড়ে আসে, তারা বৃক্ষকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, আগে আমাদের কাটো তারপর গাছ কাটো। প্রশাসন হার মানে, গাছ কাটা বন্ধ হয়, তৈরি হয় বিকল্প পথ। জয় হয় শিশুদের ভালোবাসা আর সবুজ হয় ধরার প্রাণ। এতে ডক্টর নিত্যরঞ্জন খা, পাহাড়িপুর মেদিনীপুর।
4: পরের চিঠিখানি পাঠিয়েছেন

0: পশ্চিম মেদিনীপুর থেকে দোলনচাঁপা দেওয়ারি দে। সবুজ প্রকৃতির প্রতীক, জীবনের প্রতীক। গাছপালা, বনভূমি ও শ্যামল পরিবেশ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির নামে নির্বিচারে ধ্বংস হচ্ছে বন ও বন্য প্রকৃতি, ফলে দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের জন্য পৃথিবীর সবুজ আবরণ ক্রমেই কমে যাচ্ছে, কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে চতুর্দিক। এই কারণেই জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, খরা, বন্যা ও নানা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। সবুজ হোক ধরার প্রাণ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার। পরিবেশকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে, বন উজাড় বন্ধ করতে হবে এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রতিটি মানুষ যদি নিজের আশেপাশে অন্তত একটি গাছও রোপণ করে এবং তার যত্ন নেয়, তাহলে পৃথিবী আবার প্রাণ ফিরে পাবে। সবুজ পরিবেশ মানুষকে নির্মল বাতাস দেয়, মানসিক শান্তি আনে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। তাই উন্নয়নের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে। আমাদের ছোট ছোট সচেতনতা ও উদ্যোগই হতে পারে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সবুজ পৃথিবী। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সবুজে ভরিয়ে তুলব পৃথিবী। সবুজ হোক ধরার প্রাণ।
1: এবারের যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, এটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, কৃষ্ণপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। মায়ের সবুজ প্রাণে যেমন তার সন্তানের অস্তিত্ব, তেমনি ধরাধামের সবুজ সতেজ প্রাণে তার সন্তান তুল্য জীব জগতের অস্তিত্ব। বিশুদ্ধ পানীয় জল, নির্মল বাতাস, উর্বর মাটি জীবন ধারণের অত্যাবশ্যক প্রয়োজনীয় শর্ত। কিন্তু হায়, পৃথিবীর গভীরতর অসুখ আজ, বিশ্বজুড়ে পানীয় জলের মহাসংকট। উন্নয়নের উন্মত্ততায় শিল্পোন্নত দেশগুলি লক্ষ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড নির্মল বায়ুমণ্ডলকে করছে উদ্গিরণ, ফলশ্রুতি বিশ্ব উষ্ণায়ন। এছাড়া উন্নত দেশগুলি অহং এর দাপটে করে চলেছে যুদ্ধ, যুদ্ধের বিরাম কোথায়? ফলে সবুজ পৃথিবী ক্রমশ পাণ্ডুর হয়ে পড়ছে। পৃথিবীর ফুসফুসে আমাজনে লেগেছে দামানল, সুজলা সুশলা শস্য শ্যামলা ধরাভূমি বিপন্ন, অস্তিত্বের সুন্দর বাস্তুতন্ত্র গভীর সংকটে। তুমি বলো কোন অয়নে পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে? প্রিয় বন্ধু, অভিজ্ঞাপন ভাববাচ্য ব্যবহার করে সবুজ চাইলেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো সবুজের আবির্ভাব ঘটে যাবে। নৈব নৈব চ, পরিবেশকে রক্ষা করার দায় মানুষকে নিতে হবে, কেননা পরিবেশকে দূষণ তারাই করছে, ভাববাচ্য নয়, কর্তৃবাচ্য। বলেই আমি বিশ্ব নাগরিক, আমি পরিবেশ রক্ষা করব লক্ষ লক্ষ প্রজাতির তরে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তরে। হ্যাঁ, বাঁচার ধরে অবশ্যই উন্নয়ন প্রয়োজন, তবে উন্নয়ন হোক সুস্থায়ী, জীবাশ্ম জ্বালানির নয়, ব্যবহার হোক বিকল্প শক্তি। পরিবেশকে বাঁচিয়ে করি উন্নয়ন, আর করি নির্মল বাতাসের তরে সবুজায়ন। কথা কম কাজ বেশি, অস্মিতা দূর করে শুভবোধের ঘটক মহামারী। শেষে তোমারই ভাষায় বলি, সবুজ হোক ধরা সবুজের তরে। শুভেচ্ছা সহ আশিস চক্রবর্তী, কৃষ্ণপুর, ছোট কৃষ্ণপুর, দাঁত।

0: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। আগামী 5 জুন অর্থাৎ আগামীকাল সারা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। এতে খোয়াই জেলার খোয়াই ব্লক, পদ্মবিল, তোলাশিখর, কল্যাণপুর, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী ব্লকের মোট 69টি ভিলেজ ও 56টি পঞ্চায়েতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষে প্রত্যেকটি পঞ্চায়েত ও ভিলেজ সমূহে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হবে ও বৃক্ষরোপণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন, পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে তোলা বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও তেলিয়ামুড়া ব্লকের রূপছড়া মহিলা বান্ধব পঞ্চায়েতে তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে জেলাভিত্তিক বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হবে। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ সুন্দর করতে খোয়াই জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে সকলকে অনুরোধ জানিয়েছেন। আরও একটি তথ্য এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে। ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবেন না। এই সময়ে উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। তেমনি সে এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলাশাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ এবং অন্যান্য আইন বলবৎকারী কর্তৃপক্ষের অনুমোদনপত্র প্রাপ্তদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে পরিবহনকারী ব্যক্তি বা তাঁদের জন্য নির্দিষ্ট ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করতে যাওয়া ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় বাইরে থাকবেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক। এই আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে বিএনএসএস 2023-এর 223 ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত। জানিয়ে দিলাম কিছু তথ্য।
1: এবারে জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। মোট শূন্য পদ 220টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ আগামী 5ই জুন। অনলাইনে রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও স্ক্যান করে রাখতে হবে নিজের প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস। আরও বিস্তারিত জানতে এদের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। এবারে জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। ধর্মনগর পৌর পরিষদে 8 জন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

0: আবেদন প্রক্রিয়া 25 মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন। মোট শূন্যপদ 8টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনি ত্রিপুরা কেরিয়ার জব পোর্টাল দেখতে পারেন।
1: এবারে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়ে দিই, আকাশে সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 37 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 95% এবং সর্বনিম্ন 54%। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে সবকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। আর এরই সঙ্গে আজকের মতো অভিজ্ঞাপন অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ অভিজ্ঞাপন সংযোজনায় ছিলাম আমি নিতাই
0: এবং আমি রশ্মিতা।

101.6 মেগাহার্জে FM উচ্চয়ন্তী সকালবেলার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 8:41 হয়ে 27 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে হাজির হয়ে গেছি আমি আপনাদের বন্ধু নিতাই। তোমায় গান শোনাব অনুষ্ঠান নিয়ে, আর তোমায় গান শোনাব অনুষ্ঠানে আজ শুনব কিছু মিষ্টি মধুর গান SP বালাসুব্রমণ্যমের কণ্ঠে, কারণ আজ জন্মদিন 1946 সালের 4 জুন। আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক SP বালাসুব্রমণ্যম। 80 ও 90 দশকের বলিউড তারকা সলমান খানের নেপথ্য কণ্ঠ হিসেবে তিনি দারুণ জনপ্রিয়তা পান। তার গাওয়া দিল দিওয়ানা, মানে প্যার কিয়া, সব গানগুলো আজও সমাদৃত। বহুমুখী প্রতিভা, গানের পাশাপাশি তিনি তামিল ও তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং অন্যান্য অভিনেতাদের জন্য ডাবিং শিল্পী হিসেবেও কাজ করেছেন। এই শিল্পী ভারত সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে সম্মানিত করেন। এই শিল্পী বিভিন্ন ভাষার পাশাপাশি বাংলা ভাষাতেও অনন্য কিছু সুরের মূর্ছনা রেখে গেছেন। সেই গানগুলোই আজ শুনব তোমায় গান শোনাব অনুষ্ঠানে।

সুরের সীমানা ছাড়ানো এক অনন্য মিলবন্ধন ভারতের সঙ্গীত জগতের এক দেদীপ্যমান নক্ষত্র এস পি বালাসুব্রমণিয়াম, অর্থাৎ শ্রীপতি পণ্ডিত আরাধ্য বালাসুব্রমণিয়াম, যিনি শ্রোতাকুলে এসপিপি বা বালু নামেই বেশি পরিচিত। প্রধানত দক্ষিণ ভারতীয় এবং হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা অর্জন করলেও তার সুরের জাদু কেবল নির্দিষ্ট কোনো ভৌগোলিক বা ভাষাগত সীমানায় আবদ্ধ ছিল না। ১৬টিরও বেশি ভাষায় প্রায় ৪০,০০০ গান রেকর্ড করে তিনি গিনেস বুকে নাম লিখিয়েছেন। বহু ভাষার সেই বিশাল সমাহারের মধ্যে বাংলা গানের জগতেও তার পাদুচারণা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী।

তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আপনারা রয়েছেন 101.6 MHz-এ। আজ তোমায় গান শোনাবো অনুষ্ঠানে তোমায় গান শোনাচ্ছি কিছু এসপি বালাসুব্রমণিয়ামের গান, কারণ আজ তাঁর জন্মদিন। 80 ও 90 দশকে বাংলা চলচ্চিত্র এবং আধুনিক গানের ধারায় এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠ এক নতুন মাত্রা যোগ করেছিল। বাংলা গানের জগতে তাঁর এই সফল যাত্রার পেছনে

অন্যতম প্রধান অনুঘটক ছিলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মণ, অর্থাৎ পঞ্চমদা। আর.ডি. বর্মণ তার বহুমুখী প্রতিভাকে হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবিতেও চমৎকারভাবে ব্যবহার করেন। বালাসুব্রহ্মণ্যমের কণ্ঠের যে রোমান্টিক গভীরতা এবং উচ্চ স্বরের সাবলীলতা ছিল, তা তৎকালীন বাংলা আধুনিক গানের মেজাজির সঙ্গে দারুণভাবে মিশে যায়।

বাংলায় এস পি বালাসুব্রহ্মণ্যামের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি হল আশা ভোসলের সঙ্গে গাওয়া দ্বৈত কণ্ঠে তার গান নানা কাছে এসো না। আর ডি বর্মনের সুরে এবং স্বপন চক্রবর্তীর কথায় এই গানটি তৎকালীন তরুণ প্রজন্মের হৃদয়ে ঝড় তুলেছিল। একজন অবাঙালি গায়ক হয়েও কাছে এসো না বা ভালোবাসার শব্দগুলোর সঠিক উচ্চারণ এবং তার ভেতরের রোমান্টিক আকুলতা যেভাবে এস পি বালাসুব্রহ্মণ্যাম ফুটিয়ে তুলেছিলেন তা এক কথায় অতুলনীয়।

0: যে কোনো অবাঙালি শিল্পীর জন্য বাংলা গানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হলো এর সঠিক উচ্চারণ এবং শব্দের ভেতরে সূক্ষ্ম আবেগ ভাব ফুটিয়ে তোলা। দক্ষিণ ভারতীয় ভাষায় উচ্চারণ রীতির সঙ্গে বাংলা ভাষার ব্যাকরণ ও উচ্চারণের বেশ পার্থক্য রয়েছে, কিন্তু এসপি বালাসুব্রমণিয়াম তার তীব্র সঙ্গীত সাধনা ও তীক্ষ্ণ শ্রুতি শক্তির মাধ্যমে এই বাধা অনায়াসেই পার করেছিলেন। তিনি যখন বাংলায় গান গাইতেন তখন কোথাও কোনো কৃত্রিমতা বা ভিন দেশি টানের আভাস পাওয়া যেত না। গান রেকর্ডিংয়ের আগেই তিনি গীতিকার ও সুরকারদের কাছ থেকে প্রতিটি শব্দের অর্থ তার সঠিক উচ্চারণ খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে নিতেন। তাঁর এই পেশাদারিত্ব এবং ভাষার প্রতি শ্রদ্ধা তাকে বাঙালি শ্রোতাদের কাছে খুব দ্রুত আপন করে তুলেছিল। তাই আজ তোমায় গান শোনাব অনুষ্ঠানে এসপি বালাসুব্রমণিয়ামের জন্মদিনে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্যালুট জানাই, অভিবাদন জানাই এমন একজন শিল্পীকে যিনি বাংলা গানকেও সমৃদ্ধ করেছেন তার সুরের জাদুতে।
1: আজকে বাঙালি সঙ্গীত সন্ধ্যার জন্য আমি শুভ কামনা জানাই। এটা কি হচ্ছে? মেরা মতলব সচ্চি যুগ মে আইসা নাহি হতা থা, ত্রেতা মে ভি এটা হই নাই, দ্বাপর মে ভি নাহি হুয়া, কিন্তু কলি যুগে হচ্ছে।

101.6 MHz উজ্জয়ন্ততে রয়েছেন এই মুহূর্তে। আপনাদের এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুদিনের রাজ্য সফরে আসছেন। তিনি সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। আগামীকাল 5 জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলে ভূমিপূজন সহ একগুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চ স্তরের টাস্কফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রামনগর 3 নম্বর রাস্তায় রামকৃষ্ণ ক্লাবের রক্তদান শিবিরে গতকাল তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। রাজ্যে মহিলাদের নিজেদের পায়ে দাঁড়া করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্প সফলতার সঙ্গে উল্লেখ্য ভূমিকা পালন করে চলেছে। খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগটিলা গ্রামে গতকাল ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 9 কোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী গতকাল কৈলাস শহরে 9 কোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাঙ্গণে আঙুর চাষের উপর ক্ষেত্র দিবস ও ক্ষেত্র মাচাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা তেল বিপণনকারী সংস্থাগুলিকে তাদের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কর্মকাণ্ডের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলিকে ETF মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য 10,000 কোটি টাকার এককালীন বাজেটীয় সহায়তা অনুমোদন করেছে। নয়াদিল্লিতে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে একথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে গতকাল বলেছেন, রাজ্যে গত অর্থ বছরে GST সংগ্রহের পরিমাণ বেড়েছে। ইকফাই বিশ্ববিদ্যালয়ে 3 দিনের নেক্সট জেনারেশন GST রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিমেন্টেশন ফর ইকুইটি এফিএনসি অ্যান্ড ইনফ্লুয়েন্সিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় নিজের বক্তব্যে তিনি একথা বলেন। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম

0: মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 মেগাহের্টজে এফএম উজ্জয়ন্ততি রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে বলছি তোমায় অনুষ্ঠানে। বলছি তোমায় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিম অ্যান্ড অ্যাগ্রেশন এই দিবস, অর্থাৎ আন্তর্জাতিক নিরীহ শিশুদের উপর আগ্রাসনের শিকার দিবস। আজ নিরীহ শিশুদের উপর যে আগ্রাসন চলেছে বিশ্বজুড়ে, তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ জাগরণের দিন আজ। আজকের দিনটিতেই বলছি তোমায় অনুষ্ঠানে তাই আপনাদের সঙ্গে কথা বলবো, নিরীহ শিশুদের উপর কি এখনো আগ্রাসন চলে, নাকি এখন অনেকটাই সচেতনতার কারণে কমে এসেছে, আপনার কি মনে হয় সে কথাই বলুন 2326253 এই নাম্বারে। মানবতার এক গভীর বেদনার স্মারক আন্তর্জাতিক নিরীহ শিশুদের উপর আগ্রাসনের শিকার এই দিবসটি পালন করতে গিয়ে মনে হয়, প্রতিবছর 4 জুন এই দিবসটি পালন করা হয়, যার মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে সংঘাত, যুদ্ধ, সহিংসতা এবং নানা ধরনের আগ্রাসনের ফলে ক্ষতিগ্রস্ত শিশুদের দুর্দশা ও কষ্টকে স্মরণ করা এবং তাদের অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি করা। এই দিবসটি প্রথম ঘোষণা করে ইউনাইটেড নেশন 1982 সালে, যখন লেবানন ওয়ারের সময় অসংখ্য নিরীহ শিশু প্রাণ হারায় এবং আহত হয়। সেই প্রেক্ষাপটেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে এই দিনটির সূচনা হয়। আজকের দিনে দাঁড়িয়েও কি আপনার মনে হয় নিরীহ শিশুদের উপর এখনো আগ্রাসন চলছে এবং বিশ্বজুড়ে যে আগ্রাসন চলছে তার সরাসরি প্রভাব সত্যিই কি শিশুদের উপর পড়ছে, আপনার কি মনে হয় সে কথাই বলুন 2326253 এই নাম্বারে। দেখা যাক কে রয়েছেন। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাগাত মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: বলছি দেখুন, যে বিষয়টা আপনি বলেছেন না, এটা সত্যি খুব হৃদয় স্পর্শী ব্যাপার। নিরীহ শিশু, আগে বুঝতে হবে নিরীহ কারা, সব শিশু কিন্তু নিরীহ নয়।
0: আচ্ছা,
1: বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, এমনিতে যদি আপনি বলেন যে জন্মসূত্রে একটা শিশুকে দেখভাল করার যদি কোনো অভিভাবক না থাকে, সেটা তো নিরই হবে। যদি কোনো কারণে শিশু জন্মের পর তার মায়ের মৃত্যু হয়, আমি তাকে দুর্ভাগ্যক্রমে নিরহ বলবো, যে মায়ের স্নেহ থেকে বঞ্চিত, বাবা অথবা একটু পরে বাবাও হয়তো কোনো কারণে ছেড়ে চলে গেলেন, এর মতো নিরহ কেউ নেই। আসলে ঘটনাটা হচ্ছে, নিরীহ হচ্ছে আমরা সেই শিশুদেরই বলি যাদের লালন পালন করার, ভালোবাসার মতো লোকের অভিভাবকত্বের অভাব, তাকে কিন্তু আমরা নিরীহ বলি।
0: ঠিক,
1: আপনি দেখুন খারাপ লাগে এই নিরীহের কথা বললেন তো, খুবই কষ্ট লাগে যখন দেখি যে আপনি দেখবেন এলাকায়, বস্তি এলাকায় তো নিশ্চয় অল্প বিস্তর আমাদের সবারই চোখে পড়ে, আপনি দেখবেন কিছু কিছু বাচ্চা একদম দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, আমি দেখি বিভিন্ন বস্তি এলাকায় দেখি, এরা বাইরে থেকে এসছে বলছে এরা সাপুরিয়া, এরা সাঁওতাল, এরা ক্ষণস্থায়ী, এখানে টেম্পোরারি কিছুদিনের জন্য এসছে, আবার অন্যত্র চলে যায়, এরকম ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু এরা। তো ঘটনা হচ্ছে গিয়ে এই শিশুদের চেহারা দেখে না এত কষ্ট লাগে, মানে বুঝাতে পারবো না। আপনি একটা শিশুকে একদিন রাস্তায় দেখে না, আমি ওরকম তাকিয়ে রইলাম, আমাদের ঘরে শিশুদের কি লালন পালন।

0: বা তার থেকে যারা অর্থশালী তাদের লালন পালন তো বলে লাভ নেই, তাদের তো একটা কুকুরকে তারা লালন পালন করে সেই পরিমাণ আমাদের সন্তানরা সেই সুযোগ পায় না। কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে ওই বাচ্চাটাকে দেখে আমি তাকিয়ে রইলাম যে চুলের মধ্যে কোনো রকমের কিছু নেই, মানে খেয়েছে কি না, সকালে খাবে কি, তারও কোনো কিছু নাই, একটা নিষ্পলক তাকিয়ে রয়েছে সাধারণ লোকের দিকে। আসলে ঘটনাটা হচ্ছে গিয়ে দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের কথা বলছি না, আজকে এটা আন্তর্জাতিক বিষয়ে কিন্তু বিরাট সমস্যার সমাধান হচ্ছে সবাই। কারণ এই একটা কথা আছে যে সব শিশুদের অন্তরে তাদের শিশুর পিতা লুকিয়ে থাকে, সব শিশুদের অন্তরে। এই শিশুগুলি কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, যাদেরকে দিয়ে কিন্তু জাতি গঠন হবে, দেশ গঠন হবে। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু শিশুদের নিয়ে ভাবনা চিন্তা চলছে, তাদের অপুষ্টির অভাব, তারা উঠে দাঁড়াতে পারছে না, শিক্ষার আলো পাচ্ছে না, খাওয়া দাওয়া পাচ্ছে না, দুর্ভাগ্য দেশের মেরুদণ্ডটাকে নষ্ট করে দিচ্ছে। যে কোনো ভাবে হোক, সেটা তার দুর্ভাগ্যের শিকার হোক, চক্রান্তের শিকার হোক, বা আর্থিক অনটনের ব্যবস্থার মধ্যে হোক, বেকারত্বের জ্বালাই হোক, যে কোনো ভাবে হোক, এই নিষ্পাপ শিশুরা, নিরীহ শিশুরা বাঁচার অধিকার থেকে তারা কিন্তু পূর্ণ মাত্রায় বঞ্চিত হচ্ছে, যার জন্য আজকের দিন পালনের জন্য কিন্তু এতটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার মধ্যে দিয়ে শুধু এটুকুনি বলবো, অন্য কিছু না, শিশু তো নিষ্পাপ, ভগবানের প্রতিনিধি, এদেরকে দেখে যেন অন্তত পক্ষে যার যতটুকু সাধ্য, আমাদের না সবারই বাচ্চা দেখলে ভালোবাসে না এমন কেউ নেই, ফুলের মতো বাচ্চাদের জন্য যে যেখানে পারেন এগিয়ে আসুন, অসহায় নিরীহ বাচ্চাদের কিছু করা যায় কিনা, এটাই মনে একটা বিরাট দিক ফুটে আসবে ওদের ভালোবাসার ক্ষেত্রে।
1: ঠিক, সঙ্গে থাকুন, খুব সুন্দর বললেন। আর সত্যি আমাদের এই বর্তমান সময়ে বিশ্বের শিশুদের উপর আগ্রাসনের চিত্র কিন্তু অত্যন্ত উদ্বেগজনক, সে কথা আমরা বলতেই পারি। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে প্রতিদিন হাজার হাজার শিশু নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছে, তারা হারাচ্ছে তাদের পরিবার, বাসস্থান, শিক্ষা এবং সবচেয়ে বড় কথা হল শৈশবের আনন্দ। অনেক শিশু শারীরিকভাবে আহত হচ্ছে, কেউ বা মানসিকভাবে ভেঙে পড়ছে, আবার কেউ কেউ বাধ্য হচ্ছে শিশুশ্রম বা সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিতে। এই পরিস্থিতি শুধু তাদের বর্তমান নয়, ভবিষ্যৎকেও অন্ধকার করে তুলছে। সত্যি আমাদের ভাবতে হচ্ছে আগামীর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎগুলো যদি আগ্রাসনের শিকার হয় তাহলে পৃথিবী কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, আপনি কি মনে করেন?

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, হ্যালো, শুভ সকাল, কে বলছেন?
1: আমি শিবচন্দ্রপাড়া থেকে রবীন্দ্র দেবরমা।
0: হ্যাঁ রবীন্দ্রবাবু, বলুন।
1: অনুষ্ঠান কি টপিক রাখছে?
0: রবীন্দ্রবাবুর মতো আমার অন্য শ্রোতারা যারা এই মুহূর্তে ফোন করছেন।

0: আলো জ্বলছে। হ্যালো,
1: হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা ভাই।
0: হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বলুন।
1: হ্যাঁ দেখুন দাদা ভাই, এই যে আজকে ছোট্ট শিশুরা যারা,
0: হ্যাঁ
1: তাদেরকে প্রত্যেককে আমার অনেক অনেক আদর, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এই যে শিশু শ্রম যেটা, হ্যাঁ শিশু শ্রমিকরা যে ধরুন বাধ্য হয়ে কোথাও যেভাবে কাজ করতে বাধ্য, মানে খুব কাজ করছে, তাতে করে দেখে নিজেরই খুব খারাপ লাগে। এবং খারাপ লাগে পারিপার্শ্বিক পরিস্থিতি যা তা তাদেরকে বাধ্য করায় ওই কাজে নামতে। আসলে কেউই চায় না শিশুদের এই উজ্জ্বল ভবিষ্যৎটা, যে সময়টা খেলে পড়াশোনা করে বড় হওয়ার সময়, সেই সময়টায় এইভাবে মানে সময় নষ্ট করে, হ্যাঁ মানে বাধ্য হয়ে যখন রোজগারের পথে নামে তখন কিন্তু বড্ড খারাপ লাগে। আর আমাদের প্রজন্মর কাছে, হ্যাঁ আজকের প্রজন্ম, হ্যাঁ যাদেরকে আমরা স্নেহে আদরে বড় করে তুলছি, তাদের প্রত্যেকটি আবদার, প্রত্যেকটি মানে কি বলবো, প্রত্যেকটা আবদার যখন তাদের মেটাচ্ছি, সেইভাবে আমরাও তাদেরকে এমনভাবে মানুষ করতে চাই তারা যেন বড় হয়ে সত্যিকারের মানুষ হয়ে ওঠে। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, হ্যাঁ তাদেরকে যদি আমরা শেখাতে পারি, তাহলে ওরা তো ধরুন ছোট্ট শিশু, এবং মানে প্রথম থেকে যেটা শেখাবো সেটাই কিন্তু ওরা অনুশীলন করবে এবং সেটাই তাদের কাছে অভ্যাসে পরিণত হবে। তো সেই অভ্যাসের দায়িত্বটা নিতে হবে আমাদেরকে, আমাদের মতো অভিভাবকদেরই। আমরা যদি তাদের হাতে সবসময় হ্যাঁ মোবাইল ফোনটা তুলে দিই, তাতেই তারা অভ্যস্ত হয়ে পড়ে।
0: আজকে যে বিষয়টা নিয়ে, কথা বলছি অমিতাভ বাবু, আজ যে বিশ্বজুড়ে যে আগ্রাসন চলছে, এই আগ্রাসনের ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, এই তাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, তার থেকে কিভাবে তাদেরকে রিলিফ দিতে পারি, এই বিষয় নিয়ে
1: বা ইয়েতে যেটা হলো, যে ঘটনাটা ঘটলো,
0: যাই হোক, খুব ডিস্টার্ব হচ্ছে আমার এই শ্রোতার সঙ্গে কথা বলতে গিয়ে, লাইনটি অনেকটাই ডিস্টার্ব হচ্ছিল। তো আপনারা যখনই ডায়াল করবেন তখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে ডায়াল করবেন যেখানে নেটওয়ার্ক কানেকশনটা খুব ভালো থাকে, নয়তো আমরা সঠিকভাবে কথাই বলতে পারবো না সুন্দর করে।

0: হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি মধুপুর থেকে সুমতি সরকার।
0: হ্যাঁ বলুন।
1: আজকে তো
0: তাদের কিভাবে আমরা রিলিফ দিতে পারি, তাদের কিভাবে রক্ষা করতে পারি?
1: আমাদের পক্ষে সম্ভব না। আমরা যারা গ্রামে বাস করি বা শহরে বাস করি, যারা রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আছে সারা পৃথিবী জুড়ে, তারা সম্মতি না হওয়া পর্যন্ত এটা হবে না বলে আমার মনে হয়। আপনারা কি মনে করেন আমি জানি না। বিশ্বজিৎ বাবু তো সুন্দর করে বললেন, কিন্তু তার সমাধান কে করবে?
0: ঠিক
1: ইরানের স্কুলে

0: ಪ್ರಶಸ್ತಿ ಸುಮಾರಾಗಲ್ಲ ಟೈಮ್ ಸ್ಕೂಲೆ ಇದನ್ನು ದೈಹಿಕೆ ವಿಶ್ವನಿತ್ಯ ಬಿಂದು ದೈನ
1: ঠিক
0: ಜನ್ನ ಕ್ಯಾಮೆರಾ ಕೋರಿ ಮನು ದೈ
1: ঠিক
0: ನಕ್ಕಿ ಬೋಲ್ಬೋ ಬೋಲುನ್ ಇಸ್ಮ ಸುಬಲ್ಲ ತರಾ ಸಂಗೀತ ಚಲೆ ಜಾವೆ
1: আমাদের অর্থাৎ যারা বিশ্ব নেতৃত্ব রয়েছেন তাদের আরও একটু সতর্ক হতে হবে, আরও একটু সংযম হতে হবে এবং এই শিশুদের কথাটা একটু বেশি করে ভাবতে হবে, তার আবেদনই রাখছেন সুমতিবাবু। তো সত্যিই শিশুরা একটি জাতির ভবিষ্যৎ, কিন্তু যখন এই শিশুরাই আগ্রাসনের শিকার হয় তখন একটি জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ে। শিশুদের উপর সহিংসতা কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, পারিবারিক নির্যাতন, মানব পাচার, বাল্যবিবাহ, সামাজিক বৈষম্য তাদের জন্য নানাভাবে ক্ষতিকর। আধুনিক প্রযুক্তির যুগে সাইবার বুলিংয়ের এবং অনলাইন শোষণেরও শিকার হচ্ছে শিশুরা, যা আগামী দিনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকেই। কিন্তু কিভাবে আমরা তা রুখতে পারি? হ্যালো হ্যালো,
2: নমস্কার নেবেন?
1: নমস্কার, কে বলছেন?
2: হৃদয়গ্রাহী আলোচনা আজকে, হৃদয়গ্রাহী আলোচনার ব্যাপার হলো আমরা,
1: হ্যাঁ আপনার নামটা বলুন।
2: আমি নিরঞ্জন গোস্বামী বলছি, কোমলপুর
1: থেকে। নিরঞ্জন গোস্বামী, বলুন।
2: বলছি খুব হৃদয়গ্রাহী আলোচনা, এই শিশুদের শিশুগুলি দেখে অন্তরে অত্যন্ত অনুতাপ হয়। এই রাস্তায় ঘাটে শিশুরা হাঁচার হচ্ছে, কিডনি উঠাইয়া বিক্রি হচ্ছে, রেপ হচ্ছে এবং শিশুর আশ্রমে আবদ্ধ হচ্ছে শিশুদের জীবন অন্ধকার। সেইগুলা আমরা সাধারণ জনসাধারণ হয়তো এক দুইটা শিশুকে এক দুইজন হৃদয়ে ওকে আশ্রয় দিবেন এবং সাহায্য করবেন, কিন্তু যারা জনপ্রতিনিধি, যারা বিশ্বকে রক্ষা করছেন, ওদের মধ্যে যে আগ্রাসিত মনোভাব, এই যে ড্রোন হামলায় কোথায় এগুলা আক্রান্ত হচ্ছে, অনেক শিশু না শিশু বৃদ্ধ সবাই মৃত্যু হচ্ছে, এগুলো তো আমরা রক্ষা করার উপায় নেই।
1: ঠিক।
2: আর একটা একটা কথা বলবো, এই যে উন্মত্তাই যে রেপ হচ্ছে, অনেকটা শিশু কিন্তু রেপ হচ্ছে, শিশুদা শিশুদের উপরে যে ধরনের যৌন আচরণ যে যারা করছে, ওরা কিন্তু ওরা মানুষের অঙ্কে থাকে না, ওরা পশু হইতো আরো খারাপ। হ্যাঁ, পশু থেকে আরো খারাপ। আর সেটার মূল একটা ক্ষতা, একটা শ্লোক আছে, শ্লোক আছে উন্মত্তাম তার চরিত্রটা যে উন্মাদ হয়, একমাত্র আপনি একটু লক্ষ্য করলে অনুভূতি করতে পারবে, উন্মাদ মায়ের সন্তানই উন্মাদ হয়, শুদ্ধ মায়ের সন্তান উন্মাদ হয় না। সেগুলো আমার জীবনের অনেক অভিজ্ঞতা আছে। উন্মত্তা মাতৃভূষণ পিতৃভূষণ উন্মত্তা, পিতৃবীর্য মায়ের যশোরে যখন পতিত হয় তখন মার সমস্ত চরিত্রটাই শিশুর উপরে রূপায়িত হয়, সমস্ত কিছু তার জ্ঞান বুদ্ধি বিবেক চরিত্র হিংসা নিন্দা যা আছে সমস্ত কিছু শিশুর উপর, শিশু এই শরীরটা রচিত হয় মার উদরে। এই যে অনুমত্তা ভাব, আগ্রাসন ভাব, আরো চাই আরো কিছু চাই, এই যে এইগুলা কিন্তু আমাদের সংসার থেকে, এখনের যুগে আমি দেখতেছি মায়েরা খোলা রাস্তায় বাড়িয়ে তাদের কারোকে মানসম্মান করা, শয্যা বা একটা মানবতা রক্ষা করা, এগুলা থেকে এখন কিন্তু মায়েরা অনেক বঞ্চিত হয়ে যাচ্ছে, মানে অনুমাদ হয়ে যাচ্ছে। সেই অনুমাদ মায়েদের গর্ভে যে সন্তানগুলো আসতেছে এখন, বর্তমানে পাঁচ সাতটা আমরা

0: সময়ে পাঁচ সাতটা সন্তানের মা বাবা হয়ে একটু উন্মাদ ছিল না, কিন্তু এখন একটা সন্তানকে একটু উন্মাদ, একরকম উন্মাদ নয় বহু রকম উন্মাদ, সেই উন্মত্তাটা দুষ্টা মাতৃরা মায়েরা যদি সংযত না হন, মায়েরা যদি চরিত্রবান না হন, মায়েরা যদি শুদ্ধ না হন, আর পিতা মাতার যদি নৈতিক চরিত্র ঠিক না হয়, এই উন্মাদনা রক্ষা করা আমাদেরও সম্ভব।
1: ঠিক, আমাদের আরও বেশি করে আমাদের অভিভাবকদেরও আরও দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এমনটাই কিন্তু নিরঞ্জনবাবু বলতে চাইছেন। সত্যি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উদ্যোগে যথেষ্ট নয় কিন্তু এই যে নিরীহ শিশুদের উপর আগ্রাসন রক্ষা করার ক্ষেত্রে প্রত্যেক দেশের সরকার, সমাজ এবং ব্যক্তি পর্যায়েও সচেতনতা এবং উদ্যোগ প্রয়োজন, এমনটাই কিন্তু শ্রোতা বন্ধুরা বলছেন। শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হতে হবে নিরাপদ এবং সহিংসতামুক্ত, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দায়িত্ব রয়েছে শিশুদের সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে। সত্যি কি তাই? কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো,
2: আমি স্মৃতি দত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
1: হ্যাঁ স্মৃতি দেবী বলুন।
2: বিশ্বজুড়ে নিরীহ শিশুদের উপর আগ্রাসন তো চলছে, এ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বহু আইন আছে, কিন্তু তারপরও অনেক শিশুরাই অত্যাচারের শিকার হচ্ছে, বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে, এগুলি আমরা দেখছি আমাদের আশেপাশে গুলো আমরা দুইটা ঘটনা দেখি। তো তার জন্য সরকারের আরো বলিষ্ঠ আইন যেমন দরকার, ঠিক তেমনি আমাদের জনগণেরও আরো সচেতনতা দরকার। বিশেষ করে যে যুদ্ধ বিধ্বস্ত যে সমস্ত কান্ট্রিগুলিতে শিশুরা অত্যাচারের বা নির্যাতনের শিকার হচ্ছে, নিরীহ হয়ে যাচ্ছে, স্বজনদের হারিয়ে ফেলছে, তাদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রেও কিছু কিছু কাজ হচ্ছে, আরো দরকার, আরো হওয়া দরকার। কারণ শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ। কবির ভাষায় বলতে হয় যে এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। আমাদের এই শিশুদের জন্য আমাদের প্রত্যেকেরই সহানুভূতি, মায়া, মমতা প্রত্যেকেরই আছে। আমরা যতটা সম্ভব এগুলি দেখি, হাতের কাছে তোলার পথে যখন কোনো ঘটনা ঘটে, অনেক সময় আমি একটু দোকানে যাই, দেখি কোনো দোকানে একটা ছেলে কাজ করছে, আমি কিন্তু বলি যে তোমার বয়স কত, তুমি কি স্কুলে পড়তে চাও কিনা, তুমি যদি পড়তে চাই, কয়েকদিন আগে বর্তমান তাকে ছেলেকে বলেছি যদি তুই স্কুলে ভর্তি হতে চাস আমি তোকে ভর্তি করে দেবো। তো আমাদের ক্ষমতা তো সীমিত, তারপরেও চলার পথে যেটুকু পারি আমরা করছি। আজকে যেহেতু বিষয়টা এসছে আপনার মাধ্যমে, আমি আবেদন করব সকলের কাছে, প্রত্যেকে যার যার সাধ্য মতো করুন। প্রত্যেকে আমরা যদি বলছি তো অনেক, প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে বলছি,
1: ঠিক
2: বলার থেকেও করাটা আমাদের বেশি প্রয়োজন।
1: ঠিক তাই,
2: এটুকুই সংক্ষেপে বললাম।
1: সঙ্গে থাকুন, খুব সুন্দর বললেন তৃতীয় দেবী, আমাদের বলা নয় করার দিকে বেশি ধাবিত হতে হবে, এমনটাই বললেন আমার শ্রোতা।

আজকে যে বিশ্বজুড়ে যে আগ্রাসন চলছে, সেই আগ্রাসনের হাত থেকে শিশুদের যাতে কোনো রকম প্রভাব না পড়ে তার থেকে মুক্ত রাখার জন্যে শপথ নেবার দিন আজকের দিবসটি। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। তাদের হাসি, স্বপ্ন এবং ভবিষ্যৎকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, কিন্তু আমরা পালন করছি কই? একটি শান্তিপূর্ণ এবং মানবিক বিশ্ব গড়তে হলে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য, কিন্তু আমরা কয়জন মনে রাখতে পারছি? তাই এই দিনে আমরা চলুন না একটু প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা শিশুদের প্রতি সকল প্রকার আগ্রাসন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হব এবং তাদের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সুখী পৃথিবী গড়ে তুলতে একসঙ্গে কাজ করব। আমরা বলতেই পারি, একসঙ্গে যদি আমরা যৌথবদ্ধভাবে এই শিশুদের উপর যে আগ্রাসন চলছে, অত্যাচার চলছে, বা বিভিন্ন বিশ্বজুড়ে যেরকম যুদ্ধ বিগ্রহ চলছে, তার মধ্যে নিরীহ হয়ে পড়ছে যে শিশুগুলো, তাদের অবস্থার কথা আমরা একবার ভাবি। তাদের সেই দুরবস্থা থেকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, এই নিয়ে চলুন না আজকে ভাবি। 2326253 এই নাম্বারে ফোন করুন।

0: আলো জ্বলছে, কে রয়েছেন? হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার
0: নমস্কার,
1: শ্রীমজিৎ চক্রবর্তী বলছি।
0: হুম হুম বলুন।
1: অসম রাজ্যের সিলমি জেলা থেকে।
0: হ্যাঁ
1: বিশেষ করে আমাদের দিকে এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, অসুবিধা হতে পারে, অসুবিধা আপনার, তবে আমি সংক্ষেপে বলছি।
0: হ্যাঁ বলুন।

0: আজকের যে কার্যক্রম মানে অনুষ্ঠান যেটা আপনি রেখেছেন পর্বতে, খুব সুন্দর একটা বিষয় নিয়ে এসেছেন দাদা। সত্যি আপনাকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। দেখুন, আজকে হচ্ছে শিশু আগ্রাসন দিবস, এটা আন্তর্জাতিক আমরা পালন করছি। এই দিবসটা তখন কবে থেকে শুরু হয়েছে সেটা তো আপনি বলে দিলেন, যাই হোক শুনেছি, ভালো লাগছে। দেখুন, আজকের দিনে আমাদের আমরা কতটা শিশুদের প্রতি আমরা সংবেদনশীল বা কতটা আমাদের দায়িত্ব, সত্যি আমি ঠিক বুঝতে পারছি না। কারণ দেখুন, আজকে আমার পরিবারে শিশু রয়েছে, আপনার পরিবার সবার রয়েছে, আজকে হয়তো বা কোনো একটা কারণে হয়তো বা শিশু তার মাতা পিতাকে হারালো, তখন সেই শিশু কিভাবে বাঁচবে সেটা কিন্তু শুধু যে আজকে যার পরিবার থেকে সেটা হয়েছে সেই পরিবারে দেখবে, তার আত্মীয় স্বজন দেখবে, তা কিন্তু নয়। আজকে একটি শিশুর নিরাপদ কিন্তু আমরা সবাই দিতে পারি, সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে। কারণ দেখুন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যদি সেই শিশুকে যদি আমরা লালন পালন করে বড় করতে পারি, সেই শিশু বড় হলে সত্যি সবার কাজে লাগবে অথবা সবার উপকার করতে পারে সেই শিশু। তার জন্য বিশেষ করে সেটাই বলি যে আজকে প্রত্যেক শিশুদের, শিশু গান এবং ফুলকে আমরা সবাই ভালোবাসি, এখানে কোনো ধর্ম নেই, জাত নেই, শিশু শিশুই। তাই আমরা সেটা মনের মধ্যে সেটা রাখতে হবে যে আজকে এই শিশুকে আমাদের সবাই মিলে তাকে বাঁচাতে হবে, তার সঙ্গে আমাদের থাকতে হবে, তাকে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে। এবং অযথা আজকে আমরা কিছু সমাজের মধ্যে কিছু রয়েছে অন্যরকম, যে শিশুর হয়তো বা অবস্থা ভালো নেই, বিপদের মধ্যে পড়ে গেছে, তখন সেই শিশুকে মানে কি বলবো, আজকে ঈদ বাচ্চার কাজে নিয়ে নিয়োজিত করছি, দোকানের কাজে নিয়ে নিয়োজিত করছি, কিন্তু ভারতবর্ষের মধ্যে বা আমাদের মধ্যে অনেকও কিন্তু সাহায্য করতে পারি আমরা, একটা শিশুকে কিন্তু আমরা গড়তে পারি, ভালো মানুষ করতে পারি, তুলতে পারি, কিন্তু সেটা কিন্তু চারদিকে কিন্তু মন মানুষের নেই। তবে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আমি সেটাই অনুরোধ করছি যে আজকে আমরা সবাই মিলে আজকের দিনে যাতে প্রত্যেক শিশুকে আমরা সাহায্য করতে পারি, যারা অসহায়, যারা কষ্ট করছে, তাদের যাতে একটা সুন্দর মানুষ তৈরি করতে পারি, সেটা আমাদের সবার দায়িত্ব রয়েছে, শুধু পরিবারের দায়িত্ব নয়, সেটা আমাদের সমাজের দায়িত্ব এবং আমাদের ভারতবর্ষের সবার দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব আমরা যাতে সবাই পালন করতে পারি। আর সবাইকে নমস্কার, ধন্যবাদ।
1: খুব সুন্দর বললেন, হ্যাঁ প্রেমজিৎ বাবু, আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে যে আমরা যে কাজগুলো করছি, আমাদের আশেপাশে যে নিরীহ শিশুরা রয়েছে, দুরবস্থার শিকার যারা রয়েছে, তাদের সহায়তায় এগিয়ে আসবো, এই প্রতিজ্ঞা আজকের দিনে নিতেই হবে।

জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে প্রত্যেকটি শিশুর জীবনে নতুন আলোর দিশা পৌঁছে যাক, এটাই তো আমরা সকলে চাই। কে রয়েছেন

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি নিগ্রা বলছি, আকর রোড থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আজকের দিনে আমার একটা কথা বলার আছে। সবাই তো নিরীহ শিশু শ্রম যাতে বাচ্চারা না করে, কিন্তু আমি তো বলবো একটু ভালোবাসি, বেশভূষা দেখে প্রত্যেকটা বাচ্চাকে আদর করে ডেকে নেওয়া খুব বড় মঙ্গল। আমার মনে হয় সমস্ত চিন্তা না করে নিরপেক্ষ ভাবে একটা শিশুকে ভালোবাসা, যদিও আমি জানি মাতৃদোষে হয় ছন্নতা, পিতৃদোষে মূর্খতা, এগুলো জানি আমরা, কিন্তু জানার বাইরে আমরা একটা বাচ্চাকে ভালোবাসব। আজকের দিনে এটাই আমার অনুরোধ।
0: বাহ, ভালোবাসা চাই প্রত্যেকটি শিশুর জন্য। তাদের যদি আমরা কাছে যেতে পারি, তাদের কাছে সহানুভূতির দৃষ্টি নিয়ে হাত বাড়াতে পারি, তাহলে তাদের জীবনের সমস্ত অন্ধকার গ্লানি দূরীভূত হবে, তারা ভালোভাবে বাঁচতে পারবে, এমনটাই কিন্তু চাইছেন স্নিগ্ধা দেবী। আন্তর্জাতিক নিরীহ শিশুদের উপর আগ্রাসনের শিকার দিবস কেবল একটি স্মরণ করার দিবস নয়, এটি একটি আহ্বান হোক, মানবতার প্রতি আহ্বান, সহমর্মিতার প্রতি আহ্বান, ন্যায় বিচারের প্রতি আহ্বান। শিশুদের হাসি যেন কখনো ম্লান না হয়, তার জন্য আহ্বান। তাদের স্বপ্ন যেন কখনো ভেঙে না যায়। সত্যি এই ভাবনাগুলো নিয়ে আজকের দিনটি পালন করা হোক। প্রত্যেকটি শিশুর জীবনে যে স্বপ্ন রয়েছে সে স্বপ্নগুলো পূরণ হোক, এই প্রত্যাশা আজকের অনুষ্ঠান থেকে আমরা রাখতেই পারি।

সবার মন বড় হয়ে যাক, আর এতটা বড় যাতে কেউ চারদিকের দুঃখ কষ্টে না থাকে, বিশেষ করে শিশুরা যাতে কোনো দুঃখ কষ্টে না থাকে, তারা যাতে সুখ সমৃদ্ধিতে বড় হয়ে উঠতে পারে। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিম অফ অ্যাগ্রেশন, অর্থাৎ আন্তর্জাতিকভাবে আজকের দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক নিরীহ শিশুদের উপর আগ্রাসনের শিকার দিবস। এই দিনটিতে দাঁড়িয়ে চলুন আমরা শপথ নিই, একটি শিশু যাতে আগ্রাসনের কবলে পড়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায়। সবার ভালোবাসার হাতছানিতে যারা নিরীহ অবস্থায় রয়েছে যে এই শিশুরা, তারা আগামী দিনের জন্যে উজ্জ্বল আলোর দিশা পাক, সেই প্রত্যাশায় আজকের বলছি তোমায় অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।

0: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সকাল 10:01 হয়ে 30 সেকেন্ড। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি, আপনাদের বন্ধু নিতাই রয়েছি। আর বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা অভিবাদন জানিয়ে থাকি সেই সমস্ত নারীদের যারা জীবন সংগ্রামে অনন্য ভূমিকা রেখে এগিয়ে চলেছেন আর অন্য নারীদের কাছে হয়ে উঠেছেন দৃষ্টান্ত। আর সেই নারীদের পাশাপাশি নারীদের বিভিন্ন দিক যেগুলো নিয়ে আলোচনা করে আমরা অন্য নারীদের প্রেরণা যোগাতে পারি, এগিয়ে চলার দিশা পেতে পারি, সেই নিয়ে কথা বলার অনুষ্ঠান তুমি অনন্যা।
1: ডেজার্ট এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন।

0: banking. Dessert এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না। বিল পে করার আগে আসবে তো?
1: So girls, কি চলছে?
2: Billing চলছে।
0: Dessert এসে গেলে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন এখনো এলো না। বিল পে করার আগে আসবে তো?
1: So girls, কি চলছে?
2: Billing চলছে।
0: চল তোর কার্ডটা দেখ। কিন্তু দে
3: আরবিআই বলে যে নিজের পিন ওটিপি সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাউকে যেন না দেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন। এটা খাওয়ার চ্যাম্পিয়নশিপ ছিল নাকি? আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
5: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
4: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
5: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
4: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
6: 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্তীতে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। সমাজ জীবনের অবিচ্ছেদ্য অংশ নারী, আর এই সমাজের গঠন, উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ই সমান অবদান রয়েছে। তবে ইতিহাসের ধারাবাহিকতায় দেখা যায় সমাজসেবায় নারীর ভূমিকা যেমন গভীর, মানবিক, অন্যদিকে তেমনি বহু ক্ষেত্রে অবমূল্যায়িত থেকেছে। আধুনিক যুগে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারের ফলে সমাজের ক্ষেত্রে

নারীর সক্রিয় অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং তা সমাজের সামগ্রিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীরা এখন আর বন্ধ ঘরে আবদ্ধ নয়, তারা বিভিন্ন কাজের পাশাপাশি সমাজ এর সেবাতেও এগিয়ে আসছে।

বন্ধদারির শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো বেরিয়ে পড়েছে বর্তমান সময়ে নারীরা। সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবার থেকেই

নারীর সেবামূলক ভূমিকা শুরু হয়। একজন নারী মা, বোন, স্ত্রী, কন্যা হিসেবে পরিবারের সদস্যদের যত্ন নেয়া, তাদের নৈতিক শিক্ষা প্রদান, মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন সুস্থ, সচেতন ও শিক্ষিত পরিবারই একটি উন্নত সমাজের ভিত্তি। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, নারীর পারিবারিক ভূমিকা সমাজ সেবার মূল ভিত্তি বজায় রাখে। আর পরিবার থেকেই যখন সেবামূলক সে ভাবনাগুলো তার মনের মধ্যে গ্রথিত হয়, তখন তারা

101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। সত্যি কথা কি, শিক্ষাক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়ে নারীদের অবদান উল্লেখযোগ্য। একজন নারী শিক্ষক শুধু জ্ঞান প্রদান করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিকতা শেখান। বিশেষ করে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলে নারী শিক্ষিকারা শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং বিদ্যালয়ে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষিত নারী মানেই একটি সচেতন সমাজ, এই ধারণা আজ সর্বজনস্বীকৃত। আর স্বাস্থ্যসেবায় যদি আমরা দেখি, সেখানেও কিন্তু নারীদের অবদান অপরিসীম। নার্স বলুন, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক হিসেবে নারীরা মানুষের সেবায় নিয়োজিত থেকে সমাজের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে নারীদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বড় হাসপাতাল, সব জায়গাতেই নারীরা মানবিকতা ও সহমর্মিতার পরিচয় দিয়ে এগিয়ে চলেছেন সমাজসেবার কাজে। যখনই যেখানে এই নারীরা দেখেন কোথাও দুর্যোগ, দুর্বিষহ মানুষের যন্ত্রণা, যখনই সেই ডাক শোনেন তখনই বেরিয়ে পড়েন রাস্তায়। সেবার মনোভাব এতটাই নারীদের হৃদয়ে টানে।

সমাজে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নেও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন সমাজসেবী সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী এবং সামাজিক সংগঠনের মাধ্যমে নারীরা দারিদ্র, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। নারী উদ্যোক্তারা স্বনির্ভরতার মাধ্যমে শুধু নিজেরা জীবনই বদলাচ্ছেন না, অন্যদের কর্মসংস্থানেরও সৃষ্টি করছেন। এতে সমাজের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে আর প্রত্যেকের জীবনে অনাবিল সুখের অনুভূতি লাভ করছেন।

নারী আজ পরিবেশ সুরক্ষা, নারী অধিকার, শিশু সুরক্ষা, শিক্ষা বিস্তার এবং সামাজিক সচেতনতার বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ আন্দোলনে দিচ্ছেন নেতৃত্ব। সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, এসব সমস্যায় নারীরা সোচ্চার হচ্ছেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রচার অভিযানের মাধ্যমে তারা সমাজকে সচেতন করে তুলছেন, আর এর মাধ্যমেই দুর্যোগ ব্যবস্থাপনাতেও আমরা অনন্য ভূমিকায় নারীদের দেখছি। বন্যা, ভূমিকম্প, মহামারী বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগেও নিজের দুঃখ ভুলে অন্যের ব্যথা লাঘবের জন্য ঝাঁপিয়ে পড়তে দেখা যায় নারীদেরকেও।

101.6 মেগাহের্টজে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে নারীদের বিভিন্ন বিষয় নিয়েই আমরা কথা বলে থাকি। নারীদের সহমর্মিতা ও ধৈর্য, এই বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি, এই ধরনের সংকটময় পরিস্থিতিতে সমাজকে শক্তভাবে দাঁড়াতে সাহায্য করে। তবে সমাজ সেবায় নারীর ভূমিকা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বাস্তবে তারা এখনও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। সামাজিক কুসংস্কার, লিঙ্গ বৈষম্য, শিক্ষার অভাব, অর্থনৈতিক সীমাবদ্ধতা অনেক সময় তাদের অগ্রযাত্রায় বাধার সৃষ্টি করে। তাই সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি সম্মান, সমান সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আর সেই জরুরি ভাবটা আছে বলে মনের দৃঢ়তা নিয়ে নারীরা বর্তমান সময়ে এগিয়ে চলছেন সমাজসেবার কাজে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। জীবনের পথে চলতে গিয়ে কখনো কি এমন হয়েছে যেটাকে একসময় সবচেয়ে বড় হার মনে হয়েছিল, পরে বুঝেছেন সেটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি? হয়তো কোনো চাকরি হাতছাড়া হয়েছে, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো কোনো স্বপ্ন পূরণ হয়নি। সেদিন খুব কষ্ট হয়েছিল নিশ্চয়ই, মনে হয়েছিল সব শেষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছেন নিশ্চয়ই সেই হারই আপনাকে আরো শক্ত করেছে, নতুন কিছু শিখিয়েছে, কিংবা আরো ভালো কোনো পথের সন্ধান দিয়েছে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু গল্প থাকে যেখানে ব্যর্থতা ছিল, হতাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছিল এক অন্য রকম জয়। আপনার জীবনেও কি আছে এমন কোনো ঘটনা যেখানে হেরে গিয়েও আপনি জিতেছেন? কোনো হার যা আপনার সবচেয়ে বড় শিক্ষা বা প্রাপ্তি হয়ে আছে? জীবনের সব জয় ট্রফি সাফল্যে মাপা যায় না, কিছু জয় লুকিয়ে থাকে এক সময়কার হার মেনে নেওয়ার মধ্য দিয়েই। সেই সব জীবনের গল্প নিয়েই আজ 4 জুন বৃহস্পতিবার রাত 9:30 থেকে আকাশবাণী আগরতলার 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয় হেরে গিয়েও জেতা। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ফোন করুন 03-81-232-6253 এই নাম্বারে। আপনাদের সঙ্গে থাকবেন আরজে দেবাশিস। আজ রাতের বিষয়টি ভুলবেন না, হেরে গিয়েও জেতা।

সমাজের প্রতিটি কাজে নারীর ভূমিকা শুধু গুরুত্বপূর্ণ নয়, অপরিহার্য, সে কথা আমরা বলতে পারি। একজন নারী তার মমতা, সহমর্মিতা, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে সমাজকে মানবিক সচেতনতা এবং উন্নত করে তুলতে সক্ষম হচ্ছেন। তাই সমাজের সার্বিক উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। নারী ও পুরুষ সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ, এটা আমরা প্রত্যাশা করতেই পারি।

সমাজের প্রতিটি ক্ষেত্রে, প্রতি প্রাঙ্গণে, প্রতি অঙ্গনে নারীরা কাজ করে তাদের স্বমহিমা স্থাপন করতে পেরেছেন। প্রতিটি সৃজনে, প্রতিটি আবিষ্কারে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন বর্তমান সময়ে। তাই তাদের অভিবাদন জানাই আমরা।

ঘড়ির কাঁটা এই মুহূর্তে ইশারা করে বলছে, আজকের মতো তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত।

मनाया रंग।

정자 제약도 이빌마

미실라 꼬리도 타약 여드네 가만히 고소매 미실라 꼬리도 타약 다가라이 부바 놓고

সতরাং শক্তি পুরা হানি বসার তব থেকে বার খাবলে খাবলে বাসা হিমলে সারো ও তাকলে।

Mane kosma bo baba mane no ko o balang.

二郎这样，可以吗？来，那朋友。

ดับเบยาระเดบัตเทกต้องเคอรังเซยังเคมาลัยเนพายุ

랑상네부도잖아서로빠글빠다서껑껑이빠진거나탱라만

orang se te male hatiko hadbo dab sing

让咱们可能输给他能不用可能啊让

আউখানে তিনমানি আম্পুলিয়ান কাইপেংনি খরংবাই রিজাবজাক রিজামুং হাইনহাই হেনরগ জরা খনাই তুমি তেল লগিরি তুমি পায়াশাক জরাতেই

Aw khapang ni mari kising takuk te bugu song song sai dong le mani srai rok ni kok no tei ne srai rok je sikare ba ke victim mani bagai aw nuk jago jora jora song srai rok no basabre hene bo ker khayang mani haya ke ba basabre hene bu thar jak mani yakung yak sabai jak mani kabang ma tei ne srai rok no use khai mani aw baksa baksa srai rok no khok mani school hospital oba hairok song srai rok no kabang ma careless khai mani oba hairok ni bagai o shal tini ni o shal palai jagoi tong jate mo hai rok ta ang thung nei ni au srai rok ni bagai jung ka hamwan chuk kaise ka hamang nai chini srai rok ka chini thinang chini future head ba next generation borok no sing borok ni bagai srai no srai ni simi sing borok no ka ham case tong mong samong phurangai to kha tong mong samong ka ham ke saka kon kha nuk kha angai borok ba ka ham srengo hai da ba obuni bagai no sing srai rok no je phru bo jeng careless khai ma sa ya tak no go no ro mi na di sana thang ka hanga ke jeng buma bu fa e ba ke ba okra sakra rok srai rok ni gana wala yo bu ko sitra sawo ka ham ham ya sawo jora wo joli mani phunu ko action phunu ko oba hai rok ge srai rok srengai thang jeng srai rok logi logi srengya phono logi logi nu khang bo rong abono bokhro go muito tone ru pya ba ulo a action na khayu oba hai rok bo sing nu jago srai rok no srai hene ne mungsa sia nei ta wan chok di borong ba fi borok fi ba teref teref teref ke no shrungai tongo khapung mari ke jing ta khok te bu so obno shana musung go srai rok ni ba gai sing ka ham wan chok di ka ham ke ton di borong no te bu ku chok ti shana ba gai jing joto no jing chai chok di ke bun ni ni ani bu sa hane jing wan chok na ni kre ani bu sa ka ham ke no payo hane wan chok ma ba ya jing ani bu sa ham pan te khorok sa ni bu sa ham ya ke bono nu ge ani bu sa bu shrungai ba no আপনি বাকি জং স্রাই রং চামং নংম টংম স্রাই রকন কাহাম ফরংম আবু জং যত ন অকরা রকন কেয়ার খাই নাঙ্গ সিনা নাঙ্গ ফরংনা নাঙ্গ আউতম আবু হাই হিঙ্গে স্রাই রক সালসা কুচুগো কানাই বরংব কাহাম নাই চিনি থিনাং এবার বরং নি থিনাং ব কাহাম মনো সগৈ নাই

আও তিনি সাল আবু বাকি পালাই জাগাই দো যাতে স্রাই রকম ক্ষতি এবার কেবা স্রাই রকম হামিয়া সায়া অনগিয়াতই বরক হামিয়া জায়গায় ইউজ খায়াতই যক নুক জাগো থাঙ্গ যেসবানো হংকা হংকা স্রাই রকম উপরনো জলিমং ফায়ো স্রাই রকম সাকাও জলিমং নাইসলিমং জলিমং ফুনমং অবো হাইরবো ফায়ো গবাং মানো আবুনি বাকি বড়নি থাকি জানি পড়িনি বড়নি মেন্টালিটি হামিয়া অঙ্গি থাকমানো বড়কি কুচুগো কানি এবার ওয়ান সুখ মূরক আরো বাতাগি থাকমানো আবুনো

0: 아우카브노 마르기싱 아승 사이동레마니 스라이록니 코그노 트이네 스라이록 디디니 샬 노르기 아우티니니 샬 노르기 승오콕 록 사이동레마니 코그톱니 비싱게 디니 무이도마노 반다 해펀 승 무이도 카이데글라요 제 스라이록 부부하게 샤독비도 카이 파이자카 여바케바 따부부 카이자게 동고 오 코그노 트이네 승 사이동레마니 아 그방 마타 코그테 북송메 코그톱니 비싱티 케랭가 오저라보 카이샤 코그톱 파이샤 바지약 나야노 샤부동 헬로 Hello. Diburka hamde.
1: Madam.
0: Eh, Diburka hamde lamsoga takuk.
1: Diburka hamada. Ang yang ompini isantak parani si.
0: No, da sa.
1: Omol siya. Gitini ni topic tomorrow no tv.
0: Dini International Day for a Day of Innocent Children or Victims of Aggression. Sarai rokni. जे स्राइरोग विक्टिम मनि स्राइरोग नि सादो बिदो खाइजक मनि महारो नो तई नै जों साइदों लै मनि
1: बेलै नंग मनि को गबा सेराय रोनिं गबा नों सेराय न जत्न खायना नि के सेना नि नंगो बरनो टाइम टु टाइम सामान नुवा नि खाय स्कूल परे थाने बु गाइडलाइन नंगो खाय जे याक्तु यासाक माने जे बरो कांग हे आसा जरो तो तुम बुमा बु फारो गार्जन रो जतो न बरो न काम खे दिन ना उता खे अरन जागा बिसिं बिसिं न जागु उ सेराय रनो बुय हाया खैन बु तुम उ
0: खे
1: ति खरो खैन बु तुम ले मैडम खे अबते रो जातंग यामाते गाइड रखांगले
0: उता
1: हे उमैया खे এবনো মানে অনেকজন বড়কট গাইডলাইন যাব তোমবাই উচি বড়
0: বড় ওই কোসরাই রঙাবনো হামিয়াব ইউজ খায় থানি নঙমতি বড়কন হাই খাইরিলা অমতি বড়কন আমতি কক খাইরিলা সিত্রা আব হাইরক সরাই রঙ সাউসরো হেদা অবন সরাই রঙ ইউজ খাই মানি গলায়ো সরাই রঙ সং হেদ বাঙ্গা সরাই বাবা হাইনা হামিয়া স্রঙ্গই ন বথাঙ্গু হেদা
1: আ ওকে বগই দাদা চিনি হাস্তে নি যে রেডিও খাই তোমায় তাকে ফেসবুক শুন যত্ন ন দীপ নিসনি দীপর কুমার দিবে আসল হাতে নিশাবই কারণ মুখা বাই
0: আও হামবাই হামবাই দেখো আও সং সাইটং লাই মানে মহাই ন চরাই রক ন সং যে লেবার বসনামই দং মানে তাবুক নুক জাগো হোমর সকসে গেসরাই রক ন সামুং করা করা তাং মানে আও গবাং মা স্ট্রাই রক ন সিং সাক নাঙ্গিয়া অং মানি স্ট্রাই হনে নাই দূর ধার ভাইরে ও ভাই রক সিং হন মানি নুক জাগো তে স্ট্রাই রক মানি হামিয়া চামুং হামিয়া ফেক জাং নাই মানি রক বাই কুবুল মানি গদাল মানি একচুয়ালি সিং ওকরা রক স্ট্রাই রক ন ফুনু গুই দঙ্গো যে অবসা খাই অমু হাই কে টং খে টং থক খনে নাই গে স্ট্রাই রক তো ই ওকরা রক সমু হাই খাই দঙ্গো হঙ্গাই মো তো টং থক না ন ও ভাই ওয়ান ছু গুই থাঙ্গো হে দবা আপনি বাকিন সং স্রাইরং বসকাং কাহাম হামিয়া অংনানি সগাং সং ওয়ানছক দা স্রাইরক দং ও র হাই ইংমানি চায়া হানি শুধু সং নগো সিমিয়া স্কুল অব সং সরঙ্গ গ স্কুল অব সামনি থানি সরঙ্গ তে খরক সরাইনি থানি সরঙ্গ গ জতনি বুয়া বুফানো জতনি বসানো কাহাম ফরঙ্গ জতনো কাহাম বো অংনাই স্কুল থাং থং ফাদার থাং থং মালাই থং ফাদার মালাই থং স্কুল মালাই বো আসারে বতে কাইসা সরাইনি থানি বো সরঙ্গ তাম সরঙ্গ কাহাম নো সরঙ্গ হায়া দেবা অবনি বাকিনে সং যে মানসিক স্রাই রকনো জরা রানি নাঙ্গো স্রাই রকনো কাহাম ফরংনানি নাঙ্গো বাক্সা বাক্সা বুমা বুফা করে ন খো করে রি চুম করে অবাহাইকে স্রাই লামা লামা গুড়ি মাসায়া সালবসংনি মাসায়া বংখা অবাহাই গবাং মা স্রাই রকম দো আও অবাহাই গবাং মা আশ্রম রকম সং নুকজাগো স্রাই রকনো সং যে বসক বুমা বুফা করে কষ্ট খাই টংই টং মানে কে বাবা বিসানো লামা খিকলাই কালাঙ্গো আসাইরে ওই কে বাবা বহগো টং ফ্রুনো বুথারি পায় অবাহাই রকম সং নুকজাগো গে জেফ্রো বহ স্রাই রক নং স্রাই রক চিনি ইয়াগো শিকা রঙ স্রাই রক চিনি ইয়াগো নো কাহামুঙ্গো চিনি ইয়াগো নো আহাম ইয়া উংমানি সং নুকজাগো হ্যাঁ দেবা ভাজি থেকে সে কক

او مانیک دیبر مانیک خورنگ ویر سب زاک رسامون کنی پلی که او جارا فایدی هنگه پایتک بکنگ پایسوک بجا کسی چا ککتا ما بباگ رو کنی نها لین منتری بک روک نوریندر مودی کنا گزراتی دومن بیره ماو تانگان منتری بک روک بیره ما جارا لاحر جان فرنگ تی سنام کر بابای کوک سی چار سای چار را رجاک بانگ رانگنی کسی سک هم کرای گنان تانگ بطنگ نو چینگی ایروان تی کنالا Kayana Montri Bokrok Narendra Modi Delhi Katal Venezuela ni Rashtra Bokrok Delsi Rodriguez bai Koklam Salemao Asukha tini Koklam Salemao Bharat Venezuela ni Halok Krak Khlainao juda juda Nangkukma babai Koklam unkha Kendroni Sarastra Mantri Amit Shah ni Asuk Phang bai tini Shilongo Salsi Salka পরিষদ নি এবা NEC নি ফিলস নি জিথাম ককলাম বান্দা সংসা জাগাই তঙ্গ কেন্দ্র নি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি নখা সাল নি হাসতে বেড়েমাও ফায়েন জুন বা সালমারি হায়ুং তঙ্কর সাল সাল ও সাল ন বস্কাং তনি তিনি অর্পণ হদা মথানি চেতন ভাই আগরতলা ওয়াক ফর ইয়োর প্ল্যানেট কুচুক বেরেমনি হজাক মঙ্গনাং হিমবতক সংসা জাখা খানালাখে অশোক জরাতে ককব্রক ককতমা বুবাগ্রক কাপুনি মারিকি সিং তা খোকতে বকুক সুং থাংদে থাংদে অকগ্ন সানা মুসুঙ্গ সাংনি কাহাম নাইতে মানকে বুনি বাগে বক কাহাম নাইদি সাংন হামজাকতে মানকে বুইনব হামজাকতে তমন মান খাহকে বুইন চুবাদি আফাদিঙ্গাঙ্গে হাইন হাই উলনি সাল রগ মালাই ফিরানো হনে ককরই আঙরন বাজ সিনেদরনি বকুক তে নরক তে পারে আং ললিতা যতন হামবাই তে খুলম্বাই কিয়া

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অঙ্কিতা। আরজে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর দুপুরবেলার আমাদের যে অধিবেশন অর্থাৎ আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা রয়েছি। আর 2:30 থেকে আমাদের যে পর্বখানি থাকে আপনারা জানেন, সেটা হচ্ছে চিরায়ত পর্ব। চিরায়ত পর্বে আপনাদের আমরা গল্প পাঠ শুনিয়ে থাকি, আজকেও শোনাব। কোন গল্প, কী গল্প, সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে। তবে এই মুহূর্তে যারা টিউন করে ফেলেছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত, তাদের সবাইকে তো স্বাগত জানিয়েছি, কিন্তু যারা টিউন করেননি তাদের উদ্দেশ্যে বলবো যে টিউন করে ফেলুন। আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, আর সেই সঙ্গে আমি জানি যে প্রচণ্ড গরম, সেই গরমে হয়তো প্রচুর মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সেই গরমে আমাদের জল প্রচুর পরিমাণে খেতে হয়। আমরা চেষ্টা করছি ভালো থাকার, ভালো থাকতে হবে, আর ভালো থাকার জন্য আমাদের মনটাকে ভালো রাখতে হবে, আর মনকে ভালো রাখার উপায় হচ্ছে FM উজ্জয়ন্ত টিউন করে ফেলুন। এই মুহূর্তে চলে যাচ্ছি চিরায়ত পর্বের গল্প পাঠে।

গেয়ে একত্রে পাঠশালায় গিয়াছি, বউ বউও খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন। আহা, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটার অর্থ একরকম বুঝতে পারতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল। আর সেই অধিকার মতে মত্ত হইয়া একেবারে তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম, তাহা কিন্তু নহে। সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাশ খাটিত এবং শাস্তি বহন করিত। পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছিল, এজন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন, তাহার ইচ্ছে ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি ফেরেস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গুমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দেবেন, কিন্তু আমি মনে মনে তাহাতে নারাজ ছিলাম। আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে, আমারও জীবনের লক্ষ্য সেই রূপই অত্যুচ্চ ছিল। কালেক্টর নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব, ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম। সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালতজীবীকে অত্যন্ত সম্মান করিতেন, নানা উপলক্ষে মাছটা তরকারিটা টাকাটা সুইকেটা লইয়া যে তাহাদের পূজার্চনা করিতে হইত, তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল। এই জন্য আদালতে ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম। ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, 33 কোটির ছোট ছোট নতুন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুযোগ সুবিধা যোগে কলিকাতায় পালাইয়া গেলাম। প্রথমে গ্রামের একটি আলাপী লোকের বাসায় ছিলাম, তাহার পরে বাপের কাছ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম। লেখাপড়া যথা নিয়মে চলিতে লাগিল, ইহার উপরে আবার সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ করা প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক, এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না। কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে ইহা আমি জানিতাম না এবং কেহ দৃষ্টান্তও দেখাইত না। কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়া গিয়ে ছেলে, কলিকাতার ইঁচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করতে শিখি নাই, সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সভার কর্তৃপক্ষেরা বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুর রৌদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম। রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম, সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম, দলপতির নামে কেহ একটা কথা বলিলে

মোর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম। শহরের ছেলেরা এসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত। নাজির ফেরেস্তাদার হইতে আসিয়াছিলাম, কিন্তু মাটসিনী গাড়িবাল্ডি হইবার আয়োজন করিতে লাগিলাম। এমন সময়ে আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন। আমি 15 বৎসর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি, আজীবন বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব। বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম, উকিল রামলোচনবাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে। ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম, এ সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল। এন্ট্রান্স পাস করিয়াছি, ফার্স্ট আর্টস দেব, এমন সময়ে পিতার মৃত্যু হইল। সংসারে কেবল আমি একা নই, মাতা এবং 2টি ভগিনী আছেন, সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের 2nd মাস্টারি পদ প্রাপ্ত হইলাম। মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি। উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব। কাজও আরম্ভ করিয়া দিলাম, দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তারা অনেকটাই বেশি। ছাত্রদিগকে গ্রামার আলজেব্রার বহির্ভূত কোনো কথা বলিলে হেডমাস্টার রাগ করে। 2 মাসের মধ্যে আমারও উৎসাহ কেমন নিস্তেজ হইয়া আসিল। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙ্গুল বাহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমলা খাইয়া নত শিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জীবন, এক পেট যাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে। অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত। আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার পড়িয়াছিল। স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম। স্কুল ঘরটি লোকালয় হইতে কিছুটাই দূরে, একটি বড় পুষ্করিণীর ধারে। চারিদিকে সুপুরি, নারিকেল এবং মাদারের গাছ, এবং স্কুল গৃহের প্রায় গায়েই 2টো প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে একেবারে সংলগ্ন হইয়া ছায়া দান করিত।

একটা কথা এতদিন উল্লেখ করি নাই এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনেও হয় নাই। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্য সখী সুরবালা। হ্যাঁ, তাহা আমার জানা ছিল। রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হইল, সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল, তাহা রামলোচনবাবু জানিতেন কি না জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম

সম্বন্ধে আর কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না। শুরুবেলার যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনো রূপ জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না। একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি। মনে নাই কি বিষয়ে আলোচনা হইতেছিল, বোধ করি বর্তমানে ভারতের দুরবস্থা সম্বন্ধে। তিনি সেজন্য বিশেষ চিন্তিত এবং নিম্নীয়মান ছিলেন তাহা নহে, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে প্রায় ঘণ্টাখানেক দেরেক অনর্গল শখের দুঃখ করা যাইতেই পারে। এমন সময়ে পাশের ঘরে অত্যন্ত মৃদু একটি ছুরির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস আর পায়ের একটুখানি শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে। তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল। বিশ্বাস, সরলতা এবং শৈশব প্রীতিতে ঢল ঢল দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি, সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটি কঠিন মুষ্টির দ্বারা ছাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টন টন করিয়া উঠিল। বাসায় ফিরিয়া আসিলাম, কিন্তু সেই ব্যথা যে লাগিয়া রহিল। লিখি পড়ি যা কিছু করি মনের ভার আর দূর হয় না। মনটা সহসা একটি বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল। সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম, এমনটা হইল কেন? মনের মধ্য হইতে উত্তর আসিল, তোমার সে সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বলিলাম, আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি, সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে? মনের ভিতরে কে বলিল, তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে, এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চোখে দেখবার অধিকারটুকুও পাইবে না? সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তাহার চুরির শব্দ যতই শুনিতে পাও, তাহার মাথা ঘষার গন্ধ যতই অনুভব করো, মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে। আমি বললাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত? সে কথা সত্য, সুরবালা আমার কি না হইতে পারিত? আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত। সে আজ এত দূর, এত পর, আজ তাহাকে দেখা নিষেধ, তাহার সঙ্গে কথা কওয়ার দোষ, তাহার বিষয়ে চিন্তা করাও যে পাপ। আর একটা রামলোচন কোথাও কিছু নাই হঠাৎ আসিয়া উপস্থিত, কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তেই ছো মারিয়া লইয়া গেল। আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করিতে বসি নাই, সমাজ ভাঙিতেও আসি নাই, বন্ধন ছিঁড়িতেও চাই না। আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয় তাহার কি সবই বিবেচনা সঙ্গত? রামলোচনের গৃহভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার, এ কথা আমি কিছুতেই তো মন হইতে তাড়াইতে পারিতাছি।

ছিলাম না। এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায় তাহা স্বীকার করি, কিন্তু অস্বাভাবিকও তো নহে। এখন হইতে আর কোনো কাজে আমি মনঃসংযোগ করিতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্রীরা গুনগুন করিতে থাকে, বাহিরে সমস্ত ঝাঁঝা করিত, ঈষৎ উত্তপ্ত বাতাসে নিমগাছের পুষ্পমঞ্জুরির সুগন্ধ বহন করিয়া আনিত, তখন ইচ্ছা করিত, কি ইচ্ছা করিত জানি না, এই পর্যন্ত বলিতে পারি ভারতবর্ষের এই সমস্ত ভাবি আশাস্পদ দিকের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবন যাপন করিতে ইচ্ছা করিত না। স্কুল ছুটি হইয়া গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকিতে মনও টিকিত না, অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলেও অসহ্য বোধ হইত। সন্ধ্যাবেলা পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম, মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল, ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না। তারপরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া একেবারে অস্থির হইয়া মরে। তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত, তুমি কি না হইতে গেলে গাড়িবাল্ডি, এবং হইলে শেষে একটি পাড়াগে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় তো উকিল, তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যে ভবশঙ্করী, তেমন সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য 5 টাকা রোজগার করিতেছে। যেদিন দুধে ধোয়ার গন্ধ হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে, যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয়, বেশ মোটা সোটা চপকান পরা, কোনো অসন্তোষ নাই। রামলোচন একটি বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালাও সুরবালার ঘরে বোধ করি সেই রূপই একলা ছিল। মনে আছে সেদিন সোমবার, আর সেই সোমবার তিনি বাহিরে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। আকাশের ভাবগতিক দেখিয়া হেডমাস্টার সকাল সকাল একেবারে স্কুলের ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাকোনা করিয়া বেড়াইতে লাগিল। তাহার পরদিন বিকেলের দিকে মুষল ধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড়ও আরম্ভ হইল। যত রাত্রি হইতে লাগিল বৃষ্টি এবং ঝড়ের বেগ ততই বাড়িতে চলিল। প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিয়া বহিতে লাগিল। এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা মনে পড়িল। এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে, আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেকটা মজবুত। কতবার মনে করিলাম তাহাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব, কিন্তু কিছুতেই যে মন স্থির করিয়া উঠিতে পারিলাম না। রাত্রি যখন 1টা কি 1.5টা হবে, হঠাৎ বানের ডাক শোনা গেল। সমুদ্র ছুটিয়া আসিতেছে, ঘর ছাড়িয়া বাহির হইলাম, সুরবালার বাড়ির দিকে চলিলাম। পথে আমাদের পুষ্করিণীর পাড়, সে পর্যন্ত যাইতে না যাইতেই আমার হাঁটু জল হইল। পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম তখন দ্বিতীয় আরেকটা তরঙ্গ আসিয়া উপস্থিত।

হইল। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উচ্চ হইবে। পাড়ের উপরে আমিও যখন উঠিলাম, বিপরীত দিক হইতে আরও একটি লোক উঠিল। লোকটি কে তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল, এবং সেও আমাকে জানিতে পারিল, তাহাতে আমার সন্দেহ নাই। আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে, কেবল হাত 5-6 দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম। তখন প্রলয়কাল, আকাশে তারার আলো ছিল না, পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে। তখন একটি কথা বলিলেও ক্ষতি ছিল না, কিন্তু একটি কথাও বলা গেল না। কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না, কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রইলাম। পদতলে গাঢ় কৃষ্ণ বর্ণ উন্মত্ত মৃত্যু স্রোত যেন গর্জন করিয়া ছুটিয়া চলিল। আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইল। আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই। কবেকার সেই শৈশবে সুরবালা কোনো এক জন্মান্তর, কোনো এক পুরাতন রহস্যান্ধকার হইতে ভাসিয়া এই সূর্য চন্দ্রালোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল। আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয়ান্ধকারের মধ্যে সুরবালা যেন একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে। জন্মস্রোতে সেই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল, মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে। এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে, বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনেই এক হইয়া যাই। সে ঢেউ না আসুক, স্বামী পুত্র গৃহ জনধন লইয়া সুরবালা যেন চিরদিন সুখে থাকুক, আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, ঝড়ও থামিয়া গেল, জলও নামিয়া গেল। সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল। আমি কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম। ভাবিলাম, আমি নাজিরও হই নাই, ফেরেস্তাদারও হই নাই, গাড়িবালদিও হই নাই, আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রির উদয় হইয়াছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি, সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্তের চিরায়ত পর্বে আপনারা শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প এক রাত্রি। এক রাত্রি গল্পখানি শুনলেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে চলে যাব আমাদের পরবর্তী পর্বে।

শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্ব রবি শনে। রবি শনে অনুষ্ঠানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। আর তার জন্য যেটা করতে হবে, ডায়াল করতে হবে আমাদের ফোন নাম্বারটি 03812326253, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু রয়েছে খোলা, 9402169965। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্ব রবি শনে অনুষ্ঠানে।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর যে অঙ্কিতার সঙ্গে আপনারা এই মুহূর্তে যে পর্বে রয়েছেন সেই পর্বখানি হচ্ছে রবি শনে, অর্থাৎ রবি ঠাকুরের গান, আমাদের নিজের রবীন্দ্রনাথ, একান্ত নিজের রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের রবীন্দ্রনাথ, সেই রবি ঠাকুরের গান নিয়েই আমাদের এই রবি শনে পর্ব। তবে রবি ঠাকুরের গান তো শুনবো, সেটা হবে আপনাদের পছন্দের। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে একজন রয়েছে, দেখা যাক কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন ঝর্ণাদি। আমার মল্লিকা বনে, আচ্ছা ঠিক আছে, হবে, ভালো থাকুন আপনিও। শ্রোতা বন্ধু, ঝর্ণাদি ফোন করেছিল, ঝর্ণা দেবী, তিনি আমাদেরকে শুনতে চাইছেন আমার মল্লিকা বনে যখন প্রথম ফুটেছে কলি, এই গানখানি। আরও একজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো।
0: হ্যালো, কে বলছেন?
1: হ্যাঁ, আমি মলয়নগর থেকে বলছি, লক্ষ্মী।
0: মলয়নগর থেকে বলছেন, কে বলছেন?
1: লক্ষ্মী।
0: লক্ষ্মী, আচ্ছা বলুন।
1: আমাকে একটু শুনে দিবেন, তুমি আছো কোন পাড়ায়, তোমার পায়নি যে সারা, পেটের মধ্যে নাড়িগুলো দিয়েছে কারা, এই গানটি।
0: তুমি আছো কোন পাড়ায়,
1: কোন পাড়া?
0: আচ্ছা, এটা রবীন্দ্রসঙ্গীত বলছেন? আচ্ছা ঠিক আছে, যদি আমি সংগ্রহে পাই আমি নিশ্চয়ই শোনাবো, ঠিক আছে?
1: ঠিক আছে, ঠিক আছে,
0: হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি রবি শনে অনুষ্ঠানে, আর রবি শনে অনুষ্ঠানে আমরা আজকে শোনাবো রবীন্দ্রসঙ্গীত, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। ইতিমধ্যে কিন্তু দুজন আমাদের ফোন করেছে, 03812326253, এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা রয়েছে, 9402169965। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আমি নিখিলন ভট্টাচার্য বলছি।
0: কে বলছেন?
2: নিখিলরঞ্জন ভট্টাচার্য।
0: নিশির রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ বলুন।
2: নিখিলরঞ্জন ভট্টাচার্য,
0: আচ্ছা বলুন।
2: বরাতাক স্মৃতি সুধায় আমার হৃদয় পাত্র খালি,
0: ভরা থাক স্মৃতি সুধায়,
2: স্মৃতি সুধায়,
0: আচ্ছা আমার হৃদয় পাত্র খানি,
2: হ্যাঁ
0: ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে গান শোনানোর পালা তো চলে এসেছে, আমার মল্লিকা বনে।

0: তখন প্রথম ফুটেছে কলি। এই গানখানি শুনতে চাইছিলেন যিনি, তিনি হচ্ছেন আমাদের ঝর্ণা দেবী। তার পছন্দের গান দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরুর আগে যেটা করতে হবে, আরেকটা ফোন কল নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ,
1: আমি জয়নগর দশমীগঞ্জ থেকে দেবী সংযুক্ত বলছি।
0: হ্যাঁ,
1: জগতে আনন্দ দেবজে আমার নিমন্ত্রণ হয়ে এই গানটা গাবেন।
0: দেবী সেনগুপ্ত বলছেন? জগতের আচ্ছা, চেষ্টা করব, যদি থাকে নিশ্চয়ই শোনাবো। ঠিক আছে,
1: ভালো থাকবেন,
0: আপনিও ভালো থাকুন, আপনিও ভালো থাকুন। শ্রোতা বন্ধু, 3:04 হয়ে 47 সেকেন্ড, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময়, আর রবি শনি অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে। আর এই পর্ব দিয়েই শুরু করব, মানে এই পর্বখানি শুরু করছি ঝর্ণা দেবীর গান দিয়ে, পছন্দের গান দিয়ে। একেবারে 4:00 পর্যন্ত রয়েছি, পুরো 1 ঘন্টা আপনারা শুনতে পারবেন রবীন্দ্রসঙ্গীত আপনাদের পছন্দের। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ দিদি নমস্কার, মধুসূদন দাস বলছিলাম আগরতলা থেকে।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, চোখের জলে দেখে আছি চোখের বাহিরে, সেই রবীন্দ্রসঙ্গীত আমাকে একটু নিয়ে যাবেন।
0: চোখের জলে না চোখের আলোয়? এবারে প্রথমেই ঝর্ণা দেবীর পছন্দের গান।

সারা পথের মধ্যে হাঁ করে যে রইলে হে খাড়া, তুমি আছো কোন পাড়া তোমার পাইনে যে সারা, পথের মধ্যে হাঁ করে যে

0: মনোময় ভট্টাচার্যের কণ্ঠে আপনারা শুনছিলেন ভরা থাক স্মৃতি সুধায় এই রবীন্দ্রসঙ্গীতটি, নিশিরঞ্জন বাবুর পছন্দের গান। এবারে দেবী সেনগুপ্ত, যিনি আমাদের মেসেজ করেছেন, মেসেজ নয় ফোন করেছিলেন, জগতের আনন্দ যজ্ঞে এই গানখানি তিনি শুনতে চাইছেন। তো এবারে তাঁর পছন্দের গান, তারপর মধুসূদন বাবুর পছন্দের গান চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, সে গানখানি। আর ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ চলে এসেছে, হোয়াটসঅ্যাপে অভিষেক, সে মেসেজ করেছে কতবারও ভেবেছিনু মেঘলা দাশগুপ্তের কণ্ঠে শুনতে চাইছে, নিশ্চয়ই শোনাবো। তারপর দিগ্বিজয় আগরতলা থেকে, নতুন নগর থেকে তিনি মেসেজ করেছেন, তোমার ভুবনে ফুলের মেলা এই গানখানি তিনি শুনতে চাইছেন, শোনাবো। আর ইতিমধ্যে যার গান প্রথমেই শোনানোর পালা, তিনি হচ্ছেন দেবী সেনগুপ্ত। তো দেবী সেনগুপ্তের পছন্দের গান দিয়ে শুরু করি আবারও গানের পালা, তবে তার আগে ফোন কল নিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? মিঠন দাস। হ্যাঁ বলুন।
1: আমি একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই।
0: কোনটা?
1: রবীন্দ্রসঙ্গীত গান শুনতে চাই।
0: হ্যাঁ, কোনটা?
1: কবিতা নয়, রবীন্দ্রসঙ্গীত।
0: আপনাকে আমি জিজ্ঞেস করছি কোন রবীন্দ্রসঙ্গীতটি আপনি শুনতে চাইছেন, গানটা তো বলতে হবে।
1: যদি
0: তোমার ডাক শুনে কেউ না আসে, ঠিক আছে, সঙ্গে থাকুন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, সে গানখানি তিনি শুনতে চাইছেন। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
2: আমি গোয়েন্দা থেকে এসান দেবপ্রিয় বলছি।
0: বলুন।
2: আমি একটা গান শুনবো, বাংলা গান।
0: এটা কি অনুষ্ঠান হচ্ছে জানেন? হ্যালো,
2: জানেন না দিদি?
0: আপনি শুনছেন আমাদের অনুষ্ঠান?
2: হ্যাঁ শুনছে।
0: তাহলে বলুন। উনি আমাদের অনুষ্ঠান শুনতে চান না, কিন্তু ওনার মন গড়া একটা গান বলতেই হবে, প্রতিদিন উনি আমাদের ফোন করেন এবং সেটা উনি বলেন। আচ্ছা যাই হোক, শ্রোতা বন্ধু, আর দেরি না করে এবারে গানে চলে যাই। দেবী সেনগুপ্ত, তাঁর পছন্দের গান জগতের আনন্দ যজ্ঞে এই গানখানি, তারপর মধুসূদনবাবুর পছন্দের গান চোখের আলোয় দেখেছিলেন, আর তারপর শোনাব অভিষেকের পছন্দের গান কতবারও ভেবেছিল। পরপর তিনটে গান শোনাই, তারপর আবারও ফিরে আসবো কথায়।

0: রবি ঠাকুর, যার সঙ্গে আমাদের প্রাণের খেলা চলতে থাকে, যার সঙ্গে আমাদের এক দেয়া নেয়ার সম্পর্ক রয়েছে, সেই রবি ঠাকুরের গান নিয়েই আমাদের এই রবি স্বনে অনুষ্ঠান, যেখানে আপনারা অনুরোধ করছেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতটি। ইতিমধ্যে আমাদের একজন শ্রোতা বন্ধু, তিনি আমাদের দিগ্বিজয়, সে আমাদের মেসেজ করেছিল তোমার ভুবনে ফুলের মেলা, তিনি এই গানখানি শুনতে চাইছেন। কিন্তু এই গানখানি তো রবীন্দ্রসঙ্গীত নয় শ্রোতা বন্ধু, তাই এই গানখানি আমি শোনাতে পারছি না। যদি আপনার অন্য কোনো পছন্দের রবীন্দ্রসঙ্গীত থেকে থাকে, আপনি মেসেজ করতে পারেন, আর না হলে আমার পছন্দের কোনো গান শোনাবো। আর এই মুহূর্তে যার পছন্দের গান শোনানোর পালা, তিনি মিঠন, আমাদের মেসেজ নয় ফোন করেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সে গানখানি শোনাতে হবে এবারে। এরপর আরও একজন শ্রোতা বন্ধু প্রিয়ম, তিনি ভালোবেসে সখী, এই গানখানি শুনতে চাইছেন, শোনাবো। আর এই মুহূর্তে ফোন লাইনের ওপারেও আরও একজন রয়েছে, দেখা যাক কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: দিদি আমি উত্তম লোধ বলছি, বুদ্ধগোল থেকে
0: বলুন।
1: আচ্ছা মানত দেখিয়া কি স্বপ্ন ছিল কি মোহে,
0: আবার বলুন একটু।
1: স্বপ্নে দোহে ছিল কি মোহে,
0: স্বপ্নে দোহে
1: ছিল কি মোহে।
0: আচ্ছা এটা কার কণ্ঠে শুনতে চাইছেন?
1: মানতে আমার মনে হয়।
0: আচ্ছা ঠিক আছে, মানে গানটা যদি থাকে সংগ্রহে নিশ্চয়ই শোনাবো। আপনি ভালো থাকবেন শ্রোতা বন্ধু। এই মুহূর্তে তাহলে গানে চলে যাই, কারণ স্টুডিওর ঘড়িতে এখন সময় হয়ে গেছে 3:33।

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এ গানখানির অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধু প্রিয়ম। সে এই গানখানির শুনতে চাইছিল, তো নয় মাঝে মাঝে তব, সেটা প্রিয়ম নয়, প্রিয়ম শুনতে চেয়েছিল ভালোবেসে সুখী, আর মাঝে মাঝে তব দিগ্বিজয়, সে আবারও মেসেজ করেছিল আমাদের। তো এবারে দিগ্বিজয়ের পছন্দের গান আপনাদের শোনালাম, এবারে যাব যার পছন্দের গানে, তিনি হচ্ছেন উত্তমবাবু। উত্তমবাবু আমাদের যে গানখানির কথা বলেছিলেন, স্বপনে দোহে ছিনু এই গানখানি, তো এই গানখানি ইতিমধ্যে আমার সংগ্রহে আমি খুঁজে পেয়ে গেছি। তো উত্তমবাবু এবারে প্রথম গানখানি আপনার জন্য পেয়ে যেহেতু গেছি, তো এই গানখানি শোনাই। আরেকজন শ্রোতাবন্ধু আমাদের মেসেজ করেছেন, তিনি হচ্ছেন ঝুমা, শেষ হে সখা এই গানখানি শুনতে চাইছেন। তো দুটো গান আগে শোনাই শ্রোতাবন্ধু, যদি সময় থাকে তাহলে আরেকটা অনুরোধ নেব, আর না হলে আজকে তো আর অনুরোধ নেওয়া যাবে না, কিন্তু আচ্ছা নিয়ে নিয়ে একটা অনুরোধ যদি পারি নিশ্চয়ই শোনাবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, না কথা শোনা যাচ্ছে না। তো যাই হোক শ্রোতা বন্ধু, এই মুহূর্তে চলুন আর কথা না বাড়িয়ে গানে চলে যাই উত্তমবাবুর।

হে সখা মম হৃদয়ে রহ, এই গানখানি দিয়ে শেষ করব আমাদের আজকের রবি শনে এই অনুষ্ঠানটি, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। আমাদের প্রতি সপ্তাহের প্রতি বৃহস্পতিবার 3টে থেকে 4টে পর্যন্ত এই 1টি ঘন্টা আপনাদের জন্য বরাদ্দ থাকে। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে কিন্তু সময় হয়ে গেছে যেটা জানানোর, সেটা হচ্ছে আমাদের আজকের সংবাদ শিরোনামে। তো চলে যাব সংবাদ শিরোনামে, তবে একটা কথা, সংবাদ শিরোনামে যাওয়ার আগে যেটা জানিয়ে দেবার পালা, সেটা হচ্ছে যে আমাদের এরপরেই কিন্তু রয়েছে সুরের আকাশে পর্ব, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন, হিন্দি ছবির গানের অনুরোধ করতে পারবেন। অর্থাৎ হিন্দি ছবি হতে হবে, বাংলা নয়, একদমই বাংলা নয়, হিন্দি হতে হবে, সেটা মাথায় রেখে আমাদের অনুরোধ করবেন আর চেষ্টা করবেন একটু নতুন প্রজন্মের গান শুনতে। যাই হোক শ্রোতাবন্ধু, এই মুহূর্তে আবারও যেটা জানানোর পালা, সংবাদ শিরোনাম।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দিই আমাদের আজকের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দুদিনের জন্য সফরে আসছেন ত্রিপুরায়। সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। আগামীকাল সকালে আগরতলায় পুরাতন রাজভবন পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফের সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফের আইজি ও অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকদের

উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আজ শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ NEC-র 73তম পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্ক ফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অংশ নিয়েছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেঘালয়ের রাজ্যপাল CH বিজয় শঙ্কর, মুখ্যমন্ত্রী কন্ঠরাড কে সাংমা, ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং ডোনার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা অংশ নিয়েছেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের রেশম চাষ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশিক্ষণের মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আজ জিরানিয়া মহকুমার চম্পকনগরস্থিত কলাবাগান এলাকার স্টেট সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করে এ কথা তিনি বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরকে ঘিরে আজ ও আগামীকাল আগরতলায় যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই দুদিন MBB বিমানবন্দর থেকে শালবাগান BSF সদর দপ্তর পর্যন্ত, লিচুবাগান থেকে বৌদ্ধ মন্দির এবং উষাবাজার ভারতরত্ন ক্লাবের সামনে থেকে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পর্যন্ত যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে। তবে আপাতকালীন যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। পুলিশ প্রশাসন থেকে বিমানযাত্রীদের নির্দিষ্ট সময় থেকে 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পরের পর্ব, সুরের আকাশে পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে চলে এলাম সুরের আকাশে পর্বে। সুরের আকাশে পর্বে ইতিমধ্যে আমাদের কাছে মেসেজ চলে আসছে, ফোনও চলে আসছে, কারণ ফোন লাইনটি ব্লিং করছে দেখা যাচ্ছে। 03-81-232-6253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। যারা এই মুহূর্তে টিউন করেছেন তাদের উদ্দেশ্যে একবার বলে দিই,

0: 9402169965 এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চলুন শুরু করি আমাদের আজকের সুরের আকাশে পর্বে। একেবারে প্রথম কে রয়েছে কলার? নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার, আমি প্রদীপ বলছি অভিনগর থেকে।
0: বলুন বলুন।
1: বঞ্চ ছবি থেকে।
0: কোন ছবি?
1: বঞ্চ।
0: বঞ্চ,
1: হ্যাঁ হ্যাঁ, মেতো দিবানি।
0: আচ্ছা, মেতো দিবানি, আচ্ছা ঠিক আছে
1: ঠিক আছে, ধন্যবাদ
0: ধন্যবাদ ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমাদের মেসেজও চলে আসছে। মেসেজ যিনি করেছেন, প্রথম মেসেজ এসেছে আনারি ছবি থেকে, ক্যা মসা মায়া হ্যায়, এই গানখানি শুনতে চাইছেন লালন ঘরামি। লালন বাবু, ঠিক আছে, এবারে যাব পরের যিনি মেসেজ করেছেন, তিনি হচ্ছেন কণিকা দেবী। হিরো নাম্বার ওয়ান ছবির গান শুনতে চাইছেন, মোহাব্বত কি নেহি জাতি, এই গানখানি উদিত নারায়ণ সাদনা সরগমের কণ্ঠে। তো চেষ্টা করব সে গানখানি শোনাতে। আরেকজন শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমাদের ফোন করছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: নিখিল রঞ্জন ভট্টাচার্য বলছি।
0: হ্যাঁ বলুন।
2: মেহবুব মেরে, মেহবুব মেরে, মুকেশের গান।
0: মেহবুব মেরে,
2: মেহবুব মেরে।
0: আচ্ছা, যদি শ্রোতা বন্ধু সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর শ্রোতা বন্ধু, এই মুহূর্তে তাহলে কি গান শুরু করব? মানে প্রথম যিনি আমাদের মেসেজ ফোন করেছেন প্রদীপ বাবু, তিনি বলছেন আমাদের মানে যে গানখানির কথা, বঞ্চ ছবির গান, বঞ্চ ছবির যেই গানখানির কথা তিনি বলছেন সেটা হচ্ছে মেতো দিবানি, কিন্তু সেই গানখানি তো আমি খুঁজে পাচ্ছি না। একটা পেয়েছি, 90-এর দশকের ছবি, লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াদিকারের কণ্ঠে। তো দেখা যাক সে গানখানি কি না। তো নিশ্চয়ই শোনাবো এবারে তাঁর পছন্দের গান। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: নমস্কার, হ্যাঁ আমি জ্যোতি বলছিলাম।
0: হ্যাঁ বলুন বলুন।
3: আজি তো হিন্দি গান আছে না গীতা?
0: হ্যাঁ,
3: আমি শুনতে চাই প্রেম সিনেমা থেকে। হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো, যদি প্রেম ছবির গান যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। এবারে প্রথম গান, চলুন প্রথম গানে যাই। প্রথম গানখানি হচ্ছে প্রদীপ বাবুর পছন্দের গান বঞ্চ ছবি থেকে।

হিরো নাম্বার ওয়ান ছবির গান শুনছিলেন, কণিকা দেবীর পছন্দের গান। এবারে যাব পরের গানে। পরের গানের অনুরোধ করেছেন নিশি রঞ্জন বাবু, তিনি মেহবুব মেরে এই গানখানি শুনতে চাইছিলেন, এই গানখানি এবারে শোনাব। তারপর যার পছন্দের গান শোনানোর পালা, তিনি হচ্ছেন বিধান বাবু। তিনি সনম বেবাফা ছবির একখানি গান শুনতে চাইছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, এই গানখানি শোনাব। তারপর আরেকজন শ্রোতা বন্ধু ঝুমা, সে ম্যা কোই এসা গীত গাও, এই গানখানি শুনতে চাইছিলেন, তো এই গানখানি শোনাব। অনেকগুলো অনুরোধ চলে এসেছে, তো শ্রোতা বন্ধু একে একে অনুরোধের গানগুলো আগে শোনাই, তারপর আবারও অনুরোধ নেব, কারণ স্টুডিওর ঘড়িতে সময় হয়ে গেছে 4:21 হয়ে 27 সেকেন্ড।

শ্রোতা বন্ধুরা, এবারে যার পছন্দের গান সনম বেবাফা ছবির গান বিধানবাবুর। বিধানবাবু, আপনি লতা মঙ্গেশকরের কণ্ঠে যে গানখানির কথা বলছিলেন, জিসকে আগে জি, এই গানখানি তো খুঁজে পাচ্ছি না, তো লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই ছবি থেকে আরেকটি গান আপনাকে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। তারপর যাব ঝুমার পছন্দের গানে, ম্যাকোই অ্যাসা গীত গাও সেই গানে।

মোহব্বতের ছবির গান শুনছিলেন আঁখে খুলি হইয়া বন্ধ। এই গানখানি শ্রেয়া দেব এডিনগর থেকে, অরুন্ধতী নগর থেকে তিনি আমাদের মেসেজ করেছেন। এবারে যার পছন্দের গান শোনাবো তিনি ঝর্ণা দেবী, ঘর কা মন্দির ছবির গান শুনতে চাইছিলেন, তো চেষ্টা করব সেই গানখানি শোনাতে। তারপর আরও একজন শ্রোতা বন্ধু আমাদের, সে যেই গানটি লিখছে সেই গানখানি তো আমি খুঁজে পাচ্ছি না, প্রেম কি লীলা, জানি না কোন ছবি কোন কিছুই বলেনি, যদি পাই নিশ্চয়ই শোনাবো, আর না হলে আমার পছন্দের গান। আর সেই সঙ্গে জ্যোতি একজন শ্রোতা বন্ধু আমাদের বলেছিল প্রেম ছবির গান, তো এই ছবির গান আমি খুঁজে পাচ্ছি না, তো আমার পছন্দের একখানি গান তোমাদের দুজনের জন্যই থাকবে। তো শ্রোতা বন্ধুরা, আর কোনো ফোন নিচ্ছি না, দেখা যাক যদি সময় থাকে আমি নিশ্চয়ই আবারও ফোন নেব। আর এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি।

এবারের গানখানি জ্যোতি এবং আমাদের প্রিয়ম, এই শ্রোতা বন্ধু তাদের দুজনের জন্য।

0: শ্রোতা বন্ধুরা, এই গানখানি আপনারা শুনছিলেন যার পছন্দের, তিনি আমাদের মেসেজ করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের আনন্দধারা গোবিন্দপুর শিবতলা হাওড়া পশ্চিমবঙ্গ থেকে আমাদের মেসেজ করেছিলেন। তিনি তার নাম যদিও আমাদের বলেননি, যাই হোক, তিনি চলতে চলতে ছবির এই গানখানি শুনতে চেয়েছিলেন, তো এই গানখানি শোনালাম। এবারে আরেকজন রয়েছে, শেষ গান হবে এবং শেষ কল। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার, আমি শ্যামলী বাজার থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: ম্যাডাম, আজকে তো জানি এসপি বালাসুব্রমণিয়ামের জন্মদিন, তো ম্যাডাম আজকে কি আমাকে এসপি বালাসুব্রমণিয়ামের জন্মদিনে একটা কিছু গান শোনাবেন?
0: নিশ্চয়ই, কোন গান? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু, ভালো থাকবেন, আপনিও ভালো থাকুন। আর শ্রোতা বন্ধু, এই মুহূর্তে তাহলে গানে চলে যাই। তিনি বলছিলেন এসপি বালাসুব্রমণিয়ামের জন্মদিন যেহেতু, তো সেখানে তিনি গানখানি শুনতে চাইছিলেন হম বনে তুম বনে এক দুজে কে লিয়ে। তো চলুন এই গানখানি দিয়েই শেষ করি আমাদের আজকের এই পর্ব, সুরের আকাশে পর্ব। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আরও অনেক পর্ব রয়েছে, তো এরপরে যাবো হৃদ মাঝারে পর্বে, তবে এই মুহূর্তে চলুন গানে যাই।

আমাদের ভারতের প্রত্যন্ত গ্রামগুলিতে এমন বহুল প্রচলিত কিছু কথা আছে, যে কথা প্রত্যেকটা মানুষের মনের কথা, যা ব্যক্ত করা হয়েছে গানের মাধ্যমে। আমাদের ভারতীয় প্রাচীন সংস্কৃতির ঐতিহ্যকে যেখানে তুলে ধরা হয়েছে, গ্রাম বাংলার এই অসংখ্য অজানা গানকে আমরা আজ চিনতে পেরেছি যার মাধ্যমে। যে গান কখনো এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না, যে গান ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি থেকে বেরিয়ে দেশের বাইরে বিদেশে সবখানে, এবং যে মানুষটা একটা সময় তার শৈশবে বলা যায় যিনি এই গানে তার হাতে করে করেছিলেন, অর্থাৎ লোকগানে যার হাতে করে শৈশবেই, সে মানুষটা বাংলার তোলপার করা সেই লোকগীতিগুলোর একজন। সঙ্গীত জীবনে তিনি লোকগানকে এমন এক জায়গায় তুলে নিয়ে গেছেন যেখানে দাঁড়িয়ে আজও যখন আমরা লোকগান শুনি তখন তার কথা না বললেই নয়। তিনি স্বপন বসু। আজকে আমাদের এই লোকগীতির আসরে, অর্থাৎ

হৃদ মাঝারে অনুষ্ঠানে কেবল লোকগান, আর তাও স্বপন বসুর গাওয়া। তো চলুন কথা না বাড়িয়ে গান শোনার পালা শ্রোতাবন্ধু। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর যে অঙ্কিতার সঙ্গে তো আপনারা থাকবেন, তারপর থেকে কিন্তু থাকবে আর যে দেবাশিস আপনাদের সঙ্গে। তবে একটা ঘোষণা আপনাদের একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে যে জীবনের পথে চলতে গিয়ে কখনো কি এমন হয়েছে যেটাকে একসময় সবচেয়ে বড় হার মনে হয়েছিল, পরে হয়তো আপনি বুঝেছেন যে সেটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি? হয়তো কোনো চাকরি হাতছাড়া হয়েছে, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো কোনো স্বপ্ন পূরণ হয়নি। সেদিন খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল সব শেষ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছেন সেই হারই আপনাকে আরও শক্ত করেছে, নতুন কিছু শিখিয়েছে, কিংবা আরও ভালো কোনো পথের সন্ধান দিয়েছে। আমাদের প্রত্যেকের জীবনেই তো এমন কিছু গল্প থাকে যেখানে ব্যর্থতা ছিল, হতাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছিল এক অন্য রকমের জয়। আপনার জীবনেও কি আছে এমন কোনো ঘটনা যেখানে হেরে গিয়েও আপনি জিতে গেছেন? কোনো হার যা আজ আপনার সবচেয়ে বড় শিক্ষা বা প্রাপ্তি হয়ে আছে? জীবনের সব জয় ট্রফি বা সাফল্যে মাপা যায় না, কিছু জয় লুকিয়ে থাকে এক সময়কার হার মেনে নেওয়ার মধ্যে। সেই সব জীবনের গল্প নিয়েই আজ বৃহস্পতিবার রাত 9:30 থেকে আকাশবাণী আগরতলার 101.6 মেগাহার্স FM জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয় হেরে গিয়েও জেতা। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ফোন করবেন 03-81-232-6253 এই নম্বরে, সঙ্গে থাকছে আর যে দেবাশিস আপনাদের সঙ্গে। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে হৃদ মাঝারে পড়বে কেবল লোকগান আপনাদের জন্য, তাও স্বপন বসুর কণ্ঠে।

লোকসঙ্গীত বা লোকগান, যা কেবলমাত্র গান তো নয়। লোকগান হচ্ছে একটি মনের ভালো লাগার অন্যতম বিষয়। এই গান গাইতে গেলে শুধু কণ্ঠ নয়, চাই সেই বিষয়টির প্রতি গভীর দরদি মন আর বিশেষ দায়বদ্ধতা, যেখানে গানের ভাষায় আর শিল্পীর সুরে মিলে যাবে অন্তরের অন্তর্নিহিত চাওয়া আর পাওয়া। এই কথাখানি আমি নই, বলেছেন শিল্পী স্বপন বসু। এই শহরেই তার জন্ম এবং বেড়ে ওঠা। কোন শহর? অবশ্যই কলকাতা। ছোটবেলা থেকেই তার মন পড়ে থাকত গ্রাম বাংলার প্রচলিত গান আর সুরের দিকে। বিভিন্ন মেলা বা উৎসবে যে ঘরোয়া আসর বসত এবং সেই গ্রামের পুরুষ আর মহিলারা সেখানে যা গাইতেন, তাই তিনি মন দিয়ে শুনতেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজের মনে চর্চাও করতেন। পরবর্তীতে ভারতীয় নৃতত্ব বিভাগের ফেলোশিপ নিয়ে উত্তর পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতের প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে প্রচলিত গানগুলি তিনি রপ্ত করেছিলেন। দেশীয় সুরে কত রকমারি সব মানুষের মনের কথা ব্যক্ত হয়েছে, আর সেই সব গ্রাম বাংলার অসংখ্য অজানা লোকগান, যা ভাবের, যা রসের, যা কর্মের, এমনকি যা প্রতিবাদেরও, এমন গান ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে। স্বপন বসুর কথায়, আজও আমি পদে পদে সেই সব গানের মধ্যে মানুষের মনের প্রতিচ্ছায়া খুঁজে পাই, যে গান অত্যন্ত চেতনা এবং বোধের। শ্রোতা বন্ধুরা, আজকে হৃদ মাঝারে অনুষ্ঠানে আপনাদের গান শোনাচ্ছি লোকগান স্বপন বসুর কণ্ঠে।

ও মরি স্বভাব তো কখনো যাবে না, শুধু তো প্রবাদ নয়, এ নিয়ে গানও লেখা হয়েছিল একসময়। লিখেছিলেন কবিয়াল গুরুদাস পাল। পরবর্তীকালে 1990-এর দশকে লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী স্বপন বসুর কণ্ঠেই সেই গান মাঠে ঘাটে পাড়ায় জলসায় নাচতেও দেখা গেছে শ্রোতাদের। এত বছর পরেও সেই গানের রেশ কিন্তু আজও অমলিন। স্বভাব নিয়ে গান লেখার ভাবনা আসে প্রবাসী রণদীপ ভট্টাচার্যের। সেই ভাবনা নিয়েই শুরু হয় গান লেখার কাজ। রাজীব চক্রবর্তীর কথায় আশু চক্রবর্তীর সুরে তৈরি হয় স্বভাব নিয়ে এক নতুন গান। বাংলা গানের মঞ্চে মুক্তি পেতে চলেছে এই গান। লোকগান শিল্পী অর্থাৎ এই লোকগানের শিল্পী স্বপন বসুর নতুন গান বলা যায় বহুদিন আমরা শুনিনি, কিন্তু এই গানের মধ্য দিয়েই হয়তো আবারও ফিরে পেয়েছিলেন শ্রোতারা। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হৃদমাঝারে অনুষ্ঠানে। হৃদমাঝারে অনুষ্ঠানে আপনাদের শোনাচ্ছি লোকগান। তো চলুন

সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিতে স্বপন বসু তাঁর মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। তবে এই মূলত যে সঙ্গীতগুলো আমরা মানে যে মূলধারার সঙ্গীত বলি, তাঁর আগ্রহ কোনোদিনই ছিল না, বরং তিনি বাংলার লোকগানের প্রতি বেশি আকৃষ্ট হন। গ্রামীণ ভারতের লোকসঙ্গীতের সারল্য তাঁকে নিজের সঙ্গীত সৃষ্টিতে আকৃষ্ট করেছিল এবং আমাদের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মেলাই হল লোকসঙ্গীতের প্রকৃত উৎস। তিনি সবসময় তাঁর সঙ্গীতকে জনপ্রিয় চার্ট থেকে দূরে রাখতে চেয়েছেন। যিনি একজন বহুমুখী শিল্পী, ব্যঞ্জো, দোতারা, গিটার, আনন্দলহরী, একতারা, বহু বাদ্যযন্ত্র তিনি বাজাতে পারেন। স্বপন বসু জন বয়েস এবং পিট সিগারের কাছ থেকে অনুপ্রেরণাও নেন। এই দুজন লোকসঙ্গীত শিল্পী মহান গায়কদের মধ্যে বলা যায় যে নিজেদের নাম তো একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এবং সালটা তখন 1948, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ঐতিহ্যবাহী লোকসঙ্গীতে এমএ ডিগ্রি অর্জন করে স্বপন বসু। ডিগ্রি পাওয়ার অনেক আগেই তিনি তার অভিন্ন, প্রাণবন্ত এবং মধুর সুরের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিল। উজ্জ্বল প্রতিভা হিসেবে নির্বাচিতও হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কণ্ঠ লোকসঙ্গীতের এমএ পরীক্ষার পরীক্ষক হিসেবেও নিযুক্ত হয়েছিল। সেই লোকসঙ্গীতকে জনপ্রিয় করার জন্য যিনি গ্রামীণ অঞ্চলেও অনেক কাজ করেছেন। 1994 সাল, প্রচুর মিউজিক অ্যালবাম তার প্রকাশিত হয়েছে। লোকসঙ্গীতে যিনি অনেক পুরস্কারও অর্জন করেছেন। কি সেই পুরস্কার সেটা একটু পরে বলছি, সব তো একসঙ্গে বলা সম্ভব নয় শ্রোতা বন্ধু। আর আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে হৃদ মাঝারে অনুষ্ঠানে, হৃদ মাঝারে অনুষ্ঠানে আপনারা শুনছেন স্বপন বসুর কণ্ঠে লোকগান। আর শ্রোতা বন্ধুরা, আরও একবার জানিয়ে দিই আজকের আমাদের আজ রাতে অনুষ্ঠানের যে বিষয়টা রয়েছে সে বিষয়টা। জীবনের পথে চলতে গিয়ে কখনো কি এমন হয়েছে যেটাকে আপনার সবচেয়ে বড় হার মনে হয়েছিল, পরে বুঝেছেন সেটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি? হয়তো কোনো চাকরি হাতছাড়া হয়েছে, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো কোনো স্বপ্ন পূরণ হয়নি। সেদিন খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল সব শেষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝেছেন সেই হারই আসলে আপনাকে আরও শক্ত করেছে, নতুন কিছু শিখিয়েছে কিংবা আরও ভালো কোনো পথের সন্ধান দিয়েছে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন অনেক গল্প রয়েছে যেখানে ব্যর্থতা ছিল, হতাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছিল এক অন্য রকমের জয়। আপনার জীবনেও কি আছে এমন কোনো ঘটনা যেখানে হেরে গিয়েও আপনি জিতে গেছেন? কোনো হার যা আজ আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা বা প্রাপ্তি হয়ে আছে? জীবনের সব জয় ট্রফি বা সাফল্যে কিন্তু মাপা যায় না, কিছু জয় লুকিয়ে থাকে এক সময়কার হার মেনে নেওয়ার মধ্যে। সেই সব জীবনের গল্প নিয়েই আমাদের আজকের রাত 9:30 থেকে আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্স আকাশবাণী এফএম উজ্জয়ন্তের লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। বিষয় হেরে গিয়েও জেতা। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ফোন করতে হবে 03812326253 এই টেলিফোন নম্বরে। আর আপনাদের সঙ্গে থাকছে আর্চে দেবাশিস।

স্বপন বসু লোকসঙ্গীতের জন্য ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের কাছ থেকে জাতীয় বৃত্তি লাভ করেন। পারফর্মিং আর্টসে একজন অসামান্য শিল্পী হিসেবে তিনি ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছ থেকে গবেষণা ফেলোশিপ লাভ করেন। 1991 সালে তাঁর ক্যাসেটের অসামান্য বিক্রির জন্য তিনি গোল্ডেন ডিস্ক পুরস্কারেও ভূষিত হন। এটি ছিল তাঁর ভক্ত ও শ্রোতাদের পক্ষ থেকে তাঁর জন্য একটি সম্মান। সঙ্গীতে তাঁর শ্রেষ্ঠত্বের জন্য তিনি নর্থ ক্যালকাটা জুনিয়র চেম্বার এবং ইমামি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কলকাতার অসামান্য তরুণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেন। শ্রোতা বন্ধুরা, এরকম বহু কথা রয়েছে স্বপন বসুকে ঘিরে। স্বপন বসুর লোকগান, স্বপন বসুর কণ্ঠে আপনারা শুনছেন আজকের এই লোকগান। চল মিনি আসাম যাব থেকে শুরু করে থাকিলে ডোবাখানা, এ পর্যন্ত বহু লোকসঙ্গীতের প্রতি নিবেদিত প্রাণ হচ্ছে স্বপন বসু। এবং সেই সঙ্গে বলতে হয় যে এমন একজন শিল্পী যিনি লোকসঙ্গীতের ঐতিহ্যকে ধরে রাখতে তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন। গবেষক হিসেবে কর্মজীবন শুরু করে এবং যেটা বলছিলাম যে জাতীয় ফেলোশিপ লাভ করার পর মানুষ তার কণ্ঠ ও ব্যক্তিত্বকে এতটাই পছন্দ করেছিল যে তা তাকে একজন পূর্ণকালীন

গায়ক হিসেবে অনুপ্রাণিত করে। আমরা শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি সেই স্বপন বসুকে, সেই শিল্পীকে। আমরা গান তো সবাই শুনি এবং গানের শিল্পীর কথাও আমরা জানি, কিন্তু কজন আমরা এরকম লোকগানের শিল্পীদের কথা জানি বলুন তো? শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে আবারও গানে যাচ্ছি, কারণ স্টুডিওর ঘড়িতে এখন সময় হয়ে গেছে সন্ধে 6:10:25। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর কিছুটা সময় আমি থাকবো আপনাদের সঙ্গে, তারপর থেকে থাকবে আর যে দেবাশিস আপনাদের সঙ্গে। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধুরা, হৃদ মাঝহারে অনুষ্ঠানে রয়েছেন। আর হৃদ মাঝহারে অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম আরজি অঙ্কিতা। এবারে আমার বিদায় নেবার পালা, কারণ হৃদ মাঝহারে অনুষ্ঠান শেষ করতে হবে। তবে খানিকটা সময় আর একটু রয়েছে, যে সময়টায় আমার পছন্দের আরও একটি গান আপনাদের জন্য থাকছে এবং স্বপন বসুর কণ্ঠেই সেই গান। আর এরপর থেকে থাকবে আরজি দেবাশিস আপনাদের সঙ্গে। তো আজকে যে বিষয়খানি বলেছি আজ রাতে অনুষ্ঠানের, হেরে গিয়েও জেতা, সেটা হচ্ছে আজকের আজ রাতের বিষয়। তো সে বিষয়ে কথা বলুন রাত 9:30 থেকে 11:00 পর্যন্ত। আর FM উজ্জয়ন্ত টিউন করে থাকুন, গানে গল্পে আড্ডায় মেতে উঠুন। আজকের মতো তাহলে আমি আপনাদের থেকে বিদায় নেব, তবে আপনারা টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত। আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা আমি সব সময় বলি, সবাইকে খুব ভালো রাখবেন। এই বলেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে।

0: নমস্কার প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে এতক্ষণ আপনারা ছিলেন অঙ্কিতার সাথে। এবার আমি দেবাশিস থাকব আপনাদের সাথে রাত 11টা পর্যন্ত।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: প্রিয় শ্রোতা, আমাদের

এখনকার অনুষ্ঠান ঘোরাঘুরির অনুষ্ঠান ইচ্ছে ঘুরি। তবে ইচ্ছে ঘুরিতে আমরা আজ কোথায় ঘুরব সেটা আপনাদের জানাবো, তবে তার আগে আপনাদের আজ রাতের একটি বিশেষ অনুষ্ঠান, আজ রাতে অর্থাৎ আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে আমরা কী নিয়ে অনুষ্ঠান করব সেটা আপনাদের একটু জানিয়ে দিই। হেরে গিয়েও জেতা, জীবনের পথে চলতে গিয়ে কখনো কি এমন হয়েছে যেটাকে একসময় সবচেয়ে বড় হার মনে হয়েছিল, পরে বুঝেছেন সেটাই ছিল জীবনের সবথেকে বড় প্রাপ্তি? হয়তো কোনো চাকরি হাতছাড়া হয়ে গেছে, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো কোনো স্বপ্ন পূরণ হয়নি, সেদিন খুব কষ্ট হয়েছিল, মনে হয়েছিল সব শেষ। কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছেন সেই হারই আপনাকে আরও শক্ত করেছে, নতুন কিছু শিখিয়েছে কিংবা আরও ভালো কোনো পথের সন্ধান দিয়েছে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু গল্প থাকে যেখানে ব্যর্থতা ছিল, হতাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছিল এক অন্যরকম জয়। আপনার জীবনেও কি আছে এমন কোনো ঘটনা যেখানে হেরে গিয়েও আপনি জিতেছেন, কোনো হার যা আজ আপনার সবথেকে বড় শিক্ষা বা প্রাপ্তি হয়ে রয়ে আছে? জীবনের সব ট্রফি বা সাফল্যে মাপা যায় না, কিছু জয় লুকিয়ে থাকে এক সময়কার হার মেনে নেওয়ার মধ্যেই। সেই সব জীবনের গল্প নিয়ে আজ চৌঠা জুন বৃহস্পতিবার রাত 9:30 থেকে আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে আমাদের আজকের বিষয় হেরে গিয়েও জেতা। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে হলে ফোন করুন 0381-232-6253। আর সঙ্গে থাকব আমি দেবাশিস। আমাদের অনুষ্ঠান ইচ্ছে ঘুরিতে আজ আমরা ঘুরতে যাব এমন একটি জায়গায় যে জায়গায় আপনারা অনেক গেছেন, কিন্তু তার পরেও অনেক গল্প কিন্তু রয়ে গেছে এই জায়গাটি ঘিরেই। কোন জায়গা শুনতে হলে সাথে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে আমার সাথে ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে।

ইচ্ছে করি অনুষ্ঠানে আমরা যে জায়গায় আজ ঘুরতে যাব, আমি দুটো বিখ্যাত গল্পের কথা বলবো। ছিন্নপত্র গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এই তো দার্জিলিং এসে পড়লুম। পথে বেলা বড় একটা কাঁদেনি, খুব চেঁচামেচি গোলমাল করেছে বটে, উলু দিয়েছে, হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে, যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না। সারা ঘাটে স্টিমারে উঠবার সময় মহা হাঙ্গামা। রাত্রি দশটা, জিনিসপত্র সহস্র, কুলি গোটা কতক, মেয়ে মানুষ পাঁচটা আর পুরুষ মানুষ মাত্র একটি। নদী পেরিয়ে একটি ছোট্ট

ছোট্ট রেলগাড়িতে উঠা গেল। তাতে চারটে করে শয্যা, আমরা ছটি মনীষী, মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল। কথাটা শুনতে যত সংক্ষেপ হলো কাজে কিন্তু ঠিক তেমনটা হয়নি। ডাকাডাকি, হাঁকাহাঁকি, ছুটোছুটি নিতান্ত অল্প হয়নি। কিন্তু এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি, এত বাক্স এবং পুটুলির পেছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে, এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাওয়ার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে না, যে কোনো 26 বৎসর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি। আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে, বাক্স দেখলে আমার দাঁতে দাঁতে লাগে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত শয়ের উচ্ছ্বাস উক্তি, উমা কি চমৎকার, কি আশ্চর্য, কি সুন্দর, কেবলই আমাকে ঠেলে আর বলে দেখো দেখো, কি করি, যা দেখায় তা দেখতেই হয়, কখনো বা গাছ, কখনো বা মেঘ, কখনো বা একটা দুর্জয় খাঁদা নাকাওয়ালি পাহাড়ি মেয়ে, কখনো বা এমন কত কি যা দেখতে না দেখতেই গাড়ি চলে যাচ্ছে এবং স দুঃখ করছে যে র দেখতে পেল না। গাড়ি চলতে লাগলো, ক্রমে ঠান্ডা, তারপরে মেঘ, তারপরে সর্দি, তারপরে হাঁচি, তারপরে শাল, কম্বল, বালাপোষ, মোটা মোজা, পা কনকন, হাত ঠান্ডা, মুখ নীল, গলা ভার, আর ঠিক তারপরেই দার্জিলিং। 1887 খ্রিস্টাব্দে দার্জিলিং নিয়ে ছিন্নপত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এমনটাই লিখেছিলেন। আরেকটি গল্প 1965 সালে সত্যজিৎ রায়ের কলমে ফেলুদার গোয়েন্দাগিরিতে। ভাবাই যায় না এই গদ্যের জন্ম আজ থেকে প্রায় 100-150 বছর আগে, অথবা এই ধর, আজ তো আমি মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিক? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোতে একটা। আরে বাস, কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাঙালটা রোদে ঝলসেছে, ডান ধারেরটা ঝলসায়নি, এইমাত্র ওই বেঞ্চগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাগালে পড়ে। ইনক্রেডিবল। সত্যজিৎ রায় ফেলুদার গোয়েন্দাগিরিতে দার্জিলিং নিয়ে 1965 সালে এমন কথা লিখেছিলেন। আসলে দার্জিলিং বলতে প্রথমেই মনে পড়ে একটা গড়িয়ে যেতে থাকা গাড়ির কথা, সিপিয়া রঙের চোবানো, কুয়াশায় ঝাপসা হয়ে যাওয়া স্মৃতি। স্মৃতিটা বিপজ্জনক, গাড়িটা ল্যান্ড রোভার।

হ্যাঁ, সেই গাড়িটার কথা বলছিলাম, গাড়িটা ল্যান্ড রোভার। এই গাড়িটাকে সমতলে আর কোথাও চলতে দেখিনি। ভোর রাত্রিরে উঠে সেই অদ্ভুত দর্শন গাড়িটাতে আমরা চলেছি টাইগার হিল। অনেক বছর পরে ল্যান্ড আর রোভার শব্দ দুটোকে আলাদা করে চিনেছিলাম। সেই ভোর রাত্রিরে সরু এব্রুথেব্রু রাস্তাটায় আচমকা আমাদের গাড়িটা গেল থমকে। তারপর ইঞ্জিনের গোঁ গোঁ আওয়াজ, ধুলুর মধ্যে চাকার ক্রমাগত পাক খাওয়া, আর একটু একটু করে গাড়িটার পেছন দিকে গড়াতে থাকার মধ্যে ড্রাইভারের আর্তনাদ, ব্রেক ফেল হো গয়া, উতার যাইয়ে। বাবা আর মেসোমশাই লাফ দিয়ে নেমে পড়লেন। আমিও লাফ দিতে চেয়েছিলাম, কিন্তু মা আমার বুকের মধ্যে জাপটে ধরে রইলেন। এটুকু মনে আছে, চারদিকে থাকা লোকজন অন্য ড্রাইভাররা এসে গাড়িটাকে পেছন থেকে ঠেলে ধরল। আমরা কোনো রকমে নেমে এলাম, ভাগ্যিস না হলে লেখাটা আর হতো না। এই ঘটনা 1974-এর। তারপর অন্তত 12-25 গিয়েছি দার্জিলিংয়ে, কখনো একই বছরে দুবার। যারা বলেন দার্জিলিং আমাদের দেখা অথবা ওখানে আর কী বা দেখার আছে, আমি তাদের সঙ্গে সঙ্গে মনে করে দেই। কেন, সে কথা বলতেই তো এই লেখা। আমাদের পরের দার্জিলিং যাওয়া কিন্তু শুরু হয় আগেরবার নেমে আসার সময়ই। কথাগুলো যার, তিনি বিখ্যাত লেখক কৈশিক লাহিরির। আমরা আজ কৈশিক লাহিরির কলমে বা কথায় বা

আর কাঞ্চন জহঙ্গা সব মিলিয়ে মাথার মধ্যে দলা পাকাতে থাকে একটা বিমূর্ত সুখ। আর আমরা আবার দার্জিলিং যাওয়ার ফিকির খুঁজি, সেই ফিকিরে এসে মেশে ঘরোয়া অথচ ঘোরালো বিতর্ক, একটা নয় দুটো নয় তিনটে নয় চার চারখানা, পাহাড়ি ঝর্ণার মতো তাদের তেজ। যেমন এক নম্বর, প্লেনে যাব না ট্রেনে যাব, না প্লেনে যাব না ট্রেনে, এই বিতর্কে আজ পর্যন্ত কেউ জেতেনি। তার উপর আবার দলবদলের ব্যাপারটাও আছে, যে আজ এনজিপির সাপোর্টার সেই কাল ডিগবাজি খেয়ে বাগডোগরার দলে নাম লেখা, আবার উল্টোটাও হয় হরবাকাত। আবার শুধু ট্রেন বললেই তো আর হবে না, ট্রেন মানে কোন ট্রেন, পদাতিক না কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা নাকি তিস্তা তোর্ষা, উত্তরবঙ্গ অথবা বন্দে ভারত নাকি সেই দার্জিলিং মেল। দার্জিলিং মেল, অদ্ভুত দুটি শব্দ, মাথার মধ্যে নিঃশব্দে ডানা ঝাপটায় পড়িয়ে যাই স্মৃতির ঝাঁক। চা বাগানের মধ্যে টিনের চালের উপর সারা রাত বৃষ্টির শব্দ দিয়ে ঘেরা আমার বালকবেলা, সেখানে স্নেহ মানে কাঁসার থালায় উষ্ণ সাদা হাতে একটু ঘি, বাটি ভরা লাল পায়েস, নারকেলের সাদা তক্তি, স্বপ্ন মানে আকাশে প্রাচীন শেট্রির প্রশাখা বিস্তার, আর দিগন্ত মানে বুকে ধস চেপে রাখা নীল ভুটান পাহাড়। আমাকে সেই রূপকথার দেশে নিয়ে যেত 43 আপ 44 ডাউন, তাই কোনোদিনও এই 43 আপ বা 43 ডাউনকে পছন্দ করতে পারিনি। তবে এখানেই শেষ নয়, এরপর আরও একটা বিতর্ক আছে, ট্রেনে লুচি আর আলু ফুলকপি সাদা তরকারি নাকি লুচি মাংস, এই সমস্ত চিরন্তন তর্কযুদ্ধের সন্ধি প্রস্তাবের মধ্যেই আবার গজাতে থাকে আমাদের পুনরায় দার্জিলিং পদার্পণের ফন্দি।

মেঘ, কুয়াশা, রোদ, বৃষ্টি, কনিফার, রোডোডেনড্রন, অর্কিড, ওক, ম্যাগনোলিয়া, মস, ফার্ন, চা, ঘোড়ার গায়ের গন্ধ।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছেঘুরি অনুষ্ঠানে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ট্রেনের খাবার নিয়ে তো তর্কাতর্কি আছেই, তারপর সেই তর্কাতর্কির শেষে শিলিগুড়ি থেকে কোন পথে পাহাড়ে উঠব সেটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়ে যায়। শিলিগুড়ির মাটিগাড়া বা খাপরাইল হয়ে রোহিণী কাশিং হয়ে যাব, নাকি সেই শুকনা রংটং তিনধরিয়া ধরে হিলকার্ট রোড দিয়ে, নাকি সেই শালুগাড়া বা মহানন্দ অভয়ারণ্যের ঘন জঙ্গলের মধ্য দিয়ে সেবক তিস্তাবাজার পেশক হয়ে, অথবা পাংখাবাড়ির হেয়ার পিন পেরিয়ে। বিতর্ক অবশ্য এখানেই পিছু ছাড়বে না, যেমন দার্জিলিং ওঠার সময় স্টপ ওভার কোথায় হবে, কাশিয়াংয়ের ট্যুরিস্ট লজের মোমো, নাকি আরেকটু এগিয়ে মার্গারেটস ডেকের কফি। যাই হোক, দার্জিলিং ঠিক কোথায়, কলকাতা থেকে কত দূরে বা সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উঁচু, সেসব তো আমরা স্কুলেই পড়ে ফেলেছি, তাই আর সেসব বলছি না। বলছি একটু অন্য দার্জিলিংয়ের কথা। দার্জিলিংয়ের হৃৎপিণ্ড হল চৌরাস্তা, অথবা তাকে ঘিরে থাকা মল রোড। ভিক্টোরিয়া যুগের স্থাপত্য, স্কটিশ আভিজাত্য এবং হিমালয়ের আদিম সংস্কৃতি মিশে আছে এই জায়গার প্রতিটি পাথরে, কংক্রিটে, ঘাসে। 1835 সালে ব্রিটিশরা যখন দার্জিলিং অধিগ্রহণ করে, তখন মল অঞ্চলটি ছিল মূলত ঘন বন। স্কটল্যান্ডের রয়্যাল মাইল চড়াই পেরিয়ে এডিনবরা দুর্গে পৌঁছনোর প্রাচীন পাথুরে রাস্তার সঙ্গে দার্জিলিংয়ের ক্যাভেন্ডার্সের মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রাস্তার আশ্চর্য মিল। চৌরাস্তায় কোনো মোটরগাড়ি আসতে পারে না। 19 শতকে স্কটিশ, আইরিশ, ইংরেজ চা বাগান মালিকদের জন্য একটি বোর্ডিং হাউস ছিল চৌরাস্তার উপরে। আবার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তৈরির সময় ইঞ্জিনিয়ারদের একটি ক্লাব করা হয় এখানে। 1939 সালে একটি পূর্ণাঙ্গ হোটেলে রূপান্তরিত হয়, সেটাই ঐতিহাসিক উইনমেয়ার হোটেল। দ্য এলগিনের ঐতিহ্য শোনার মতো। 1887 সালে নির্মিত এই হোটেলটি একসময় কোচবিহারের মহারাজার গ্রীষ্মকালীন আবাস ছিল।

দার্জিলিং গেছি অথচ গ্লেনারিজ যাইনি এমনটা কখনো হয়নি। 1885 সালে ভাদু নামে জনৈক ইতালিয়ানের কনফেকশনারি করেন, পরে অস্ট্রিয়া হাঙ্গেরীয় নাগরিক অ্যাডলফ প্লিভার এর অংশীদার হন এবং এটি ভাদো অ্যান্ড প্লিভা নামে পরিচিত হয়। পরে এটি এডওয়ার্ডস পরিবার দোকানটি কিনে নাম দেয় গ্লেনারিজ। এখানকার বেকারি এবং কেক বিশ্ববিখ্যাত, বেকারি রেস্তোরাঁ এবং পাব, তিনতলার এই কাঠামোটি আজ একই রকম আছে। এডওয়ার্ড ক্যাভেন্ডার নামে একজন ব্রিটিশ ডেয়ারি বিশেষজ্ঞ 1911 সালে ক্যাভেন্ডার্স শুরু করেছিলেন।

এখানকার হট চকলেট এবং সসেজ বেকন এগ প্ল্যাটার দার্জিলিং সফরের এক অবিচ্ছেদ্য অংশ। এর খোলা ছাদে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করা এক পরম প্রাপ্তি। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবির শুটিংও এখানেই হয়েছিল। আজকের প্রজন্মের মনে পড়তেই পারে রণবীর কাপুরের বরফির কথা। এছাড়া অক্সফোর্ডে বইয়ের দোকান, হাবিব মল্লিক কিউরিও শপ, দাস স্টুডিও সাদা কালো ছবি, গোল্ডেন টিপসের চা, এগুলোর কথা না বললেই নয়। তবে দার্জিলিং মানে কিন্তু সাইট সিইংয়ের 5.7 পয়েন্ট না, এর বাইরেও কিছু জায়গা আছে যেগুলো সচরাচর যাওয়া হয় না। এই জায়গাগুলোতেই লুকিয়ে আছে পাহাড়ের রানী, দার্জিলিংয়ের হৃদয়। আমি প্রথমেই আসছি রায় ভিলার কথা। এই বাড়িটি স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার স্মৃতি বিজড়িত। বাড়িটি প্রায় 115 বছরের পুরনো এবং এর নামকরণ করা হয়েছিল মূল মালিক ডাক্তার দ্বারকানাথ রায়ের নামানুসারে। ডক্টর রায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ পি কে রায়ের ভাই এবং আচার্য জগদীশচন্দ্র বসুর ভাইরা ভাই। তিনি এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। এখানকার মনোরম আবহাওয়া এবং শান্ত পরিবেশের কারণে তিনি গ্রীষ্মকালে এখানে সময় কাটাতে পছন্দ করতেন। যখন ভগিনী নিবেদিতার স্বাস্থ্যের অবনতি ঘটে তখন আচার্য জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রী লেডি অবলাবিশু তাকে এই বাড়িতে আসার এসে থাকার আমন্ত্রণ জানান। 1903 থেকে 1911 সালের মধ্যে নিবেদিতা মোট 7 বার দার্জিলিং সফর করেছিলেন এবং বিভিন্ন দফায় সেখানে প্রায় 242 দিন অতিবাহিত করেন। 1911 সালের 13ই অক্টোবর নিবেদিতা এই ভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জীবনের শেষ মুহূর্তের কথাগুলো ছিল, নৌকা ডুবছে কিন্তু আমি সূর্যোদয় দেখতে পাচ্ছি। 1911 সালে নিবেদিতার মৃত্যুর পর জগদীশচন্দ্র বসু এবং অবলাবসু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক নীলরতন সরকার এবং এক তরুণ। তিনি পরবর্তীকালের বিশ্বখ্যাত কৃষিবিজ্ঞানী, ভারতের সবুজ বিপ্লবের জনক পদ্মভূষণ ডক্টর বশিষ্ঠর সেন। বর্তমান ভবনটি রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে ভগিনী নিবেদিতার একটি ছোট মিউজিয়াম আছে। সেখানে তার ব্যবহৃত টেবিল, চেয়ার, টাইপরাইটার এবং দেওয়াল ঘড়ির মতো ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষিত আছে।

রায়ভিলার পর আরেকটি জায়গার কথা বলবো, দ্য স্টেপ অ্যাসাইড। দার্জিলিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হেরিটেজ ভবন, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। মল রোড বা চৌরাস্তা থেকে ভানুভক্ত সরণি ধরে মিনিট দশেকের হাঁটা পথে রাস্তার বাঁ পাশে এই শান্ত ও নিরিবিলি বাড়িটি অবস্থিত। এখানে 1925 সালে 16 জন মহান দেশপ্রেমিক এবং স্বরাজ দলের প্রতিষ্ঠাতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাড়িটি মূলত ছিল বিখ্যাত চিকিৎসক স্যার নীলরতন সরকারের। চিত্তরঞ্জন দাস চার চিকিৎসার জন্য এবং বিশ্রামের উদ্দেশ্যে এই বাড়িটি নীলরতন বাবুর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। চিত্তরঞ্জন দাস যখন এই বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন, তখন মহাত্মা গান্ধী তাকে দেখতে আসেন। 1925 সালের জুন মাসের সেই দিনগুলোতে গান্ধীজি এই স্টেপ অ্যাসাইডে দেশবন্ধুর সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা করেন। এখানে দেশবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল এবং আলমারি সযত্নে রাখা আছে। তার মৃত্যুর সময় যে ঘরটিতে তিনি ছিলেন সেটি এবং তার ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিসপত্র, যেমন ডায়েরি বা চিঠিপত্র, এখানে প্রদর্শিত হয়। চা বাগান এবং হেরিটেজ বাংলো, সবুজের উত্তরাধিকার, দার্জিলিংয়ের আসল আত্মা লুকিয়ে আছে তার পাহাড়ের গায়ে ধাপে ধাপে বিছিয়ে রাখা চা বাগানগুলোতে। আর সেই আভিজাত্যের শিকরে রয়েছে সাহেবী আমলের প্ল্যান্টার্স বাংলো বা হেরিটেজ রিট্রিটগুলি। এর মধ্যে একটি হল গিং। আসছি আমি গিংয়ের কথায়।

হ্যাঁ, প্ল্যান্টার্স বাংলো বা হেরিটেজ রিট্রিটগুলির মধ্যে একটি হল গিং। উত্তর দার্জিলিংয়ের লেবং উপত্যকা শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরত্বে দার্জিলিংয়ের সবথেকে পুরনো এবং ঐতিহ্যবাহী চা বাগানগুলোর মধ্যে অন্যতম গিং। দার্জিলিং থেকে গাড়ি করে পৌঁছতে প্রায় 45 মিনিট সময় লাগে। এই অঞ্চলটি কিন্তু দার্জিলিং থেকে বেশ খানিকটা নিচে, প্রায় 3,000 থেকে 5,000 ফুট উচ্চতায় অবস্থিত। এর ফলে এখানকার আবহাওয়া দার্জিলিং শহরের তুলনায় কিছুটা আরামদায়ক এবং নাতিশীতোষ্ণ। 1864 সালে প্রতিষ্ঠিত এই বাগানটি তার হেরিটেজ বাংলো এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।

গিং শব্দটি এসেছে তিব্বতি শব্দ থেকে, যার অর্থ প্রসারিত সমতল ভূমি। বাংলোটি ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন, যা আজও পর্যটকদের সেই ব্রিটিশ আমলের রাজকীয় অভিজ্ঞতার স্বাদ দেয়। বর্তমানে এটি একটি বিলাসবহুল হোমস্টে। বাংলোর বাগান থেকে কাঞ্চনজঙ্ঘার প্যানারোমিক ভিউ পাওয়া যায়। পর্যটকরা এখানে চা তৈরির প্রক্রিয়া সরাসরি দেখতে পারেন এবং টি টেস্টিং সেশনে অংশ নিতে পারেন। ঘরের মেঝেতে পুরনো আমলের কাঠের কাজ। গিং হেরিটেজ ফার্ম হাউস বা বাংলোয় থাকার জন্য সরাসরি তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা সবচেয়ে নিরাপদ, যেহেতু এটি একটি প্রিমিয়াম হেরিটেজ প্রপার্টি এবং এখন ঘরের সংখ্যা সীমিত, তাই অন্তত দু তিন মাস আগে বুক করে রাখা ভালো, বিশেষ করে সেটা যদি ছুটির মরশুম হয়। রাতে থাকতেই হবে, তার কোনো মানে নেই। আগে থেকে লাঞ্চ বুক করা থাকলে দার্জিলিং থেকে গিয়ে গিং টি হাউসে চমৎকার একটা বেলা কাটিয়ে ফিরে আসাও যায়। এখানে আপনারা মেল করতে পারেন stay@gingteahouse.com, এখানে মেল করতে পারেন বা ওয়েবসাইট gingteahouse.com gingteahouse.com ginghouse.com, এখানে যদি আপনারা আগে থেকেই মেল করেন বা ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডিটেলস জেনে মেল করেন, তাহলে কিন্তু আপনারা একটা দারুণ সময় কাটিয়ে আসতে পারেন।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ ইচ্ছে করি অনুষ্ঠানে ছিলাম, দার্জিলিং সফরের খুঁটিনাটি নিয়ে কথা বলছিলাম। তবে দার্জিলিং সফর কিন্তু এত সহজে শেষ হওয়া নয়, আগামী অনুষ্ঠানে আমরা দার্জিলিং নিয়ে আরও বিস্তারিত আপনাদের জানাব। কিছুক্ষণের মধ্যে আমরা এখন চলে যাচ্ছি দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত, প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর কক্সবাজার সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ শুনতে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডার

0: আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। অনূর্ধ্ব ১৮ পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ আরো শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद में होने जा रही इस पहली वर्ल्ड योगासन चैंपियनशिप की बहुत बड़ी भूमिका होगी।
0: विश्वजुड़े योग प्रेमी और क्रीड़ाविदरा इस प्रतियोगिता अंश निच्छेन। पांच दिन ने रही प्रतियोगिता मार्किन युक्तराष्ट्र सह 60 देश से 400 बेसि अंशग्रहणकारी अंश नेबेन। विश्व योगासन अनुष्ठान लक्ष्य सारा विश्व योग और सुस्थता सम्पर्के सचेतनता छड़े देवार पाशापाशी विश्वव्यापी विभिन्न क्रीड़ा प्रतियोगिताय যোগ কে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডেন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
2: Venezuela is possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
3: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্সঅ্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুমারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরো বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি।

0: নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
1: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, small hydro, pump storage, all put together.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
2: West Bengal Legislative Assembly आज देवा में जुड़ना मैं मानता हूं कि ऐतिहासिक है। मैं वेस्ट बंगाल के माननीय स्पीकर रतिंद्र बोस जी को और उनके टीम को मैं बधाई देता हूं। नेशनल ई विधान एप्लीकेशन प्लेटफॉर्म में जुड़ने से अब पश्चिम बंगाल असेंबली और देश का जितना असेंबलीज है, जितना विधानसभाएं है, हमारा पार्लियामेंट, हम सब एक प्लेटफॉर्म में आ गए हैं।
0: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পের সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
3: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা টু আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকা প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোকসেবা আয়োগ ইউপিএসসি পরীক্ষায় স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থা প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমী বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকে মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এমআর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচেই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও সবিতা দেববর্মা তিনি নি ককতমা বোবাগরকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল বেনেজুয়েলানি বার্জামানজাক রাষ্ট্রবক্রক দেলস চিপ রড্রিগেস বাইক

চট্টগ্রাম সালাইমাও আচুকলাই খেয়া কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা মোদী হাপাংনি চেতনবাই সালচি সালকা আঞ্চায় তংহালক হামিয়ানি জরা পাই তাবু হামক্রাইনি কেন্দ্র অনলিবা চাখা কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নৌকা সালাইনি হাস্তে বেড়াইমাও ফাইখা হাস্তেওত সহক বার্ণ সামুঙ্গ ফুনাঙ্গই তাং সামুং বাংগ্রনা নিতাই ফুরংমুঙ্গ হামক্রাই খ্লাইনানি হাপাং কক রাজাখনে শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল বেনেজুয়েলানি বার্জা মানজেক রাষ্ট্রবক্রক দেল সি রদ্রিগেস বাই ককলাম সালাইমাও আজুক লাখা ককলাম সালাইমাও খক থক বানিয়া রাংবক সিনলাইমং শাক হাম সেপ্তাই অটোমোবাইল নখবই জুদা জুদা বাবায় চুবাচুনি লাম বাংরানা নাহারি ককলাম অংখা ককলাম সালাইমা ইয়াগুলো নাইখুংনি সালগা বেদেকনি তাঁকরা রুদ্রেন্দু টেন্ডন শাখা হাকতনি কতর থক তংমা হাকতর বেনেজুয়েলা বাই থক মানজু লাইমং হালকরা খ্লাইনানি শাখা ফানবকসিনকা খরক নই অজানি বিশিং আমচাইতাই হায়ুং বেরেমনি কক্ন তুই ব ককলাম অংখাতাই গ্লোবাল সাউথনি বাকে বখাক নইনি হালকনতাই ব কুথু খ্লাইনা ও ফানবকসিনী কক অংখা কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা মোদী হাপাংনি চেতনবাই সালচি সালকা আমচায় তংহালক হামিয়ানি জরা পাই দাবু হামক্রাইনি কেন্দ্র অঙ্গিবা চাখা শিলংগ ফিল্ডস নিচি থাম সালচি সালকা পরিষদনি কুথুমলাইমাও মানজাগৈ ব শাখা এন ই সি টাবুক আমচাইনি হামক্রাইতাই লুকু রকনি খাকামা সুপুং নাও নাংমা বার্জা ইয়াসাগি দঙ্গ সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শাখা সালচি সালকা আমচাই নতাইব ফানক্রাক তাই হামক্রাই খ্লাইনাও বেবাক অজারক থানশাকে সামুং তাঙ্গি দঙ্গ পান্ডামানজাখা মেঘালয়নি হাস্তেফা সি এইচ বিজয় শঙ্কর মন্ত্রী অক্রা কনরাড কে সাংমা দুনার মন্ত্রী ইয়াকচু সুকান্ত মজুমদার কেন্দ্রনী স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন তাই দুনার নাইখুংনি টাংরা সঞ্জয় জাজু আপন কারিব সালচি সালকা আমচাইনি কাইজার হাস্তেনি হাস্তেফা তাই মন্ত্রী অক্রাসং মানজাখা কেন্দ্রনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নৌকা সালাইনি হাস্তে বেড়াইমাও ফাইকা মেঘালয়নি শিলংগ এন ই সি পান্ডা মানজাকমাইয়াগুলো সানজাও আগরতলাও ফাইকা আগরতলা এম বি পি বীরখুংখলাও মূসাং সাহন লামসকা হাস্তিনী মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আরও মানজাখা এম পি রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার হাস্তিনী সচিব অক্রা জে কে সিনহা পুলিশনি দাগিফাং অক্রা অনুরাগ নখবই ভারতনি সেঙ্ক্রাক বাহিনী তাই বি এস এফ নি দাগিফাং সং আবুনি ইয়াগুলো ব বীরখুংখলা নিশিমি সালবাগন বি এস এফ সদর নাইখুঙ্গ থাঙ্কা পুলিশ সদর নাইখুংনি খাক্তি সাজাক্কা খানাফুঙ্গ উদয়পুর মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মান্দব মোটাইডেনা থাঙ্গাই কেন্দ্রনী মন্ত্রী অমিত শাহ আবনিয়াগুলো আগরতলানি কচাম রাজভবন নখলাও পুষ্পবন্ত পেলেশ হা মতাই রুমা পান্ডা মানজাগান দিবর লঙ্কামুরা আড়ি আমসাই বেড়াইনাও থাঙ্গান আরও বি এস এফ নি জওয়ানরক বাই ককলাম সালাইন আবনিয়াগুলো মোচাংসহ সালবাগানি বি এস এফ সদর নাইখুঙ্গ কুচুক বেরামনি ককলাম সালাইমাও মানজাগান আরও মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শশীব অক্রা পুলিশ নি দাগিফাং অক্রা বি এস এফ নি আই জি এন নখবই কুচুক আচুক থাইনি আদংরক মানজাকনা কক্তঙ্গ মন্ত্রীকরা নরেন্দ্র মোদী খুনা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খানা গুজরাটাই দমন বেড়াইমাও থাঙ্গানো মন্ত্রীবক্রক সুরাত খক চিচার সাইচার আর যা গোবাং রাংনি জুদা জুদা হামক্রাই গেনাং তাংবতাংনি হলং থংকায়েন তাই চেঙ্গিরিউই বসংনি বখাগো ইয়াফারেন আবন কারিব মোচাং মোদী গুজরাট কাইনিরা থুয়াম গনাং কতাল ই এস আই শাখাম নগ্ন চেঙ্গিরওয়ান সানজাও মন্ত্রীবক্রক দমন সগৈমা ইয়াগুলো বেগবাগৈ খক নৈ সাই চুকুরাস নিজি রেজাক রাংনি হামক্রাই গনাং তাংবতাংন চেঙ্গিরওয়ান শাখাম বীরখুং থাংলাইশু বেড়াইখিরি তাংবেখেপ মানজুমুং সেপ্তাই লুকু হামক্রাই রুকজাক নখবই জুদা জুদা বাবয়া অ তাংবতাংর মুখ থাঙ্গ চাসার জাগান হাস্তেওত সহকবার অংথতক ন সামুঙ্গ ফুনাঙ্গই তাং সামুং বাংরানানি তাই ফুরংমুঙ্গ হামক্রাই খ্লাইনানি হাপাং কক রেজাখানি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি জিরানিয়া বখাকসে চম্পক নগরনি কলা বাগান আমচায় স্টেট সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট বেড়াই নাই ব অকন শাখা বেড়াইমাও জড়াও মন্ত্রী মথানি তাবুকনি তংহালক থিনাংনি অংথতক তাই হামক্রাইনি জুদা জুদা বখাগ কৃংজাক আদংরক বাই সুবাই শুক্রবৈ ককলাম সালাইকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায়ু আকাশবাণী কক্তমানী আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপস টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআই

এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা আতাই মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি উনকোটি হাংকার ফটিগ্রায় বিধানসভা কেন্দ্র নিয়ে জগন্নাথপুর তাই ফটিগ্রায় হাতি বেড়াই নাইখ্যা বেড়াইমা জরা বিনি লগি টংখা ক্রংজাক আমসাইনি লুকু আদং হাফাংনি অফিসার তাই ইঞ্জিনিয়ারক বেড়াইনাইমা ও ইয়াগুলো মন্ত্রী মজাং দাস শাখা হাতিন হামক্রাই কতাল শেপ বাই মানজুজাক লুকু হামক্রাই রিগজাক লাইটিশান হাফাংনি বখাক্তে শাকথার মুং নাহার জাক্ষা খনাহায়ুং টংখরশাল আপন রুগী তিনি আগরতলানী হদা সংসানায় মথানি যোগালিমা বাই ওয়াক ফর ইয়র প্লানেট টংখর ন রমৈ নারকানী বাকি হিমবত ক্লাইজাখা আগরতলা নুয়ুংমা লামপ্রাণী সিমি চেঙ্গৈ জুদা জুদা লামাও হিমবত ক্লাইজাখা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার শাখা আগরতলা আউলিন সরাই সরাই নাইথকতাই কতাল থাই সাম তিসানান নাহারৈ পুর নাইখ্রাইনি হামক্রাই রেগজাক সামুং শাকথারৈ তাংজাগৈ তঙ্গ তিনি পুর নাইখ্রাইনি চিদক নম্বর ওয়ার্ড বেড়াই নাইমা পাই ককতুমা থুমনাই রক্ন অকক্ন শাখা ব শাখা আগরতলা আউলিনি জুদা জুদা লামা রেকংগ টংমা আওয়াইমুং রক্ন দায়টি নরৈ রেজাগান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিডকনি ক্রিকেট বাতাইলাইমা তিনি নিশিমি চেংজাখা ওয়াতৈনি বাকি মথাকজাক টংমানী তিনি কাইথাম থংমুং অংখা নরসিংগড়নি টিআইটি থংখলাও আগরতলা কোচিং সেন্টার রান বাচিবা বাই জিবি প্লে সেন্টার ন এমবিবি স্টেডিয়ামও এগিয়ে চলো সঙ্গ রান ছাড়া থামচি থাম বাই নিউ প্লে সেন্টার ন তাই নরসিংগড়নি পিটিএ থংখলানো মুচুক মোচা ক্লাব উইকেট কাইচার বাই চাম্পামুড়া কোচিং সেন্টার ন মেচেনখা ভারতনি নবার দুইবার বেদেক শাখা বিস্কাং দামনৈ চিব্রিনি বিশিং সালগ্রা সালথাংনি নবার কেরালাম তামিলনাডু তাই কর্ণাটক আমচায় কবাং ওয়াতৈ ওয়াইমানো হনৈ হজাক মংরেখা নবার দুইবার নাইখং বিস্কাং সালনৈ সালথামনি বিশিং সালগ্রা সালথাম নকবার গোয়া মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তাই সালচি সালকা আমচায় হাফায়েন ইয়াং অতালনি চি সালমারিনি বিশিং ত্রিপুরা মণিপুর মিজোরাম তাই নাগাল্যান্ড কবাংখে ওয়াতৈ ওয়াওয়ানো হনৈ শাখা ককতুমা ফাইনানি সিকাং ককতুমা বুবা রক তৈবাসা সাফিরো মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিনি দিল্লি কতাল ভেনেজুয়েলানি বার্জা মঞ্জাক রাষ্ট্রবক্রক ডেলসি রড্রিগেস বাই ককলাম সালাইমাও আচুক লাইখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা মোদী হাফাংনি চেতন বাই সালসি সালকা আমচায় তংহালক হামিয়ানি জরা পাই তাবু খামক্রাইনি কেন্দ্র উঙ্গি বাচাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নৌকা সালাইনি হাস্তে বেড়াইমাও ফাইখা হাস্তেও তশ হুকবার ন সামুঙ্গ ফুনাঙ্গৈ তাং সামুং বাংগ্রানি তাই ফুরংমুঙ্গ হামক্রাই খ্লাইনানি হাফাং কক রেজাকনি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা ককতুমা তিনি বাকে অরণ্য পাইখা উল্লি ককতুমা আওয়াই অঙ্গানি খনা ফুং দামসনি সতী ব্রিচিও

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026 মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে এবং এই অঞ্চলকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সম্ভাবনার কেন্দ্রে রূপান্তরিত করেছে। শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন যে এনইসি উত্তর পূর্বাঞ্চলের জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কৃতির প্রসারের পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনা একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও আজ এনইসির বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল গড়ার সংকল্পে সবাই ঐক্যবদ্ধ। বৈঠকে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ আজ এনইসির বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলায় এমবিবি বিমানবন্দরে শ্রী শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ সহ ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আগামীকাল সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দেবেন। এরপর আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল পাঁচতারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন তিনি। সেখানেই বিএসএফ এর জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আধিকারিকরা, আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাত শর্মা আজ জানিয়েছেন, সারা দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, গত তিন দিনে 1,50,00,000 এলপিজি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 1,43,00,000 সিলিন্ডার সফলভাবে সরবরাহ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন জগন্নাথপুর ও ফটিকরাই বাজার দুটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও প্রকৌশলীরা। পরিদর্শন শেষে মন্ত্রী শ্রী দাস জানান, বাজারগুলোকে উন্নত, আধুনিক ও জনবান্ধব করে তুলতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারগুলিতে ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। উদয়পুর মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর এক মহড়া অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানিয়েছেন, এই মহড়ায় ছিল এয়ার স্ট্রাইক ও বোমা বিস্ফোরণের কারণে বিপর্যয়ের পরিস্থিতি হলে কিভাবে দুর্গতদের উদ্ধার করা হবে সে বিষয়ে নানা প্রক্রিয়া প্রদর্শনের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা। এই মহড়াতে আপদা মিত্র, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, আরক্ষা দপ্তরের কর্মীরা অংশ নিয়েছেন। ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 33তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলায় সিআইটিইউর রাজ্য কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরে 32 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পুর নিগমের উন্নয়নমূলক কাজকর্ম জোর কদমে চলছে। আজ পুর নিগমের 16 নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। তিনি জানান, আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে সব ধরনের বিজ্ঞাপন খুব শীঘ্রই সরিয়ে ফেলা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এ পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, এটি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রযুক্তি নির্ভর জনসেবা, তৃণমূল স্তরে উদ্ভাবনী উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলার ক্ষেত্রে বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের এই জাতীয় স্বীকৃতি রাজ্যের জন্য এক অসাধারণ।

অর্জন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ নতুন দিল্লিতে দেশের প্রথম যাত্রীবাহী ফ্লেক্স ফুয়েল গাড়ির যাত্রার সূচনা করেছেন। ফ্লেক্স ফুয়েল গাড়িতে জ্বালানি হিসেবে 20% ইথানল ও 80% পেট্রোলের মিশ্রণ যেমন ব্যবহার করা যাবে, পাশাপাশি সম্পূর্ণ ইথানল দিয়েও এই গাড়ি চলবে। শ্রী পুরী বলেন, এর মধ্য দিয়ে ভারতের জ্বালানি ব্যবহারের এক নতুন যুগের সূচনা হল। যদি নতুন দুই এবং চার চাকার গাড়িগুলির 50% ফ্লেক্স ফুয়েল ব্যবস্থাপনায় চলে, তাহলে আরও 311.80 কোটি ইথানলের প্রয়োজন হবে। এর ফলে কৃষকরাও 12,403 কোটি টাকা অতিরিক্ত আয় করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়িও উপস্থিত ছিলেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, রাজ্যের রেশম চাষ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রশিক্ষণের মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আজ জিরানিয়া মহকুমার চম্পকনগর স্থিত কলাবাগান এলাকার স্টেট সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন করে তিনি এই কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস, এ উপলক্ষে আজ আগরতলায় অর্পণ সামাজিক সংস্থার উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মেরা যুব ভারত বা মাই ভারত এক সপ্তাহে সর্বাধিক সংখ্যক ব্যবহারকারীর অনলাইন কুইজে অংশগ্রহণের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি অর্জন করেছে। এই কুইজে 390,000-এরও বেশি অংশগ্রহণকারী সম্পূর্ণভাবে অংশ নেন। আজ নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এই স্বীকৃতির শংসাপত্র গ্রহণ করেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে ফের শুরু হয়েছে। বৃষ্টির জন্য আসর সাময়িক বন্ধ ছিল, আজ আসরের তিনটি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় আগরতলা কোচিং সেন্টার 55 রানে, জিবি প্লে সেন্টারকে এমবিপি স্টেডিয়ামে এগিয়ে চলে সংখ্য 133 রানে, নিউ প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে মৌচাক ক্লাব 8 উইকেটে চাম্পমুড়া কোচিং সেন্টারকে পরাজিত করে। কেরালামে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরলম, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতার যুগের অবসান ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের রাজ্য সফরে আজ সন্ধ্যায় আগরতলায় এসে পৌঁছেছেন। জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এ মোহনপুর আরটি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কেরলমে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা। এখন ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।
1: প্রিয় ত্রিপুরাবাসী, আগামী 5 তারিখ জুন সমগ্র বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 2026। এই বিশেষ দিনে আমি বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্তরের নাগরিক, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবস আমাদের সামনে এক নতুন অঙ্গীকার।

0: বার্তা নিয়ে এসছে। এই বছরের মূল ভাবনা নির্ধারিত হয়েছে ইন্সপায়ার্ড বাই নেচার, ফর ক্লাইমেট, ফর আ ফিউচার, অর্থাৎ প্রকৃতি ধারা অনুপ্রাণিত জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। সবুজ পাহাড়, নিবিড় অরণ্য আর অনুপম জৈব বৈচিত্র্যের এক অপরূপ লীলাভূমি আমাদের এই পার্বত্য রাজ্য। অনাদিকাল থেকে আমাদের প্রকৃতি তার অকৃপণ ভাণ্ডার উজাড় করে দিয়েছে আমাদের এই পুণ্য ভূমিতে। তবে বর্তমান বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে মারাত্মক বিপর্যয়ের কালো মেঘ ঘনিয়ে আসছে, তার বিরূপ প্রভাব থেকে আমাদের এই রাজ্য আজ মুক্ত নয়। মানব জাতির অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অসচেতনতা, প্রকৃতির উপর ক্রমাগত হস্তক্ষেপের ফলে আমাদের চারপাশের অমূল্য পরিবেশ ও বাস্তুতন্ত্র আজ গভীর সংকটের সম্মুখীন। এই অবস্থাতে আমাদের মূল লক্ষ্য হল প্রকৃতির সেই চিরন্তন ও সহনশীল রূপ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা, জলবায়ু সংকট মোকাবেলায় সুনির্দিষ্ট ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা এবং সর্বোপরি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, দূষণমুক্ত ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এইখানে আমাদের কী হচ্ছে ত্রিপুরায়, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে আমরা বিভিন্ন গাইডলাইন ইস্যু করে থাকি, এবং বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক ইউজেজের উপর আমাদের নিষেধাজ্ঞা আমরা জারি করেছি এবং ভবিষ্যতেও করব, এবং বিভিন্ন প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে আমরা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে পরিবেশ বান্ধব সড়ক নির্মাণের মতো যুগান্তকারী কিন্তু কাজ ত্রিপুরায় হচ্ছে। তবে সরকারের এই দূরদর্শী কল্যাণমুখী প্রয়াস তখনই সর্বাংশে সফল এবং পূর্ণতা পাবে যখন রাজ্যের প্রতিটি নাগরিক ব্যক্তিগত সামাজিক স্তরে সচেতন হয়ে নিজেদের দৈনন্দিন জীবনে পরিবেশ অনুকূল অভ্যাস তথা মিশন লাইফ এর মূল নীতিগুলিকে স্বতঃস্ফূর্তভাবে আপন করে নেবে। এবং আমাদের মনে রাখতে হবে আজকের সচেতনতাই কালকের ভবিষ্যতের সুরক্ষা। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বনভূমিময় পরিচ্ছন্ন শক্তি সাশ্রয়ী এক সবুজ ত্রিপুরা গড়ে তুলব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব এক সুন্দর, সুস্থ ও নিরাপদ পৃথিবী। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন ত্রিপুরা সরকারের পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার একটি বেতার ভাষণ। অনুষ্ঠানটি আকাশবাণী আগরতলা, FM উজ্জয়ন্ত, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনি এবং সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, আমি দেবাশীষ রয়েছি আপনাদের সাথে। আমাদের এখনকার অনুষ্ঠান খেলতে খেলতে। বিশ্বকাপ ফুটবল তো আগামী 11 জুন থেকে শুরু হচ্ছে, তার আগে আমরা বিশ্বকাপ ফুটবল নিয়ে কিছু টুকিটাকি শুনে নিই। কোন কোন মহাতারকাকে শেষবারের মতো এবারের বিশ্বকাপে দেখা যাবে? লিওনেল মেসি, 8 বারের ব্যালন্ডিওর জয়ী আর্জেন্টিনীয় কিংবদন্তি, 4 বছর আগেই জিতেছেন বিশ্বকাপ। 39 বছর বয়সী মেসিকে ফুটবল দুনিয়া এবারই শেষবার বিশ্বকাপে দেখবে। চ্যাম্পিয়ন হলে টানা 2 বার বিশ্বকাপ জিতবেন তিনি। দ্বিতীয় নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা আগেই জানিয়ে দিয়েছে

এটাই তার শেষ বিশ্বকাপ। ইউরো জিতলেও পাঁচটি বিশ্বকাপ খেলে ট্রফি কিন্তু অধরা। শেষ বিশ্বকাপে রোনাল্ডো চমক দেবেন কি না সেটাই দেখার জন্য সারা বিশ্ব কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। তৃতীয় লুকা মদ্রিচ, একটা সময় ব্যালন্ডিওর মানেই যখন মেসি রোনাল্ডো তখন 2018 সালে এই ট্রফি জেতেন ক্রোয়েশিয়ার তারকা মদ্রিচ। সেই বছরের বিশ্বকাপ ফাইনালও খেলে ক্রোয়েশিয়া। এই বিশ্বখ্যাত ফুটবলার এবার শেষবার নামছেন বিশ্বকাপে। চতুর্থ নাম নেইমার জুনিয়র। মেসি বা রোনাল্ডোর তুলনায় বয়স অনেকটাই কম, মাত্র 34, কিন্তু ফিটনেস নিয়ে বরাবর সমস্যায় পড়েছেন ক্যারিয়ারে। কোচ কার্লো আপলত্তি তাকে দলে রেখেছেন অভিজ্ঞতার জন্য। এই বিশ্বকাপ শেষবার ব্রাজিল ভক্তরা নেইমারের পায়ে ম্যাজিক দেখতে চাইছেন। এরপরের নাম ম্যানুয়েল নুয়ের। অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরেছেন 40 বছর বয়সী জার্মান গোলকিপার নুয়ের। তাকে এক নম্বর গোলকিপার হিসেবে ভাবছে জার্মানি, কোনো সন্দেহ নেই। এই শেষবার বিশ্বকাপে গোলপোস্টের নিচে তাকে দেখা যাবে। মোহাম্মদ সালাহা, 2022 সালে কাতার বিশ্বকাপে তার দেশ যোগ্যতা না পাওয়ায় আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা মো সালাহ। কিন্তু তার দেশ মিশর বিশ্বকাপে যোগ্যতা পাওয়ার তিনি অবশ্যই বিশ্বকাপে নামছেন শেষবারের মতো। ভার্জিল ফান ডাইক, বিশ্বখ্যাত ডাচ ডিফেন্ডারের বয়স 34 হলে কি হবে জানিয়ে দিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ। নেদারল্যান্ড টিমের নেতৃত্বে থাকবেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেননি নেদারল্যান্ড। ফান ডাইক কি ইতিহাসে তুলতে পারবেন ডাচদের? স্বপ্ন দেখছে কিন্তু তার দেশ। সন ইউইন মিন, ইতিমধ্যেই টটেনহাম ছেড়ে আমেরিকার মেজর লীগ সকারে খেলছেন দক্ষিণ কোরিয়ার ক্যাপ্টেন ও তারকা সন হিউং মিন। বিশ্বকাপের আগেই বলে দিয়েছেন এটাই আমার শেষ বিশ্বকাপ। কোরিয়ার ফুটবল ভক্তরা সনকে শেষবার বিশ্বকাপে দেখার জন্য মুখিয়ে আছেন। শেষ নামটি কেভিন দে ব্রুইনি, বেলজিয়ামের তারকার বয়স এখন 35, পরের বিশ্বকাপে তার বয়স হবে 39। উইনি মোটেই বিশ্বকাপের আগে অবসরের কথা বলেনি, কিন্তু ধরেই নেওয়া হচ্ছে এবং উনি একান্তে তার প্রিয়জনদের বলেছেন হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ। 9 জন বিশ্ব তারকা এবারে শেষবারের মতো বিশ্বকাপ খেলবেন। নামগুলো আবার বলে দিচ্ছি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, নেইমার জুনিয়র, ম্যানুয়েল নুয়ের, মোহাম্মদ সালাহ, ভার্জিল ফান ডুইক, সান হিউং মিন এবং কেভিন দ্য ব্রুইনি। বিশ্বকাপ জমজমাট হবে এবং এই তারকাদের আমরা অবশ্যই শেষ বিশ্বকাপ বলে তাদের পায়ের ঝলক কিন্তু দেখতে পাবো।

ফিফা বিশ্বকাপে এই অফিসিয়াল ম্যাচ বল হলো ট্রায়োডা, তৈরি করেছে অ্যাডিডাস। তিন দেশের প্রতীক রয়েছে এতে, অর্থাৎ আয়োজক আমেরিকা, কানাডা এবং মেক্সিকোকে সম্মান জানিয়েই এমন নামকরণ। এর অর্থ তিনটি ঢেউ। আমেরিকার লাল, কানাডার নীল এবং মেক্সিকো সবুজ, বলের গায়ে তিন দেশের জাতীয় পতাকার রং এবং প্রতীক। ট্রায়োডা নকশায় মাত্র চারটি প্যানেল রয়েছে যা বলের নিয়ন্ত্রণ এবং ভারসাম্য বাড়াবে। সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, এই বছর যে বিশ্বকাপ ফুটবল হচ্ছে তাতে সেন্সর এবং এআই প্রযুক্তি বলের মধ্যে লাগানো, অর্থাৎ 500 হার্জ মোশন সেন্সর প্রতি সেকেন্ডে 500 বার রিয়েল টাইম ডেটা সংগ্রহ করতে পারে। হ্যান্ডবল অফসাইড থেকে ভিআর প্রযুক্তিকে নির্ভুল করবে এই ট্রায়োডা বল। চার্জিং সিস্টেম চালু রয়েছে, অত্যাধুনিক চিপ থাকার কারণে প্রতিটি ম্যাচ শুরুর আগে এই ফুটবল চার্জ করতে হবে। একবার চার্জে প্রায় 6 ঘন্টা চলবে এই ফুটবল দিয়ে খেলা, এবং ওজন কিন্তু অপরিবর্তিত। মাত্র 14 গ্রাম সেন্সর থাকা সত্ত্বেও বলের স্বাভাবিক ওজন, বাউন্স এবং গতি অপরিবর্তিত থাকবে। সুতরাং এবারের বিশ্বকাপে আমরা মেসি, রোনাল্ডো, এমবাপ্পেদের পাশাপাশি ফুটবলটাকেও কিন্তু দেখব, যে এই ফুটবলের ভেতরে সেন্সর লাগানো আছে। এই ফুটবল গতানুগতিকভাবে পাম্পার দিয়ে পাম্প করতে হবে না, চার্জ দিয়ে পাম্প করতে হবে। এবং এই ফুটবলে তিনটি দেশের জাতীয় পতাকার রং এবং প্রতীক রয়েছে, এবং এই বলের নাম ট্রায়ুন্ডা, যার অর্থ তিনটি ঢেউ। সুতরাং বল নিয়ে তো তথ্য জানলাম, এবার মেসিকে নিয়ে একটু কথা বলতে হয়। আসলে দিন দুয়েক আগেই আর্জেন্টিনার বেস ক্যাম্পে হাজির হয়েছিলেন লিওনেল মেসি। এবার বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করে দিলেন তিনি, তবে দলের সঙ্গে নয়, নিজের মতো করে অনুশীলন করছেন আর্জেন্টিনার কিংবদন্তি। শুধু মেসিই নন, কোচ লিওনেল স্কালোনির দলে আরও কয়েকজন ফুটবলার একইভাবে আলাদা প্র্যাকটিস করছেন। বিশ্বকাপের 3 সপ্তাহ আগে হঠাৎ করে মেসির চোট নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। আসলে ইন্টার মিয়ামির জার্সিতে খেলার সময় ম্যাচের মাঝে মাঠ ছাড়েন তিনি, যার পর তার পেশিতে চোট লেগেছে বলে আশঙ্কা করেন অনুগামীরা। তবে শেষ পর্যন্ত জানা যায় তেমন কোনো সমস্যা নেই মেসি, বরং টানা খেলার ফলে পেশির ক্লান্তিতে ভুগছেন তিনি। তবে বিশ্বকাপের মতো প্রতিযোগিতার আগে দলের সেরা তারকাকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ স্কালোনি, তাই আলাদাভাবে প্র্যাকটিস করানো হচ্ছে মেসিকে। যা খবর পাওয়া যাচ্ছে, হন্ডুরাসের বিরুদ্ধে পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে তাকে ছাড়াই নামবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপে নামার আগে আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা গতবারের চ্যাম্পিয়নদের, সেই ম্যাচে পরিবর্তন হিসেবে নামানো হতে পারে মেসিকে। অবশ্য আলাদাভাবে প্র্যাকটিস একা মেসি করছেন না, তালিকায় নাম আছে এমিলিয়ানো মার্টিনেজ, লিয়ান্দ্রো পারাদেস, গঞ্জালো মন্ট্রিয়াল, নাওয়েল মোলিনা, নিকো গঞ্জালেস, নিকো পাজ এবং থিয়াগো আলান্দার। আসলে ক্লাব ফুটবল থেকে ছোটখাটো চোট নিয়ে জাতীয় শিবিরে এসেছেন তারা। এদের মধ্যে মার্টিনেজ, পারাদেস, মোলিনারা প্রথম দলের গুরুত্বপূর্ণ সদস্য, ফলে তাদের নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না আর্জেন্টিনা। ক্রিশ্চিয়ানো রোমারো এবং জুলিয়ান আলভারেজও চোট নিয়ে জাতীয় শিবিরে এসেছিলেন, তবে তারা ফিট হওয়ার দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন বলে খবর। বিশ্বকাপ গ্রুপ জিতে আজ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডনের সঙ্গে রয়েছে আর্জেন্টিনা। এবার ফুটবল থেকে একটু ক্রিকেটের দিকে আমরা যাবো।

এবার বিশ্বকাপে অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের যে ফুটবল যে বলটা সেটা কিন্তু একটা অন্যতম সেরা একটা তথ্য, কয়েকটি তথ্য এই বল নিয়ে। বলের নাম ট্রাইউডা। 2026

সব জয়ই কি ট্রফি হাতে পাওয়ার নাম, আর সব হারই কি সত্যিই পরাজয়? জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় কোনো প্রতিযোগিতায়, কোনো সম্পর্কে, কোনো স্বপ্নের লড়াইয়ে হেরে যাই, কিন্তু সেই হারেই হয়তো আমাদের কিছু শিখিয়ে দেয়, আরও শক্ত করে তোলে, কিংবা নতুন কোনো পথের সন্ধান দেয়। হয়তো পরীক্ষায় ভালো ফল হয়নি, তবু জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন। হয়তো কোনো সম্পর্ক হারিয়েছেন, কিন্তু খুঁজে পেয়েছেন নিজেকে। হয়তো কোনো সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু পরে বুঝেছেন সেটাই ছিল নতুন শুরুর দরজা। আপনার জীবনেও কি আছে এমন কোনো গল্প যেখানে হেরে গিয়েও শেষ পর্যন্ত জিতেছেন, অথবা এমন কোনো অভিজ্ঞতা যা আপনাকে শিখিয়েছে যে পরাজয়ই সবসময় শেষ কথা নয়? সেই সব জীবন ছোঁয়া গল্প, অনুভূতি আর অভিজ্ঞতা নিয়েই আজ বৃহস্পতিবার রাত 9:30 থেকে আকাশবাণী আগরতলা 101.6 MHz FM উজ্জয়ন্তে লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয় হেরে গিয়েও জেতা। আপনার গল্প শোনাতে ফোন করুন 0381-232-6253। সঙ্গে আমি দেবাশিস থাকব, শুনব আপনাদের জীবনের সবথেকে বড় জয় কোথায় লুকিয়ে রয়েছে এক সময়কার হার মানা মুহূর্তের মধ্যে। প্রিয়শ্রোত, আমরা রয়েছি এখন খেলতে খেলতে অনুষ্ঠানে, এবং খেলতে খেলতে অনুষ্ঠানে আমরা এখন বিশ্বকাপ ফুটবল নিয়ে তো প্রতিদিন কথা হবে, এবং আমার অনুষ্ঠানে তো অবশ্যই খেলা নিয়ে কথা হবে, তবে এখন একটু ক্রিকেট নিয়ে কথা বলি। যে বয়সে ছেলেরা বা ছেলেরা মেয়েরা যাই বলি না কেন, মূলত পকেট মানির ওপরই নির্ভরশীল, সেই বয়সে বৈভব সূর্যবংশী কোটি কোটি সম্পত্তির মালিক। প্রায় 7 কোটি টাকা সম্পত্তি রয়েছে কিশোর সুপারস্টারের। বৈভবের ভক্তকুল হোক বা ক্রিকেট প্রেমী, সকলেরই প্রশ্ন, এই যে বিপুল সম্পত্তি রয়েছে বৈভবের, তার জন্য কি তাকে ট্যাক্স দিতে হয়, নাকি বয়সের কারণে ছাড় পায় এই কিশোর প্রতিভা? আপাতত বৈভব IPL খেলে রাজস্থান রয়্যালসের জার্সিতে, সেখানে তার বেতন 1,10,00,000 টাকা। তার সঙ্গে রয়েছে ম্যাচ ফি, প্রত্যেক ম্যাচে 7,50,000 টাকা উপার্জন করে সে। এখনও পর্যন্ত IPL 2 মৌসুম মিলিয়ে 22টি ম্যাচ খেলেছে বৈভব। ম্যাচ ফি বাবদ প্রায় 1,65,00,000 টাকার কাছাকাছি তার হয়। এছাড়া অনূর্ধ্ব-19 জাতীয় দলের নিয়মিত সদস্য বৈভব, ম্যাচ পিছু সে পায় 20,000 টাকা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতে এককালীন 40,00,000 টাকা পেয়েছে বৈভব। বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে ম্যাচ দিন পিছু বৈভবের আয় 40,000 টাকা। মাত্র 15 বছর বয়সে মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাটও কিনে ফেলেছে বৈভব, প্রায় 3 কোটি টাকা দাম এই ফ্ল্যাটের। বৈভবের বিজ্ঞাপনের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। একটি বিখ্যাত হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে কিন্তু বৈভবকে দেখা যায়, এবং সে বিজ্ঞাপনের জন্য 5 কোটি টাকা আয় করে। এছাড়াও MRF-এর তরফে ব্যাট স্পন্সরশিপ হিসেবে পায় 5 কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পিছু 8,00,000 টাকা আয় করে বৈভব, এমনটাই কিন্তু জানা গেছে। পাশাপাশি উপহার হিসেবে একাধিক আর্থিক পুরস্কার পেয়েছে। বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2 দফায় 60,00,000 টাকা পুরস্কার দিয়েছেন বৈভবকে। এছাড়াও 50,00,000 টাকা দামের মার্সিডিস বেঞ্জ গাড়িও উপহার হিসেবে পেয়েছে। 17,00,000 টাকার একটি টাটা কার্ভ গাড়িও রয়েছে বৈভবের গ্যারেজে। সাধারণত নাবালকদের আর্থিক সম্পত্তি নথিভুক্ত হয় বাবা অথবা মা কোনো একজনের উপার্জন হিসেবে, কিন্তু বৈভব যেহেতু নিজের পরিশ্রমে উপার্জন করেছে, সেক্ষেত্রে সম্পত্তির জন্য তাকেও ট্যাক্স দিতে হয়। নাবালক বলে আলাদা কোনো ছাড়ও পায় না সে, তবে তার হয় আয়কর রিটার্ন ফাইল করেন কোনো একজন অভিভাবক, সেই রিটার্নের ভিত্তিতে প্রত্যেক বছর কিন্তু কর দিতে হয় বৈভবকে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জ্বলতে প্রিয় শ্রোতা, আমরা রয়েছি খেলতে খেলতে অনুষ্ঠানে। আমাদের খেলতে খেলতে অনুষ্ঠানের শেষ যে খেলার খবরটি আপনাদের দেব, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল দিয়ে শুরু করেছিলাম, বিশ্বকাপ ফুটবল দিয়ে শেষ করব। বিশ্বকাপের উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখন মাঠে নামার আগেই নতুন এক সম্মানে ভূষিত লিওনেল মেসি। স্পেনের প্রিন্সেস অফ অ্যান্থোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস 2026 বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। প্রথমবার কোনো ফুটবলার এককভাবে এই সম্মান অর্জন করলেন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রত্যেক বছর এই পুরস্কার দেওয়া হয়, এই সম্মান দেওয়া হয়। ফেডারেশনের সভাপতি তেরেসা পেরালেসের নেতৃত্বাধীন জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে মেসির নাম ঘোষণা করে। জুরিদের মতে, ফুটবলে তার অনন্য কৃতিত্বের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডই তাকে এই সম্মানের যোগ্য করে তুলেছে। পুরস্কার পেয়ে মেসি বলেন, এই স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়, এর গুরুত্ব অনেক বেশি, কারণ শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরেও আমি কী করেছি তারও মূল্যায়ন করা হয়েছে। আমি সত্যিই খুব খুশি এবং কৃতজ্ঞ। ফুটবল জীবনে সাফল্যের প্রায় সব শিখরই স্পর্শ করেছেন মেসি। আর্জেন্টিনাকে 2022 বিশ্বকাপ জেতানোর পাশাপাশি 2021 এবং 2024 সালে কোপা আমেরিকা জয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি। 2008 সালে অলিম্পিকে জিতেছেন সোনার পদক। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে 10টি লা লিগা এবং 4টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। ব্যক্তিগত তালিকা রয়েছে রেকর্ড 8টি বেলন ডিওর। এর আগে এই পুরস্কার পেয়েছেন রাফায়েল নাদাল, মাইকেল সুমাখার এবং সেরেনা উইলিয়ামসের মতো কিংবদন্তি ক্রীড়াবিদরা। এবার সেই তালিকায় যুক্ত হল মেসির নামও। সাফল্যে ভরা দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। বিশ্বকাপের ঠিক আগে এই সম্মান তার মুকুটে যোগ করল আরেকটি উজ্জ্বল পালক, এবং এই পুরস্কার তাকে কিন্তু বিশ্বকাপে আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন ক্রীড়ামোদীরা। এবং আমরা যারা ফুটবল অনুরাগী, আমরা কিন্তু এবারের বিশ্বকাপে, যেটা 11 জুন থেকে শুরু হচ্ছে, সেই বিশ্বকাপে মেসি রোনালদোর পায়ের ঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছি। প্রিয় শ্রোতা, খেলতে খেলতে অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করব। কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছি আমরা দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা শুনতে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, এখন সময় সংবাদ শিরোনামের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার উত্তর পূর্বাঞ্চলে সহিংসতা যুগের অবসান ঘটিয়েছে এবং এই অঞ্চলকে বিবাদের কেন্দ্রস্থল থেকে সম্ভাবনার কেন্দ্রে রূপান্তরিত করেছে। শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, এনইসি উত্তর পূর্বাঞ্চলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ এবং সংস্কৃতির প্রসারের পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনার একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে আজ সন্ধ্যা

আগরতলায় এসে পৌঁছেছেন। আগরতলা এমবিবি বিমানবন্দরে শ্রী শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026 পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, এটি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর এবং আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পুর নিগমের উন্নয়নমূলক কাজকর্ম জোর কদমে চলছে। আজ পুর নিগমের 16 নম্বর ওয়ার্ড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে সব ধরনের বিজ্ঞাপন খুব শীঘ্রই সরিয়ে ফেলা হবে। কেরালামে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরালাম, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে 10 জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম। প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে এখন সময় রঙ্গলির গজল এবং কাওয়ালি গানের অনুষ্ঠান। প্রথম গজলটি আমরা শুনব পঙ্কজ উধাসের কণ্ঠে।

0: রঙ্গলি অনুষ্ঠানের শেষ গানটি একটি কাওয়ালি, এরপরই আমরা চলে আসছি আমাদের আজ রাতে অনুষ্ঠানে।
1: জিসকো তু চাহে হে নবি তু বুলাতা তেরে দর পর সর ঝুকায় মাইন ভি আয়া হু জিসকি বিগড়ি আয়ে নবি
2: তুমনে যা

নমস্কার প্রিয় শ্রোতা, আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে শুরু হচ্ছে এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজ রাতে আমি দেবাশিস রয়েছি প্রিয় শ্রোতা আপনাদের সাথে। আচ্ছা, জীবনে এমন কোন হার কি আপনার কাছে যা পরে আশীর্বাদ হয়ে ফিরে এসেছে? কোন সুযোগ হারিয়েছিলেন কিন্তু পরে বুঝেছেন সেটাই ছিল ভালো? কোন সম্পর্ক ভেঙেছিল কিন্তু সেখান থেকে শিখেছিলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা? আজ আমরা খুঁজব সেই সব গল্প যেখানে পরাজয়ের আড়ালে লুকিয়েছিল বিজয়ের আলো। প্রিয় শ্রোতা ফোন করবেন 0381-232-6253 ফোন নম্বরে। আমাদের আজকের আড্ডার প্রসঙ্গ, হেরে গিয়েও জেতা।

0: 헤르기오 제타. 헬로. বন্ধুরা, জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো ঘটার সময় আমরা বুঝতেই পারি না সেগুলো আমাদের কোথায় নিয়ে যাবে। একটা চাকরি না পাওয়া, একটা সম্পর্ক ভেঙে যাওয়া, একটা পরীক্ষায় ব্যর্থ হওয়া, সেই মুহূর্তে সব কিছু অন্ধকার মনে হয়। কিন্তু কয়েক বছর পরে ফিরে তাকালে দেখা যায় সেই ঘটনাটাই হয়তো জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নমস্কার। হ্যালো হ্যালো
1: হ্যালো স্যার নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: আমি আমি বলছি সুরজ কলয়।
0: হ্যাঁ
1: সুরজ কলয় বলছি।

0: থেকে
1: সিমলা থেকে কি নাম আরেকবার বলুন?
0: সুরজ কলয়।
1: সৌরভ পাল?
0: সুরজ কলয়, কলয়।
1: ও সৌরভ কলয়, হ্যাঁ হ্যাঁ বলুন।
0: হ্যাঁ সৌরভ কলয় স্যার, আপনি যে একটু আগে বলেছিল না কি?
1: হ্যাঁ বলুন।
0: স্যার জীবনে অনেকটা মিস হয়ে গিয়েছে আমার।
1: আচ্ছা।
0: জীবনে অনেকটা মিস হয়ে গিয়েছে কি, যে মানুষ বিশ্বাস করতো, বিশ্বাসের চেয়ে বেশি দায়িত্ব তাকে আমি কোনো মান দেইনি, আমার মনের মতো কোনো মানেনি ওনাকে। তার জন্য অনেক আমি ভুল করেছি। সে যখনে ছিল, সে যখনে আমার কাছে ছিল, আমি মানে আমার মানে আমি তাকে বুঝতে পারিনি।
1: আচ্ছা, এখন এখন বুঝতে পারছেন?
0: এখন সে নেই, মানে অন্য রাস্তায় চেয়ে গেছে, তা নেই অন্য রাস্তায় গেছে। এখানে মনে হয়েছে কি আমার ভুল হয়েছে,
1: সে ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং এই যে পরাজয়, সেই পরাজয়ে আপনাকে নিশ্চয়ই আবার জয়ের পথে নিয়ে যাবে। খুব ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ।
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, আমরা সবাই জয়ের গল্প বলতে ভালোবাসি, তাই না? তা আজ আমরা একটু উল্টো পথে হাঁটছি। আপনি বলবেন আপনার জীবনে এমন কোনো হার আছে কিনা যেটার জন্য আজ আপনি কৃতজ্ঞ। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু অনেক সময় জীবনে সব থেকে বড় উপহার আসে তার সব থেকে বড় হতাশার ভেতর দিয়ে। এই যে উপকার আসে আপনার জীবনে হতাশার ভেতর দিয়ে, সেখানে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান যারা শুনছেন তাদের মধ্যে হয়তো এমন কেউ আছেন যিনি এই মুহূর্তে কোনো ব্যর্থতা নিয়ে মন খারাপ করে আছেন, কিন্তু আপনার গল্প হয়তো অন্য কারোর জন্য সাহসের গল্প হয়ে উঠতে পারে, তাই না? 03-8-1-2-3-2-6-2-5-3 ফোন নম্বরে ফোন করে কথা বলুন আমাদের সাথে, হেরে গিয়েও জেতা এই প্রসঙ্গে। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো বলুন, কে বলছেন?
2: আমি নিখিল রঞ্জন ভট্টাচার্য বলছি।
1: নিখিল রঞ্জন ভট্টাচার্য বলুন।
2: আমার জীবনে মানে পড়াশোনার সম্পর্কে আমি বলছি।
1: বলুন।
2: আমি ক্লাস 6 থেকে পড়াশোনা করি স্কুলে।
1: আচ্ছা।
2: এর আগে আমি বাড়িতে পড়াশোনা করতাম। এই জন্য থাকতে আমি প্রথমে স্কুলে ভর্তি হই, কিন্তু আমার বাবা ওই স্কুল থেকে চলে যেতে, আমার পড়াশোনা থেকে যেতে, এবং তখন থেকে আমি বাড়িতে পড়াশোনা এইভাবে পড়াশোনা করতে করতে আমি চলে আসি।
1: আপনি আপনার ফোনটা নিয়ে একটু দূরে সরে আসুন, আপনার কথার ফিডব্যাক আসছে।
2: আমি মানে এখানে সুকুমার হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হই। এটা 1955 সালে। এরপর 56 সালে আমি আগরতলা উমাকান্ত স্কুলে ভর্তি হই। সেখানে কিছুদিন পড়াশোনা করার পরে আমার থাকার অসুবিধার কারণে আমি আবার
1: তারপরে
2: আমি ওইখান থেকে নিজে নিজেই পড়াশোনা করতে থাকি। এরপরে পরীক্ষা দিয়ে আমি আমার বন্ধু বান্ধব যোগদান করে আমি তাদের সঙ্গে আমি চাকরি করবো না, আমার নাম্বার ভালো ছিল, আমি সায়েন্স নিয়ে পড়ো, কিন্তু ওরা দূরাদূরি করে আমাকে তাদের সঙ্গে চাকরিতে ইয়ে করে দেয়। তখন
1: আমি সংক্ষিপ্ত
2: করি।
1: হ্যাঁ,

0: করে তারপরে আমি আমার পড়াশোনা শেষ করে যখন আমি মানে এমএ পরীক্ষা দিই আমি মানে বেশি নম্বরের কারণে পাস করতে পারিনি, পরীক্ষা দেব এমন সময় দেখলাম আমাদের কথামিতে কথামিতে লেখা লেখা হলো একজন লেখাতে যে বেশি পড়াশোনা করলে মানুষ বেহেড হয়ে যায়, মানুষের যে বুদ্ধি আছে জ্ঞান আছে সে বুদ্ধি দিয়ে সে বেশি পড়াশোনা তার বিভব বৈভব অনেক বেশি হবে, বিভব বৈভব দিকে তার মন চলে যাবে।
1: আমি আপনার কথা বুঝতে পারছি না, আমি অনেক ধন্যবাদ, আমি আপনার ভুল কথা
0: টানছি, আমি পরে বলো যে এই কথা বলার পরে আমি আর পরীক্ষা দিলাম না, পরীক্ষা না দিয়ে আমি ঠাকুরের নামে চলতে লাগলাম, এইভাবে আমি ঠাকুরের নামে আছি।
1: মানে আপনার পড়াশোনাটা করেননি তার এবং এখন আপনি অন্য অন্য ভাবে আছেন, আপনি হেরে গেছিলেন তখন, এখন আপনার ভালোই লাগছে আপনি জয়ী হয়েছেন, তাই তো? পড়াশোনা না করা কোনো ধন্যবাদ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, উনি প্রথম ভেবেছিলেন পড়াশোনা করে তো লাভ নেই, পড়াশোনা করেননি, কিন্তু উনি ধর্মচর্চায় যোগ দিয়েছিলেন, এখন উনি এটাই প্রমাণ করছেন যে যে আমি ভালো আছি।
2: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারানপুর থেকে শেখ নূর আলম বলছি।
1: শেখ নূর আলম?
2: না না, আমি
1: কথাটা বোঝা যাচ্ছে না, দাঁড়ান একটু। হ্যাঁ বলুন।
2: আমি
1: হ্যাঁ
2: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ বলুন।
2: তো আজকের যে বিষয়টা দিয়েছেন দাদা, বিষয়টা খুবই সুন্দর।
1: আমাদের ফোন লাইনে একটু ডিস্টার্ব হচ্ছে, আমরা চেষ্টা করছি আবার আপনাদের সাথে কথা বলার জন্য।

0: Hello? Hello? Hello? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন।
1: আমি জয়নগর দশমীঘাট থেকে দেবী সেনগুপ্ত বলছি।
0: হুম হুম
1: আজকে টপিক হলো হেরে গিয়েও জেতা।
0: হ্যাঁ
1: না,
0: হ্যাঁ হ্যাঁ
1: হেরে গিয়েও জেতা মানে আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়েছিল।
0: হুম হুম
1: আমি কলকাতা ট্রিটমেন্টের জন্য যাওয়ার প্ল্যান করতে করতে দেওর বাড়ি হাসপাতালে গিয়ে বলছে নিজের নামে, ভাইয়ের অবস্থা খারাপ দেখে
0: হুম হুম
1: চিন্তা করেন। এরপরে আমি মানুষের সবাই বলছে তুমি কোথায় যাও, বাড়িতে লেখা এনেছে যা দেওর মিল্লা আস্তা বাড়ি জয়নগর 1 নম্বর গলিতে বাজারের
0: হ্যাঁ
1: সঙ্গে বাড়ি।
0: হ্যাঁ
1: আমার হাজবেন্ডের করা দোতলা, 5-6 কোটি গেছে অফিসের লোন নিয়া। হ্যাঁ, উনি ভিডিওর বেসিক স্টার্ট না হইতে মানে বদলে দিয়েছে আর কি।
0: হুম হুম
1: এরপরে সমস্ত লেখা এনেছে। আমি বলি কি আমার হাজবেন্ড আসলে আমার সব আমার লাগবে না কিছু। মানুষ আমার কান ঝালা বলে করছে তুমি কোথায় যাও, কলকাতা যাও, বাড়িতে লিখিয়ে নিচ্ছে,
0: হুম
1: বাড়ি লিখিয়ে নেই। আমার যা আছে ভবিষ্যৎ ওনার উপরে নির্ভর। আমি
0: হুম হুম
1: উমা এসে দেখি ঠিক হয়ে বাড়ি লিখিয়ে ফেলছে, আস্তা বাড়ি। হ্যাঁ, সার্ভাইভাল করে আমি কিন্তু বাড়ির বড় বউ, 18 বছর ছিলাম। কি করে করলো, কি করে করলো, এখন আবার ভেঙে ফ্ল্যাট করে

0: আমার হাজবেন্ডের সমস্ত চিহ্ন ভেঙে ফ্ল্যাট করে শ্বশুরের সম্পত্তি ভেঙে ওরা ওরা ইয়ে আছে, খুব মুসনদে আছে, ফ্ল্যাটে দিয়ে দুই তিনটা ফ্ল্যাট নিজে হয়। আমার কোনো নামগন্ধ নেই। আমার দাদারা বললো বড় বড় দাদা ব্যাংকে কাজ করে, ছোট বোনের জামাই এসডিএম, আপনি জানটা নিয়ে চলে আসেন, আপনাকে কোন সময় মেরে ফেলবে। ওই আসলাম আর ঠিক আছে, হেরে গিয়ে আবার দিতাম, মানে গান ধরে উঠলাম দাদা,
1: ছায়ের
0: মধ্যে থাকলে আমার যে ভালো মনটা এটাও নষ্ট হয়ে যাবে বিষাক্ত আবহাওয়াতে। আমি এদের সঙ্গে যোগাযোগ নেই, হেরে গিয়ে জেতার মতোই আছি আর কি।
1: অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটাই এটাই হলো আসল কথা। জীবন কোনো সরল রেখা নয়, এটি একটি অসমতল পথ প্রিয় শ্রোতা। অনেক সময় আমরা হোঁচট খাই, মনে হয় সব শেষ, কিন্তু এই যে হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ানো, এটাই তো জীবনের আসল জয়, তাই না? নমস্কার,
2: আমি শেখেলপুর থেকে আশিস দেব বলছি।
1: আশিস দেব বলুন।
2: ঘটনা হচ্ছে ব্যর্থতা থেকে স্বাভাবিকভাবে যদি আমরা ব্যর্থ হই বা পরাজয় হই, পরাজয়ের উপরে যে পরাজয়ের কি কি কারণ থাকে, ব্যর্থতার কি কি কারণ থাকে অ্যানালাইসিস করে পরবর্তী সময়ে সেই ব্যর্থতা মুছে প্রত্যেকটা মানুষ হ্যাঁ উপরে উঠতে পারে। আমার লাইফের সব একটা লাইন ঢুকেছে, ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলছি বলছি আমার লাইফে দেখেন, আমি মেজর, আমার লাইফের মেজর পার্ট হচ্ছে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত।
1: হ্যাঁ, আপনি বলেছিলেন আপনি কৃষি কাজ করেন।
2: হ্যাঁ, আমি এখনো কৃষি কাজ করি, রাত্রি চারটা নৈশপ্রহরী কাজ করি, বুঝলেন তো। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস হলো কি দেখেন, 2008 বা 2009 হবে সম্ভবত এমনই হবে, বৈশাখ প্রচন্ড ঘূর্ণিঝড় হয়েছিল একদম পরিষ্কার। এই প্রত্যেক সময়ে মার্চ এপ্রিলে যখন আমি সবজি চাষ করি, এর ঘূর্ণিঝড়ের কথা বারবার মাথায় আসে। আমি দেখেন আমার অ্যাকাউন্ট থেকে তুলে প্রায় 30,000 টাকা কৃষিকাজে ব্যয় করেছিলাম ফাল্গুনের শেষে চৈত্রের প্রথম দিকে। অক্সিজেন ফুলকপি এবং বাঁধাকপি লাগিয়েছিলাম, সবজি অলরেডি ফ্যাট হয়েছে। যখন সবজি বিক্রি করবো সেই মুহূর্তে ঘূর্ণিঝড় পড়ে আসে না, যে কোনো সময় সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি ঘূর্ণিঝড় তৈরি হয়। এরপর আপনি জানেন আমার পুরো 30,000-32,000 টাকা খরচ হয়েছে, আমি পুরোটা একদম ধ্বংস করলো, এক টাকাও বিক্রি করতে পারিনি। এরপর আমি ভাবছি আর আমার মিসেজ বলছে তুমি এইসব কৃষি গাছের আগরতলা কোনো দোকানে ঢুকো, বাধ্য এত পয়সা নষ্ট করে লাভ নেই। আমি 15-20 দিন পরে জমি থেকে আমার ব্যর্থতা দেখেছি, বৃষ্টিটা কতদিন হয়েছে, বুঝলেন তো। হ্যালো,
1: শুনতে পাচ্ছি।
2: আমি একদম এটি মেজারমেন্ট করেছি, বুঝলেন তো, এই সিজনে এই ফসলটা করে এই জমি প্রতিনিত হবে, জলটা পা দিতে হবে, এরকম অ্যানালাইসিস করেছি, বুঝলেন তো। এরপর থেকে যখন যতই অন্তত রুক্ত বৃষ্টি হলে তো ফ্লাড হল তো অ্যানাটিক, বুঝলেন তো। এরপর থেকে যখন এবার যে এত ভিড়, এবার যেমন গরম তেমন বৃষ্টি, যখন বৃষ্টি হয় মনে হয় যেন ম্যাঘ বাগান বৃষ্টি হয়।
1: মানে আপনি ওই সময় আপনার যে ব্যর্থতাটা সেটাই আপনার সাফল্যের চাবিকাঠি, তাই তো?
2: বিক্রি করলে ধরেন বন্যা হয়ে গেল, এরপর তো কিছু করার নেই, অর্থাৎ সাময়িক বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য 2-4 ঘন্টা টেলি বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য বৃষ্টিটা কতটুক বৃষ্টির প্রোটেকশন দেয়, বৃষ্টি সেইভাবে কালেকশন দেবে, সব মিলিয়ে বুঝলেন তো আই মিন সাকসেসফুল। ওই যে বললেন না,
1: অনেক ধন্যবাদ,
2: ব্যবসা মানুষকে ইয়ে করে, সেই জন্য বিষয়টা অনেকগুলো বিষয় আছে। এই বিষয়টা কেউ যদি মনে করে এই বিষয়গুলি শুনলে তো অনেকটা একটা উৎসাহ বাড়বে,
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
2: সেই জন্য
1: ধন্যবাদ। আসলে জীবন মানেই তো সংগ্রাম, আর এই লড়াইয়ে কিন্তু আপনি একা নন শ্রোতা। আপনার ছোট ছোট সাফল্যের গল্প হয়তো অন্য কাউকে নতুন করে বাঁচতে শেখাবে। নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
3: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান

0: সিংহনালম বলছি।
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, আমি পড়াশোনা করতাম বাইরে থেকে মামার বাড়িতে, বুঝলেন। মামার বাড়ি থেকে যখন এলাম আমি, তখন সালটা হচ্ছে 1982 সাল। এসে দেখলাম বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, দুই ভাই দুই বোন, মা বাবা, আমি বড় ছেলে। বাবাকে বললাম যে বাবা এরকম অবস্থা, মানে সংসারটা ধর, আমি ধরবি করে ডিম্বা কি দেয় সংসার, আমি মাঠ খুঁজে পাচ্ছি না বা। তারপর আমার রাতের পর রাত ঘুম হয় না, বুঝলেন। একটা দোকান আমি কিনলাম, রেডিমেড দোকান, মুদিখানার দোকান একটা কিনলাম, বুঝলেন, 1260 টাকা। সালটা হচ্ছে 1983 সাল। 1260 টাকা রানিং দোকান, তার মধ্যে এক বস্তা খোল ছিল ভর্তি, তো বাকি সব খুচরো মাল ছিল। সেই দোকান থেকে জীবন শুরু করলাম। হ্যাঁ, কিছুদিনের মধ্যে একটা IRDP লোন পেলাম, দিয়ে মোটামুটি গাড়ি করে মাল আনতে আরম্ভ করলাম। 21 বছর চালালাম দোকানটা। 21 বছর চালানোর পরে বোনের বিয়ে দিলাম, ঘরে স্বাচ্ছন্দ্য এলো, ভাইয়ের বিয়ে দিলাম, ভাইয়ের বিয়ের পর ভাই পিত্ত হয়ে গেলো, আবার মায়ের পয়েন্ট হাঁটতাম বললো। তখন আমার 3টে কন্যা সন্তান, আমি আমার স্ত্রী বাবাকে ভাগে বেঁচে দিলাম। দোকানটা উঠে গেল তখন 21 বছর পর, মুদিখানা দোকানটা উঠে গেল। তারপরে এসপিডি বুথে চালায় ব্যবসা আরম্ভ করলাম রাস্তাধারে, সেটা নিয়ে কিছুদিন চললো। তারপরে আবার ওটা উঠে গেল, যেহেতু তখন এসপিডি বুথ উঠে গেল, তখন ফোন মুঠো ফোন চলে এলো, ওটা উঠে গেল। তারপর আবার একটা রেডিমেড দোকান পেলাম 17,000 টাকায়, ঘুমটি দোকান। আজ আমি দোকানে, আজ আমার দোকানে আমার প্রতিষ্ঠিত দোকান, আজ আমি জীবনে প্রতিষ্ঠিত, 3টে কন্যা সন্তানের বিয়ে দিয়ে আমি আর প্রতিষ্ঠিত জায়গায় আছি। একটা কথাই বলবো যে হুঁজট খাবো, কিন্তু থেমে গেলে হবে না। সততা বজায় রেখে যদি হাঁটতে পারেন কর্মের উপরে ভিত্তি করে, তাহলে কিন্তু উঠতে দাঁড়ানো যায়। এটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ।

0: প্রিয়শ্রোত, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত থেকে প্রচারিত অনুষ্ঠান। আজ রাতে 10টার কাছাকাছি বাজে, কিন্তু প্রিয়শ্রোত, আমরা কথা বলছি হেরে গিয়ে ও জেতা নিয়ে। অনেকে ভাবেন যারা প্রথম হয় তারাই জেতে, কিন্তু আমি বলি যারা শেষ পর্যন্ত লড়াইটা লড়ে যায় তারাই আসল জয়ী। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন কে বলছেন?
1: হ্যালো নমস্কার।
0: কে বলছেন?
1: আমি স্বপন দাস চৌধুরী, কৈলাসর থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: আচ্ছা, আমার জীবনে একটু কথা বলছি নাকি
0: সংক্ষেপে, এবং আপনার আপনার ফোন লাইনে একটু ফিডব্যাক আছে, আপনি একটু দূরে সরে আসুন।
1: আমি ছোটবেলা ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছি। এরপর আমার চার ভাই চার বোন, আমাদের বাবা একাই চাকরি করতেন, বাবা রিটায়ার হয়ে গেছেন। এরপরে আমি একটা ডিপার্টমেন্টে একটা ইন্টারভিউ দিয়েছিলাম।
0: আচ্ছা,
1: এই নীতি আয়োগ ট্রেনিং এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট, এখানে আমি টাইপ টেস্টে ফার্স্ট হয়েছিলাম। এরপর ওই সেকেন্ড জনকে চাকরি দিয়েছে, তার জন্য আমি ওই ডাইরেক্টরের কাছে আবেদন করছি। কি করে দিল? আমার ফ্যামিলিতে চাকরি আর নেই, বাবা রিটায়ার্ড। ইন্টারভিউ নিল, ইন্টারভিউ নেওয়ার পরে ফার্স্ট হওয়ার পর আমার কিসের জন্য এটা এখান থেকে তারা দেয়নি? তারপর তারা একটা পোস্ট ক্রিয়েট করে 6 মাসের ভিতরে দিয়েছে 1987-এ। এরপরে ও আমার বাবা মারা গেল, আমার চাকরির সাথে সাথে বাবাকে কোনো পয়সা দিতে পারিনি। চাকরির 2 মাসের মাথায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন।
0: আচ্ছা।
1: এরপরে আমার ফ্যামিলিতে তো আমার মা ভাই ছোট ভাই আমার উপরে নির্ভর। আমি তখন খুব সততা মেনটেন করে, কোনোদিন বাবা বলতেন সব সময় সত্য কথা বলবি আর সত্যতে চলবি। তখন কষ্ট মানে হলেও কখনো কেউ তোর হারাতে পারবে না। তারপর আমি এই বাবার কথা মতেই চললাম। ছোট ভাইকে মাস্টার ডিগ্রি করলো 90 সালে MSc পাস, কিন্তু তার কোনো চাকরি হয়নি তখন বিগত বামফ্রন্ট আমল। আর যা হোক, এখন ভাইয়ের সাথে আমার আছি, একসাথে খাই, ভাইকে বিয়ে করিয়েছি, একটা ভাতিজা আছে, ও ইউনিভার্সিটিতে পড়ে, আর আমিও রিটায়ার্ড হয়ে গেছি।
0: আচ্ছা।
1: মা স্ট্রোক করলো, মা স্ট্রোক করার পর 15 বছর 8 বছর বিছানায় ছিল। তবে আমরা এখন মাকে স্টে করিনি, আমার মিসেস ও ছোট ভাইয়ের মেসেজ মিলে খুব যত্ন করেছে মাকে, তার জন্য মা 15 বছর 6 মাস বেঁচে ছিলেন। এরপরে মাকে প্রণাম জানালাম, মা চলে যাওয়ার পর আমি রিটায়ার্ড হয়ে এখন আগরতলায় থাকি, আমার এক মেয়ে বিয়ে দিয়েছি। আর তারপর আমি ওই 6 মাস থাকতে ওই ওপেন হার্ট সার্জারি, আমার করোনার সময় আমি ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছি।
0: আচ্ছা।
1: কিন্তু আমি খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছি, হয়তো আমি বাড়িঘর করতে পারিনি, কিন্তু অনেস্টি বজায় থাকায় অফিসেও মানে সবাই ভালোবাসতো আমাকে। যত অফিসার আছেন, অনেক অফিসারকে মানে সামনাসামনি না পিছে বললে বলবে আমার জন্য যে আমি কেমন লোক।
0: মানে আপনি আপনার জীবনের এই যে গল্প শুনলাম, এবং এই গল্প শুনে নিশ্চয়ই

0: অনেক শ্রোতা বন্ধু উৎসাহিত হবেন যে শুরুতে যে ধাক্কাটা আপনি খেয়েছিলেন সেই তারপর থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে সেই ধাক্কাটা আপনার কাছে শাপে বর হয়েছে, তাই তো? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন।
1: ঠিক আছে।
0: প্রিয় শ্রোতা, জিততে গেলে কি শুধু মেধা লাগে? একদমই না, জেতার জন্য লাগে জেদ। আমাদের রাজ্যের এই ভিজে মাটির গন্ধে যেমন নতুন প্রাণের সঞ্চার হয়, আপনার মনের মধ্যেও জেদটাকে বাঁচিয়ে রাখুন। তখন দেখবেন পৃথিবী বলছে পারবে না, তখন নিজের ভেতর থেকে আওয়াজ আসুক কেন পারবো না। এই আত্মবিশ্বাসই হলো সত্যিকারের জয়ের চাবিকাঠি, তাই না? নমস্কার। হ্যালো, বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন
2: দাদা। আজকের জন্যটা খুব ভালো লাগছে যে বললেন, মানে আমার না ছোট গল তখন আমার স্বামী 22 বছর ছিল, তখন আমার স্বামী দুধের অনেক সময় সময় হইত না। তখন আমি বুড়া শাশুড়ি আছি, তখন ঘরে শাশুড়ির যত্ন করার লাগে, সংসারের চিন্তা করার লাগে। তারপরে আমি কি করছি, কয়েক বছর পরে শাশুড়ি মারা গেছে, তখন একজন আমার শাশুড়ি বুঝি এ করতো না, কেন কোন তারারও আমার ছেলেটিরও আমি আস্তে আস্তে পড়াশোনা করি। বড় ছেলে 12 বছর, ছোট ছেলে 12 বছর, আর বড় ছেলে প্রবেশ করেছে বিএড কলেজের প্রবেশ। আমি কত কষ্ট করে পড়াইছি আমি এক জানি,
0: এখন সবাই প্রতিষ্ঠিত।
2: হ্যাঁ, এখন তো বড় ছেলের লগে তাই, আর ওই ওই একটা কফল খারাপ, সব দিকে সুখে আছে, ঘর বাড়ি সব কিছু, গাড়ি টাড়ি সব, কিন্তু একটাই আমার ছোট ছেলে অনেক কথা শুনে
0: কথা শুনে না,
2: আলাদা না তাই না, আলাদা থাকবো, আলাদা বাড়ি করে দিতে।
0: হ্যাঁ, সেই সেইগুলো থাকে ছোটখাটো, কিন্তু আলটিমেটলি আপনি আপনি সুখী, অনেক খুশি আগের থেকে। এবং আপনার যে অভিজ্ঞতা, আপনার যে মানে পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছিলেন, সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনি অনেকটাই ভালো আছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, যারা ফোন করছেন, সবার গল্পের মধ্যে একটা বিষয় কমন, কেউ সহজে হার মানেননি। এই হার না মানা মানসিকতায় আমাদের প্রত্যেকের একটা বড় পরিচয় আমরা বলতে পারি।

0: বন্ধুরা, জীবনে জয় গল্প আমরা সবাই শুনতে ভালোবাসি, কিন্তু এমন অনেক হার আছে যেগুলো পরবর্তীতে জীবনের সব থেকে বড় জয়ের ভিত্তি হয়ে দাঁড়ায়। নমস্কার।
1: হ্যালো দিদি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন? আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, তারপর ফোন করবেন। আপনি শুনতে থাকুন হেরে গিয়েও জেতা, আমাদের আজকের আলোচনার টপিক। আসলে একটা পরীক্ষা খারাপ হয়েছে, একটা চাকরি হাতছাড়া হয়েছে, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কিংবা কোনো স্বপ্ন পূরণ হয়নি, তখন মনে হয়েছিল সব শেষ। অথচ কয়েক বছর পরে ফিরে তাকিয়ে দেখা যায় সেই ঘটনাটাই হয়তো নতুন একটা জয়ের পথ খুলে দিয়েছিল। নমস্কার।
2: গুড ইভিনিং।
0: গুড ইভিনিং, কে বলছেন?
2: ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছিলাম ভাইটি।
0: রহমান, আপনার পুরো নামটা বলুন।
2: আকিকুর রহমান।
0: আকিকুর রহমান, বলুন।
2: বলছিলাম জীবন অত মসৃণ গতিতে যায় না, জীবনে ওঠা পড়া থাকবেই, সমস্যা থাকবেই, ভেঙে পড়লে হবে না, আবার ঘুরে দাঁড়াতে হবে। দেখুন, আমি যখন শিক্ষা আমার শেষ হলো, তখন চাকরির জন্য কম্পিটিশন পরীক্ষাগুলোতে দিয়ে যখন ব্যর্থ হচ্ছিলাম, তখন দেখলাম টিউশনটা শুরু করতে হবে, কারণ পরীক্ষা বসলে গেলে টাকা পয়সাও দরকার। তো টিউশন পড়িয়ে আমি পরীক্ষাও তো দিতে লাগলাম, কিন্তু টিউশনটা কিন্তু সমান্তরাল ভাবে চালিয়ে যেতে লাগলাম, বাজার আমার আস্তে আস্তে ভালো হতে লাগলো।
0: আচ্ছা,
2: কিন্তু চাকরি আমি আর পেলাম না, কিন্তু টিউশনটা বাজারটা ভালো হওয়ার জন্য আমি কিন্তু ওই গ্লানি ব্যর্থতা ভুলে গিয়ে আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। আমি সব করতে পেরেছি টিউশনি থেকেই, আমি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবই হয়েছে ভাইটি, আর আমার দুঃখ নাই, সে ব্যর্থতা আমার ভুলে গেছে, পোলে পোলে পড়ে গেছে সে ব্যর্থতার। এখন এখন আমি টিউশন সেইভাবেই চালিয়ে যাচ্ছি।
0: বাহ,
2: তো জীবনে আমি সাকসেসফুল, হয়তো আমার বন্ধুরা এখন বেতন পায় অনেক, সেটা নিয়ে আমি কম্পেয়ার করি না, সেটা নিয়ে আমি জেলাসিটিও নই, কিন্তু আমি আমার মতো করে আছি, আমি তো সবই পেয়ে গেছি, কি দরকার, চাকরি তো আর সবই পাবে না।
0: এবং ওই যে চাকরিটা যদি পেয়ে যেতে না, তখন তখন হয়তো বা আপনার জীবনটা অন্যভাবে গড়লেও গড়তে পারে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলছেন আপনি অনেকটাই খুশি, অনেকটাই সুখী, এটাই আমাদের বড় পাওনা। ধন্যবাদ। দেখুন প্রিয় শ্রোতা, ব্যর্থতা সফলতার একটা প্রথম ধাপ, কিন্তু ব্যর্থ হওয়ার মুহূর্তে এই কথাটা কিন্তু বিশ্বাস করা খুব কঠিন। তবু পৃথিবীর প্রায় সব সফল মানুষের জীবনী যদি দেখি, সেখানে ব্যর্থতার অধ্যায় আছে, অনেক দরজা বন্ধ হয়েছে বলেই হয়তো সঠিক দরজাটা পরে খুলেছে। তাই আজ যদি কেউ কোনো কারণে নিজেকে হেরে যাওয়া মানুষ মনে করেন, তাহলে হয়তো আপনি

0: আপনার গল্পের সেরা অধ্যায়টা এখনো লেখা বাকি আছে। নমস্কার। হ্যাঁ, কে বলছিলেন?
1: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: বলুন।
1: আমার জীবনে আমি আমার পাঁচ ভাই বা তিন বোন, আমি একা, আমি যখন বাবার থেকে সেপারেট হই তখন আমি ইচ্ছে ছিলাম, আমার জীবনে আমি সেরকম লেখাপড়া সাথে করতে পারিনি। তারপরে আমি নিরপহাইয়া আমি পত্রিকা করছি যে আমি না সাকসেস না পেলাম না, দেখি আমি পারিনি কি না পারি, আমার ছেলে মেয়েদেরকে আমি পারি না পারি, আমি সব গান করে যাবো বলে আমার মন উন্নত করছি। তদ্রুপভাবে আমি আমার পরিবারে আমার দুই ছেলে দুইকে আমি নিজস্ব টাকা পয়সা তো নাই, যার ফলে আমি আমি তাদের খাওয়া দাওয়া চালাইতে কি, এবং আমি নিজে নিজেই তাদের তাদেরকে পড়াই। আমি ক্লাস নাইন পড়ছি, তথাপি আমি কি করে যাইতে পারিনি, যার ফলে আমি তাদেরকে ওয়ান থেকে সিক্স করি তাদের আগে আগে তাদের পড়াশোনা করাইতাম, পড়াশোনা করাইতাম। একদম প্রথম ছিলেন মাস্টার ডিগ্রি পাস করে এখন আপনার আর দ্বিতীয় জন হয়েছে আপনি প্রজেক্ট ডাইরেক্টর, আর প্রজেক্ট পড়াইতে পারছেন, মাধ্যমিক পাস করে চাকরি পাইছেন, আর বড় মায়েরটাও ওরকম আমি খাটা খাইছিলাম, মরে গেছিলাম জীবন, আমার দুই পরিবারই আমার দুই স্বামী
0: গেছিলাম
1: হয়ে গেছিল, মরে গেছিলাম, তথাপি আমি কোন দ্বারা সুস্থ হয়ে যাবো, তার ফলে আমি ছোট আমার ছোট মাইয়া এটা মাথায় বিক্রি করাই এখন বর্তমানে মাথায় ঘুরে, তার ফলে আমি
0: সেই যে কঠোর পরিশ্রম বা সেই যে আপনার সন্তান বা আপনার পরিবারের জন্য যে ত্যাগ আপনার জীবনকে বাজি রাখে এগিয়ে যাওয়া, সেটা অনেকটাই সাকসেস হয়েছে। অনেক ধন্যবাদ নীলমণি বাবু, ভালো থাকবেন। আজ আমরা খুঁজে পাচ্ছি বা খুঁজে বের করার চেষ্টা করে সফলও হচ্ছি যে এমন কোনো হার কি আছে যেটা শেষ পর্যন্ত আপনাকে জিতিয়ে দিয়েছে। অনেকগুলো উদাহরণ কিন্তু আমাদের সামনে চলে এসছে। নমস্কার।
2: হ্যাঁ বলছি, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: বলুন।
2: হ্যাঁ বলছি যে আমি হেরে গিয়ে জিতেছি একটা ইয়েতে, ধরুন আগে আমি যখন চাকরি পাইনি খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি, তো চাকরি যখন পাইনি তখন ব্যবসা করেছিলাম, বুঝলেন, ব্যবসাতে আমি খুব লস করেছি, মানে ধার দেনা পড়ে গিয়েছিল অনেক, তারপরে আমার কাছে যারা পেতো তাদেরকে দিতে পারলাম, কিন্তু আমি যাদেরকে আসতে পেতাম তারা কেউ দিল না, ওই জন্য অনেকটা হয়ে গেল। এই করতে করতে লেখাপড়া শিখলাম, চাকরিটাও হলো না, এই করতে করতে যাক আমাদের আশীর্বাদে ভগবান।
0: চাকরি পেয়েছেন আপনি, শিক্ষক? হ্যাঁ হ্যাঁ, আপনি শিক্ষক, এটা জানি। সেই সেই আপনার আপনার ওই যে দোকান যে লস হলো, আপনি আপনি আপনি লস খেলেন, তারপরে আপনি আপনার মানে লস খাওয়ার পরেও কি ব্যবসাটাকে কন্টিনিউ করার ইচ্ছে ছিল? যে মানুষ হার মানে না সে আসলে কখনো পুরোপুরি হারে না, কিছু পরাজয় সময়ের কাছে গিয়ে কিন্তু জয়ে পরিণত হয়।

0: कभी तो हंसाए।
1: খেলা কি সবাই সব সময় ট্রফি জেতে চ্যাম্পিয়ন হয়? না, তেমনি জীবনেও সবাই সব সময় প্রথম হতে পারে না, সম্ভব না। কিন্তু একজন মানুষ যদি হার থেকে শিক্ষা নিতে পারে, নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারে, তাহলে সেই হারও এক ধরনের জয়। নমস্কার। হ্যাঁ, কে বলছিলেন?
2: নমস্কার, বাজারঘাট থেকে বিশিত ঘোষ।
1: হ্যাঁ বলুন।
2: অনেকক্ষণ ধরে ট্রাই করছি দাদা, ভাই তো
1: কিনা। হ্যাঁ বলুন
2: দাদা। আপনার প্রজেক্ট ছিল হেরি গজি। না, বিষয়টা সাংসারিক বিষয় বলতেও খারাপ লাগে দাদা, কিন্তু না বললেও পারছি না আপনার প্রবলেম। এদিকে ফোনটা
1: বলুন।
2: আমি ফ্যামিলি করছিলাম, ফ্যামিলি করে জায়গা রাখছিলাম, শ্বশুর নামে রাখছিলাম, কিন্তু তখন আমার শ্বশুর বুঝে যে জায়গা থাকলে ছাড়া তো মেয়ে হইত না, কিন্তু মেয়ে তো অক্ষুণ আমার সম্পর্ক আছে, আসতো পাইছে, কথাবার্তা হয়েছে, কিন্তু এটাই তো আমি মনে করি আমি হেরে গেছিলাম, কিন্তু অক্ষণ তো মনে করি যে না আমি হেরে দিই ঠিক আছে, আমার নিজে আছে এটাই মনে লাগে আর কি, যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমি মনে করি যে ঠিকই আছে।
1: বাহ, খুব ভালো লাগলো। এই এই স্পিরিটটাই দরকার।
2: এটা আমার বিষয়টা ছিল কইতাম, আমি প্রোগ্রাম ভালো লাগে, উনি প্রোগ্রাম শুনি
1: যাক, পেয়ে গেলেন, কত হয়ে গেল সেই হাট থেকে জয়টা, সেই হেরে গিয়ে জেতাটাই কিন্তু আসল কথা। আবার নতুন করে শুরু করার সাহস অর্জন করা, এটাই বলবো। ধন্যবাদ অনেক।

0: ধন্যবাদ।
1: একটা কথা প্রায়ই শোনা যায়, ব্যর্থতা সফলতার প্রথম ধাপ, কিন্তু ব্যর্থ হওয়ার মুহূর্তে কিন্তু এই কথাটা বিশ্বাস করা খুব কঠিন। তবু পৃথিবীর প্রায় সফল মানুষের জীবনীতে আমরা কিন্তু যেটা আগেও বলেছি, ব্যর্থতার ছোটোখাটো অধ্যায় কিন্তু আছে। অনেক দরজা বন্ধ হয়, আবার সঠিক দরজাটা ঠিক সময় কিন্তু খোলে, তাই না? নমস্কার। হ্যালো।
2: হ্যালো, নমস্কার দাদা।
1: কি বলছেন?
2: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা।
1: হ্যাঁ রবীন্দ্র,
2: ভালো নেই দাদা?
1: হ্যাঁ,
2: খুব ভালো লাগছে অনুষ্ঠান দাদা, আমি সবসময় এফএম জয়েন্ট শুনে।
1: হেরে গিয়েও কিভাবে জয়লাভ করেছো বা এই ধরনের অভিজ্ঞতা কি আছে?
2: আছে, আমি অনুষ্ঠান থেকে বলতো না দাদা।
1: আচ্ছা ঠিক আছে, ভালো থেকো।
2: ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার,
2: গুড নাইট।
1: যারা অনুষ্ঠান শুনছেন প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়িনীতে, যারা ভাবছেন যে বলবো কি বলবো না, ফোন করব কি করব না, অবশ্যই ফোন করবেন, অবশ্যই বলবেন। কারণ আপনার যে হেরে গিয়েও যে জয়টা হয়েছে, সেটা কিন্তু অন্য আরেকজনকে ভীষণভাবে ইন্সপায়ার করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আপনার নামটা বলুন।
2: আমি তো পরীক্ষা ফেল করেছিলাম ক্লাস 8 এ।
1: আপনার নামটা বলুন, নামটা, নাম, নাম।
2: চলে এসেছিলাম, বুঝছেননি,
1: উনি শুনছেন না। আপনার নামটা বলুন। দিলীপ মজুমদার, আপনি প্রতিদিনই বলতে হবে, আপনি প্রতিদিন তো অনুষ্ঠান করেন, এক একজন এক একবার করেন।
2: মনে হল মামা বললাম, মামা তখন কিশোর কুমার সেক্রেটারি ছিলেন। হ্যাঁ,
1: তাহলে
2: মামা তাহলে আমি একটু সিনেমাটি দেখবো, এই আশাটা আমার রয়েছে। আর আমি একটা গান, তো আমি একটা গান লিখেছি উদিত নারায়ণ জি, সেই গানটা আপনি শুনেছেন কিনা জানি না, গানটা কি শোনাবো?
1: না, গান গাইতে হবে না, আপনি আপনার হারার পর জয়টা বলুন। আপনার জয়টা আপনি হারলেন কোথায়? এটা তো আপনার জয়।
2: হ্যাঁ, আমি তো ছোট থেকে ভাবছিলাম বোম্বে যাবো, দেখবো, কথা বলবো। তখন আমি মামার কাছে দুঃখ করে কথাটা বললাম, মা বলে তো আমি ট্রেন ধরে চলে যাচ্ছি কালকে, তো মামার সঙ্গে উড়ে চলে গেলাম সিধা একবার লক্ষ্মীগঞ্জের বাড়ি। আমি তো আপনি তো লক্ষ্মীগঞ্জের গান অনেক দেন দেখি।
1: আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মানে আমাদের রাজ্য এই ধরনের প্রতিভা আছে, যিনি নাকি কিশোর কুমারের যিনি সেক্রেটারি ওনার মামা হন। ভালো লাগলো দিলীপবাবুর সাথে কথা বলে, এবং ওনার লেখা গান বললেন, উদিত নারায়ণ গিয়েছেন, যদিও জানা ছিল না, যাই হোক অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আমাদের আপনার সেই অভিজ্ঞতা শেয়ার করলেন, ভালো লাগলো, ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। হ্যালো, কে বলছেন? রিনা পাল বলুন।
3: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ বলুন।
3: 2001 বিয়ে হয়েছিল, 2001 আমার স্বামী মারা গিয়েছে।
1: আচ্ছা।
3: হ্যাঁ, মানে 9 মাসের মতো। এখন আমি কি করি, আমাকে তো বিয়ে দিয়েছে, অন্তরের বাড়ি থেকে বলছে তুমি আমাদের রয়েছে থাকতে পারো, আবার চলেও যেতে পারে, এটা তোমার মর্জি। তখন আমি তো সিম সিম খেয়ে গেছি, আমি কি করবো কি করবো কি করবো, আমি তো জীবনে হেরে গেলাম, তাই না কি? আমি কি করলাম, আমি তো আগে আমি একজন শিক্ষয়িত্রী হলাম, আমি আমি শিক্ষাদান করি। আমি কি করলাম, 6 মাস এমনিতেই মন খারাপ হয়ে গেলাম, না একটা নিজেকে শক্ত হলাম, আমি হারলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। তখন আমি কি করলাম, আমি একটা কোচিং সেন্টারে যোগ দিলাম।
1: আচ্ছা,
3: কোচিং সেন্টারে যোগ দিতে দিতে দিতে দিতে যেমন আমি সব বুঝলাম যে আমি আমার নিজের পায়ে এখন আমি দাঁড়িয়ে আছি, আমার আর কেউ সাহায্য দরকার হয় না। আর এই আমি প্রথম জীবনে স্বামী মারা হারা আমি হারকে নিজেকে জয় করে নিয়েছি।
1: বাহ,
3: এখন আমার কেউ কোনো আশায় আমার দরকার, আমি আমার

0: নিজের স্বাবলম্বী।
1: অনেক ধন্যবাদ রীনা দেবী, এবং আপনার আপনার এই যে জীবনের সাথে সংগ্রাম, আপনি হেরে গেছিলেন, আপনার বিয়ের 9 মাসের মাথায় আপনার স্বামী মারা যায়, সেখানে দাঁড়িয়ে আপনার শ্বশুরবাড়ির লোক আপনাকে বলেছে আপনি থাকতেও পারেন এখানে বা যেতেও পারেন, সেখান থেকে দাঁড়িয়ে আপনি বাউন্স ব্যাক যেটাকে বলে সেখান থেকে করে আপনি আপনার নিজের জীবনে নিজের জীবনযুদ্ধে জয়ী হয়েছেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন, এটা কি বলে, এটা কি বলে প্রকৃত অর্থে হেরে গিয়ে জেতা। কৌনিস আপনাকে রীনা দেবী অনেক ধন্যবাদ, আপনার এই কথা বা আপনার এই জীবনী অন্য অনেক শ্রোতাদের কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা জাগাবে, অনেক বেশি সাহস দেবে, অনেক ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো,

প্রিয় শ্রোতা, আপনারা যারা ভাবছেন ফোন করবেন কি করবেন না, বলবেন কি বলবেন না, একদম দ্বিধা না করে 03-81-232-6253 ফোন নম্বরে ফোন করেই ফেলুন, ফোন করেই ফেলুন, ফোন আবার ফোন লাইনে ডিস্টারবেন্স হচ্ছে, টেকনিক্যাল ব্যাপার, সেখানে তো আমাদের এই ব্যাপারগুলো একটু ফেস করতে হয়। দেখা যাক, আমরা এই ফাঁকে একটা গান শুনি।

0: প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে আজ রাতে অনুষ্ঠানে আমরা এখন রয়েছি হেরে গিয়েও জেতা এই প্রসঙ্গে। 0381-232-6253 এই ফোন নাম্বারে ফোন করে কথা বলুন আমার সাথে। আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে, থাকবো আর কিছুক্ষণ। নমস্কার। হ্যালো
1: হ্যালো, আমি অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: অনিমেষ দাশগুপ্ত বলুন।
1: আপনাকে স্বাগত জানাই।
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ। বলছি, হেরে গিয়ে জিতে যাওয়া, আমি আমার জীবনে, ব্যক্তিগত জীবনে আমি একটা কথা বলি, আমি যখন পড়াশোনা শেষ করেছি, বিএ পাস করেছি, 94-এ বিএ পাস, 1994-1994-এ আমার বিএ কমপ্লিট।
0: আচ্ছা।
1: মাধ্যমিক পাস করার পর থেকে আমি চাকরি করার যে এমন কোনো জায়গা বাদ নেই, কলেজ লাইফ পর্যন্ত প্রচুর চাকরি, প্রচুর ইন্টারভিউ দিয়েছি।
0: আচ্ছা।
1: কিন্তু তখন এই চাকরি দিয়ে আমি একটাও পাই।
0: আচ্ছা।
1: চাকরি ক্ষেত্রে আমি মানে হেরে গিয়েছি। তারপরে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে কি করব, কি কি কি একটা না একটা রাস্তা বেছে নিতে হবে। তখন আমি সাহারা এবং এলআইসি করতাম। তখন সাহারা, এলআইসি
0: মানে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো করতে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্স্যুরেন্স কোম্পানি গুলো মোটামুটি ভালোই আগাইছিল। তার মধ্যে আমার এখানেও আমার একটা অঘটন ঘটে গেছিল, মানে এখান থেকে আমার ব্যক্তিগত টাকা টাকা মানে চুরি হয়ে গেছে।
0: আচ্ছা।
1: প্রায় 70-80 হাজার টাকা মতো চুরি হয়ে গেছে, আমার টেবিলের উপর ছিল, মানে টাকাটা চুরি হয়ে গেছে। তারপরে তখন এই টাকা কিভাবে শোধ করবো, কিভাবে দেবো, এখানেও হেরে গেলাম, তারপর এটাও ছেড়ে দিলাম। তারপরে আবার একটা সিদ্ধান্ত নিলাম যে কি করবো। ওখানে হাতের বিদ্যা একটা শিখলাম, ইলেকট্রিশিয়ান আইটিআই থেকে একটা ইলেকট্রিক্যালের কাজ শিখলাম। ওই ইলেকট্রিক্যাল কাজ শিখার পরে একটা ইলেকট্রিক্যালের দোকান দিলাম। ওই আমি রক্ষণে বর্তমানে আমি ইলেকট্রিশিয়ানের দোকান আছে, আর আমি এসি, তারপরে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এইসব বাড়িতে বাড়িতে গিয়ে মেরামত করি আর কি। আর দোকানে কারেন্টের কাজ আছে, দোকানে কারেন্টের কাজ আমি করি।
0: মানে আপনি আপনি আপনি কি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে সফল মনে করছেন?
1: কোনো মাসে আমার 30 হয়, কোনো মাসে 45,000 টাকা হয়, কোনো মাসে আমার 60,000 টাকা হয়।
0: বাহ, গড়ে গড়ে অনেকটা।
1: আমি আমার এখনো মানে হেরে গিয়ে জিতে যাইনি। তবে আমার আমি আমি একটা শেষ কথা আপনাকে বলবো, মানে আমি 6 বলে 12 রানের আমার দরকার, সেই জিতার সেই জিতটা রেখে আমি কতটুকু এগিয়ে যেতে পারি সেটাই আমি মানে মনে হতে রাখছি আর কি, যে 6 বলে 12 রানের দরকার, ওইটা নিয়ে কিভাবে করতে পারবো সেটা আমার ভিতরে জিদ আছে, সেই সম্পর্ক নিয়ে আমি এগিয়ে যাচ্ছি।
0: অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, এবং আমরা আগামী দিনে আপনাকে এই যে 6 বলে 12 রান করার যে টার্গেটটা, সেই টার্গেটটা ফিল আপ হবে, আপনি আরো অনেক বেশি এগিয়ে যাবেন। অনেক ধন্যবাদ।
1: এই টার্গেটটা আমি আগামী দিনে আপনাকে বলবো।
0: অবশ্যই অবশ্যই,
1: সেই দিনে আমি যে কোনো অনুষ্ঠানে বা কোনো পর্বে আমি আপনাকে বলবো।
0: অবশ্যই অবশ্যই
1: বলবো, আপনি আমি আজকে ডায়েরিতে লিখে রাখবো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। দেখুন দেখুন প্রিয় শ্রোতা, আমার এই প্রিয় শ্রোতা অনিমেষ দাশগুপ্ত যে ডেডিকেশন সেটা দেখুন, বারবার ব্যর্থ হয়েছেন জীবনে, তারপরেও কিন্তু উনি হেরে যাননি, উনি জিতে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন। নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: কে বলছেন? হ্যাঁ, জোরে বলুন, জোরে বলুন, শোনা যাচ্ছে না। দেবব্রত বর্মন, আপনি একটু জোরে বলুন, আপনার ভয়েসটা কম আসছে।
1: আমি শ্যামলী বাজার থেকে বলছি, দেবব্রত কর্মকার।
0: ও, দেবব্রত কর্মকার, বলুন বলুন। আপনার গলার ভলিউমটা অনেকটা কম আসছে, আপনি একটু জোরে বলুন, আপনার হলো আছে, আপনি ঘর থেকে বেরিয়ে কথা বলুন।
1: আজকের বিষয়টা খুব সুন্দর টপিক, সুন্দর একদম ভালো টপিক,

0: যেটা হুম বিজনেস করছেন এখন? আচ্ছা, সফল হবেন আশা করি। মানে হাঁটতে পারবেন না, জিততে আপনাকে হবেই, নিশ্চয়ই। এই ডেডিকেশনটা, এই জেদটা রাখুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। না, এখানে ব্লাইন্ড বলে কিছু নেই। এখানে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শারীরিক বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও কিন্তু অনেক বেশি উঁচুতে যাওয়া যায়। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: শুভরাত্রি।
0: শুভরাত্রি।
1: আমি প্রতিভা দেব এদিনপুর থেকে
0: বলছি। হ্যাঁ বলুন, বলুন।
1: শোনা যাচ্ছে দাদা?
0: হ্যাঁ শোনা যাচ্ছে।
1: কিন্তু এর আগে দুজন ছিলেন কথা বলেন, অস্পষ্ট শোনা যাচ্ছে।
0: না, আমি হ্যাঁ আমি স্পষ্ট শুনতে পেয়েছি, হয়তো বা অন্য সমস্যা ছিল, বলুন।
1: হ্যাঁ, যাই হোক, জীবন যুদ্ধে জিতে যাওয়া,
0: হেরে গিয়েও জেতা,
1: হেরে গিয়েও জেতা।
0: হুম।
1: তো সংসারে বা আপনার চলার পথে এরকম কিছু তুফান, ঝড় তুফান চলে আসে যেটাকে আপনি হেরে যেতে পারেন, কিন্তু আপনার মনোবল এবং আপনার ধৈর্য যদি আগে ধরে রাখতে পারেন, প্রথমে সেটাই চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আপনার জেতার সম্ভাবনা অনেকটা থেকে যায়। তাছাড়া নিজে যদি কোনো স্বাবলম্বী না হতে পারা যায়, কোনো আর্থিক দিকে আপনার সহজ আপনার কোনো কাজ না থাকে, তাহলে কিন্তু আপনার জেতাটা অনেক খারাপের দিকে চলে যাবে, জেতাটা হবে না। তো হাঁটতে হাঁটতেও জেতার রাস্তায় এসে দাঁড়িয়েছি, এটুকু বলতে পারি। তো সেখানে যে ঝড় তুফানে ভেঙ্গে গেলে চলবে না,
0: একদম
1: উঠে দাঁড়ানোর মনোবল আগে তৈরি করতে হবে যে আমি সেখান থেকে দাঁড়িয়ে যাব। আর এই বাস্তব রূপটা যখন নিজে আপনি পরিচালনা করে উঠতে পারেন, তখন কিন্তু আপনার সব রাস্তা একদম পরিষ্কার হয়ে যাবে। আগামী দিনে ভয় আপনার কাছে আপনাকে আর হার মানতে দেবে না, ভয়টা থাকবে না। তো সেরকম ভাবে আমাদের মনোবলটা আগে তৈরি করতে হবে এবং আর্থিক দিকটা আগে। তো আমি হারার সময় আমার আর্থিক দিকটা খুবই খারাপ ছিল। আমি কি করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার একটা কাজ আগে তৈরি করতে হবে, তারপর আমি অন্য চিন্তা করব। ছেলেকে নিয়ে একদম মৃত্যু মুখে পড়ে গিয়েছিলাম, তো সেখান থেকে আস্তে আস্তে অনেকটা উঠেছি, ছেলেকে পড়াশোনা করিয়েছি যতটুকু সম্ভব। তারপর নিজেকেও ভালো রাখার চেষ্টা করতে হবে, সমাজেরও কিছু কাজ দেখতে হবে, নিজেরটা নিজে দেখলে তো হবে না, কিছু অন্যদিকেও তাকাতে হয়। হ্যাঁ, সময় এমন পরিস্থিতি, আমি যখন উঠেছি আরেকজন যদি অসুবিধায় থাকেন ওনাকে তুলে আনতে হবে, এটা আমাদেরও দায়, আমাদের সবার দায়িত্ব। তো ওই পরিস্থিতিগুলি কাটিয়ে ওঠার সবার দ্বারা সম্ভব হয় না, কিন্তু সম্ভব নিজেকে তৈরি করতে হয়। হয়তো সহযোগী আপনার থাকবে, কিন্তু আপনাকেই সেটা করতে হবে, আপনার মনোবলটাই সেভাবে করতে হবে।
0: ঠিক বলে,
1: এটুকু বলা ছিল।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
1: শুভরাত্রি, ভালো থাকবেন।
0: এটাই আসল কথা, কখনো কখনো একজন মানুষ ভেঙে না পড়ে, দাঁড়িয়ে থাকতে পারলি সেটা জয়, চোখের জল মুছে আবার নতুন স্বপ্ন দেখতে পারলি সেটা জয়। এই জয় আমরা দেখতে চাই প্রিয় শ্রোতা।

কিছু পরাজয় সময়ের কাছে গিয়ে জয়ে পরিণত হয়। যে মানুষ হার মানে না, সে আসলে কখনো পুরোপুরি হারে না। আর সবথেকে বড় কথা, অভিজ্ঞতার খাতায় অনেক সময় হারই সবথেকে মূল্যবান অর্জন। আজকের না পাওয়া আগামী দিনের সবচেয়ে বড় পাওয়া হয়ে উঠতেই পারে। প্রিয় শ্রোতা, আমরা 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে আজ রাতে অনুষ্ঠানে আমরা কথা বলছি। টপিক কি বলতে হবে এখনো? হেরে গিয়েও জয়। আপনারা ফোন করছেন, আপনাদের জীবনে হারার

পর জয়ের গল্প শুনছি আমরা, এবং আপনাদের এই গল্প থেকে বা আপনাদের এই জীবনীর কাহিনী থেকে, জীবনী শক্তি থেকে কিন্তু অনেক শ্রোতাবন্ধু এবং আমরা নিজেরও অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছি।

0: নমস্কার, হ্যালো।
1: নমস্কার দেবাশীষ দা।
0: নমস্কার, বলুন।
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেল্লানা থেকে। দাদা
0: বলুন।
1: জীবনে হারের প্রয়োজন সাংঘাতিক, হার থেকে হোঁচট না খেলে কখনো কিন্তু জীবনে উঠা যায় না। আমাদের ওই জন্যই আমাদের প্রাচীন তত্ত্ব অনুযায়ী বলা হয় যে পতন, আমাদের বলা হয় যে আমাদের এগিয়ে যাওয়ার নামই হচ্ছে আসল জায়গা। কারণ পিছিয়ে থেকেও এগিয়ে যেতে হবে, পতন অভ্যুত হয়ে বন্ধা যুগে যুগে ধাবিত যাত্রী। আমরা প্রতি মুহূর্তেই কিন্তু চরৈবতী আমাদের এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার প্রকৃত রসায়ন হচ্ছে আগে পিছনটাকে একবার দেখতে হবে কেমন ছিলাম। কারণ ভারতবর্ষ এমনই একটা দেশ যেখানে আপনি জানেন এই ভারতের মহামানবের সাগর তীরে তপোবন কেন্দ্রিক সভ্যতায় ভারতবর্ষের প্রাচীন ঋষিরা কিন্তু দুঃখকেই বরণ করেছিলেন, এবং দুঃখকে নিয়েই তবে কিন্তু সুখের সন্ধানকে মিলতে হবে, তবে দেখবেন জীবনটা বিশ্বস্ত ক্লোরোফিলের সবুজ আবরণ পাওয়া যায়। যারা সত্যি হাঁটতে শেখেন তারা প্রকৃত জেতার বিজয় কেতনকে ওড়াতে পারেন। দেবাশীষ দা, খুব সুন্দর বিষয়। নমস্কার দেবাজ,
0: ভালো থাকবেন। খুব ভালো বললেন, ধন্যবাদ। আপনারা যারা ভাবছেন ফোন করবেন কি করবেন না, দ্বিধা করবেন না, আর মাত্র কিছুক্ষণ কিছু মুহূর্ত আমি রয়েছি, আর এই মঞ্চটা শুধু আমার নয়, এই মঞ্চটা আপনাদের। হেরে গিয়েও জেতা, আপনার জীবনের সেই ছোট কোনো জয়ের গল্প আমাদের কাছে শেয়ার করতে পারেন, আর কিছুটা সময় আমি রয়েছি আপনাদের সাথে।

0: ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। আমাদের আজকের আলোচনা শেষে আমরা একটা কথাই বলবো, মানুষের হার তখনই হয় যখন সে নিজে থেকে লড়াই বন্ধ করে দেয়। তাই যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ জেতার সুযোগ আছে। আপনারা যারা আজ অনুষ্ঠান শুনছেন, যারা জীবনের সাথে লড়াই করে যাচ্ছেন, আপনাদের কুর্নিশ জানাই। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন? প্রিয় শ্রোতা, আপনারা ভালো থাকুন, লড়তে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জ্বল থেকে প্রচারিত অনুষ্ঠান। একটি গানের সাথে শেষ করব আমাদের আজকের আজ রাতে অনুষ্ঠান।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এখন সময় আগামীকালের আবহাওয়ার খবরাখবর জানিয়ে দেওয়ার। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরার বৃষ্টি হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, সব থেকে কম 28 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কম 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ হতে পারে 95%, সব থেকে কম 54%। কেরালামে আজ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরালাম, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে

করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে 10ই জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুনলেন প্রিয় শ্রোতা আমাদের আগামীকালের আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবার জানিয়ে দিচ্ছি আগামীকাল 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত থেকে কী কী অনুষ্ঠান প্রচারিত হবে, এবং এই অনুষ্ঠান আপনারা FM উজ্জয়ন্ত ছাড়াও নিউজ অন AIRF-এ শুনতে পাবেন, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজও শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান সূচি সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোড়াং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:35 স্থানীয় সংবাদ, 7:45 শুনবেন অভিজ্ঞাপন, 7:40 যুববাণী, আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান থাকবে যুববাণীতে, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, 10টায় মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর যে অম্বালিকার সাথে, বেলা 11টায় ককবরক অনুষ্ঠান এলএম খোরাং, 2:30 চিরায়ত গল্পপাঠের আসর, বিকেল 3টায় সাফরনামা, 3:58 নিউজ হেডলাইন, বিকেল 4টায় সিনেমা আর যে অঙ্কিতার সাথে, 5টায় জলসাঘর, 6:30 উজ্জ্বল স্বপ্ন, 7:55 স্থানীয় সংবাদ, 8:05 এসো জীবন করি, 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9টায় নিউজ হেডলাইন্স, 9:02 রবি শোনে, 9:30 আর যে মানালির সঙ্গে আজ রাতে অনুষ্ঠান শুনবেন, রাত 11টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবাশিস, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। প্রিয় শ্রোতা আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে।